বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:58। আজ মঙ্গলবার, 14ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 17ই রবিউস্থানি 1448 হিজরি, 29শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। সুপ্রিয়শ্রোতা, শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি আসমাউল হুসনা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি, ক্যাপাবল ইন্ডাস্ট্রি, কিন্তু দিস ইজ দি ওনলি ওয়ান। এবং খুলনা শিপইয়ার্ডের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি সারা ওয়ার্ল্ড জানে। এই ট্যাগবোর্ডটি হচ্ছে 70 টন বোলার পুলের ট্যাগ। এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডিজাইন হাউস, সিঙ্গাপুরের একটা ডিজাইন হাউসের ডিজাইনটা নিয়ে আমরা করেছি, সম্পূর্ণ আমাদের দেশীয় প্রযুক্তিতে এটা করা খুলনা শিপইয়ার্ডে।
1: পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য নির্মিত ট্যাগবোর্ডটির নকশা করেছে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান নাভান্টিক প্রাইভেট লিমিটেড। আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা ব্যুরো ভেরিতাসের তত্ত্বাবধানে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক এ সময় আরো বলেন,
0: বড় জাহাজগুলোকে টার্নিং করানো, বন্দরে ঢুকানো, বন্দরে বের করা, সার্চ অ্যান্ড রেস্কিউ করা, কোনো জাহাজ যদি আগুন লেগে যায় এটাতে কিন্তু ফায়ার ফাইটিং ক্যাপাসিটি আছে এবং অত্যাধুনিক ফায়ার ফাইটিং ক্যাপাসিটি আছে।
1: সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তি সম্পন্ন ট্যাগবোর্ডটি পায়রা বন্দরের জাহাজ পরিচালনা ও সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় খুলনা শিপইয়ার্ড ও পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
2: খুলনা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে এক সভা গতকাল নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি কর্তৃক গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি ডেঙ্গু সংক্রমণ বিস্তার রোধে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। বর্জ্য ব্যবস্থাপনা সহ মহানগরীর আধুনিকায়নে বাস্তবভিত্তিক নতুন প্রকল্পের প্রস্তাব প্রেরণ এবং মশক নিয়ন্ত্রণে আন্তঃসিটি কর্পোরেশনের মধ্যে সভা আহ্বানের উপর গুরুত্ব আরোপ করা হয়। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব নগর উন্নয়ন ও অনুবিভাগ দুই পরিমল সরকার সভায় প্রধান অতিথি ছিলেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান সহ বিভাগ ও শাখা প্রধান এবং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমানের সাথে খুলনা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা গত সন্ধ্যায় প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় খুলনার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হয়। এছাড়া নগরীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সহায়তা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার, উপ পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের বিপুল সংখ্যক সংবাদকর্মী এ সময় উপস্থিত ছিলেন। তৃণমূল নারী সুরক্ষা ফোরাম সম্মেলন গতকাল সাতক্ষীরা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে নারীর অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী নির্যাতন প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালকের সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এবং উন্নয়নকর্মী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির বিএএমএড বিভিন্ন প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির লক্ষ্যে বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে গতকাল ঝিগরগাছার গাজীর দরগা ফয়জাবাদ ফাজিল মাদ্রাসা, ঝিগরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা, বেজিয়াতলা আলিম মাদ্রাসা এবং যশোর সদরের মনোহরপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসায় পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাউবি যশোরের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। সভায় বাউবির বিএএমএড, এইচএসসি, বিএ, বিএসএস, সিএলপি, বিএজিএড এবং এমবিএ ইংরেজি প্রোগ্রামের সুযোগ সুবিধা ও পেশাগত মানোন্নয়নের বিষয়ে গুরুত্ব তুলে ধরা হয়। স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সভাপতিত্বে এসব প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বাউবির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ফুটবল মাঠে 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় তেঁতুলবাড়িয়া হাজিপাড়া ফুটবল একাদশ 3-0 গোলে রংমহল ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ।

0: আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটির শিল্পী নার্গিস পারভিন, গানের কথা লিখেছেন মুন্সী ওয়াদুদ।

শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গান শুনছেন। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন বশির আহমেদ, গানের কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার।

শ্রোতা বন্ধুরা, আয়োজনের সব শেষ গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান সাইদ এবং সাইদা আক্তার নেলি। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

প্রিয় শ্রোতা, এতক্ষণ দেশের গান শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন গিয়াসউদ্দিন বিশ্বাস, গানের কথা লিখেছেন নারায়ণ চন্দ্র রায় এবং সুর করেছেন মীর আব্দুস সাত্তার।

বর্ণালী অনুষ্ঠানের এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহানা সুলতানা বিউটি। গানের কথা লিখেছেন এম এ রশিদ, সুর করেছেন শেখ আলী আহমেদ।

0: जुलेखा, जुलेखा।
1: अरे भोर भी है ने कावरी किसु ना बोले कोई गेसिला
2: बड़ो बाजारे
1: आमारो तो कोया जाइते पड़ता।
0: ओए यानो भैन गाड़ी उठाने नहीं आए
1: भैन गाड़ी। अरे सर्पनाश भैन भर्ती है तो किसु
2: कत तो बड़ो बड़ो मास आनसी देखो আর মাংস গোটা খাসি অবজেক্টটা নিয়ে আইছি।
1: কি যে পাগলামি করো না তুমি, এত বাজার আনছো কেন? কদো বাড়িতে তো কারো বিয়া লাগে নাই, এত মাছ মাংস কই রাখুম আমি? ফ্রিজে তো জায়গা নাই।
2: জায়গার কাম নাই, রাঁধতে পারবে কিনা কও, আর না পারলে বাবুর্চি আনুম।
1: এই শুনো, তুমি মনে হয় একটু বেশি পাগলামি করতাছো। এইবার বিদেশ থেকে আসনে পর থেকে তোমার ভাবভঙ্গি কেমন জানি ঠেকতাছে। কিসের বাজার, কিসের বাবুর্চি, কারো লাগে কোনো পরামর্শ নাই?
2: মামু আইতাছে।
1: কিসের মামু? হ্যাঁ কিসের মামু, কোন মামু, কার মামু?
2: কন্ট্রাক্টর মামু।
1: কন্ট্রাক্টর মামু?
2: হুম,
1: কন্ট্রাক্টর মামুর লেগে এত এজন বিষয়টা কিন্তু আমার কাছে খটকা লাগতেছে। তোমার মতলবটা কি শুনি? হ্যাঁ
2: আরে না সুলেখা, তুমি যা ভাবতাছো সেরকম কোনো মতলব আমার নাই। জানো না তুমি, বিদেশে থেকে প্রতি রাতি তো তোমার সাথে কথা হইতো আমার। মামুরে দাওয়াত দিছি অন্য কারণে।
1: কি কারণ?
2: মামুর টাকা আছে, মুঠা ভর্তি টাকা, নগদ নগদ।
1: তার মানে মামুরে খাওয়াইলেই সব টাকা তোমারে এমনি এমনি দিয়া দিব না? কন্ট্রাক্টর মানুষ, এক টাকা দিলে দুই টাকা উসুল কইরা নিব।
2: মোট কথা, আমার এখন নগদ টাকার দরকার।
1: টাকা দিয়ে তুমি কি করবা? হ্যাঁ
2: বাড়ির সামনে রাস্তাটা পাকা করুম, আর পাঁচটা বছর বিদেশ করা, তারপর আমি আবার ফিরে আসুম। তখন গাড়ি কিনুম, সদর থেকে গাড়ি চালাইয়া বাড়ির উঠান, আর উঠান থেকে গাড়ি চালাইয়া সদর। বিশ্বাস করে জুলেখা, বিদেশে একলা থাকতে আমার ভাল লাগে না।
1: মামুর কাছে কি জমি বেচবা?
2: পাগলের মাথা খারাপ, এত কষ্টে জমি কিনছি আমি মামুর কাছে বেচনের লাগিয়া?
1: তাইলে
2: বাড়ির পশ্চিম পাশে গাছগাছালি বাগিচাটা আছে না, ওটা বেচে দিব। কথা পাকা হয়ে গেছে, আইজ আসবো টাকা নিয়া, নগদ কসকসা টাকা।
3: সমেদ
2: মামু, সমেদ না সামাদ।
3: আরে হইল, সারা জীবন সমেদ কইয়াই ডাকছি, বিদেশ করো বইলে তো আর নাম পাল্টাইতে পারি না। কি কইবা কো?
2: গাছের দাম তো চাইয়া নাও দিলেন না, অথচ কুড়াল করাত লোক লষ্ট লাগাই দিছেন গাছ কাটতে।
3: যথা সময়ে টাকা পেয়ে যাবে, এখন কাটতে দাও। ট্রাক নিয়ে আসছি, লেবার নিয়ে আসছি, করাতকল থেকে টাকা নিয়া তোমারে আরো কিছু যত সামান্য দিয়ে দেব।
2: আরো কিছু যত সামান্য দিয়ে দেব মানে? এমনি তো 5 লাখ টাকার গাছ 1.5 লাখ টাকায় ফুরাইছেন মামু বললে কি?
3: মামু ভাগনা যেইখানে মুশকিল আসান সেইখানে আমি তো আসি ভাগনা। রোড বানাবার সময় তোমারে কনসেশন করে দেব মনে।
2: গাছ
4: কাটাটা বন্ধ করেন।
3: কি কারণে?
4: সব কারণই বলতেছি, আগে গাছ কাটাটা বন্ধ করেন, পরিবেশ কর্মী হিসাবে আমার কিছু বলার আছে।
3: বলেন পরিবেশ কর্মী আপা, কি বলার আছে? পুরা বাগিচা আমি কিনা নিছি, আমার গাছ আমি কাটু, এইটাতে বাধা দেওয়ার এখতিয়ার কিন্তু কারো নাই।
4: ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু সামাদ ভাই।
2: যে বলেন রুপি আপা। এই দেখো দেখো দেখো, তোমরা কুড়াল করা থামাও। আপা এবার বলেন,
4: এই এত বড় বাগিচার আম জাম কাঁঠাল গাছ এভাবে কাটতেছেন কেন? এগুলো তো এখনো ফল দিতেছে, প্রতি বছর আপনি ফল বেচা কত টাকা পান বলেন? তাছাড়া এই গাছগুলা বেচে আপনার টাকা ইনকাম করতে হইব।
2: মানে আমি রাস্তা পাকা করুম তো, আমার টাকার দরকার আপা।
4: আচ্ছা বুঝলাম, কিন্তু এইভাবে গাছ কাটলে তো পরিবেশের অনেক ক্ষতি হয়, সেটা তো আপনি জানেন।
3: সারা দেশে গাছ কাটা বন্ধ করবেন কেমনে? দরকারে গাছ কাটবো না মানছে?
4: ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, কাটবেন, তবে একটা কাটলে দুইটা লাগাইতে হবে। গাছ না থাকলে মানুষ পশু পাখি তো বাঁচতে পারে না, সেটা বুঝতে হবে না?
3: কি যে বলেন না রুবিয়াপা, পরিবেশ
4: আপনি নিশ্চয়ই জানেন, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, আর আমাদের নিঃশ্বাসের সাথে বাইর হওয়া কার্বন ডাই অক্সাইডের মতন বিষাক্ত গ্যাস শোষণ কইরা গাছ বাচ্চা থাকে। গাছ মাটির আর্দ্রতাকে ধইরা রাখে, মাটির ধস ঠেকায়। তাই আমরা সামাজিক বনায়নের কর্মসূচিও চালায়া যাইতেছি, এটা সবাই জানেন তো?
2: জানি জানি।
4: আপনার দেখা দেখি সবাই যদি দরকারে অদরকারে এইভাবে গাছ কাটা শুরু করে, তাহলে দেশের অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেন তো সামাদ ভাই। আপনি বরং সবাইকে উৎসাহ দেন যেন বেশি বেশি করে গাছ রোপণ করে। এই যেমন ধরেন ফলের গাছ, ঔষধি গাছ, জ্বালানির গাছ, রাস্তার পাশে বাড়ির পাশের খালি জায়গায় সব লাগাতে হবে। গাছ আমাদেরকে ছায়া দেয়, উষ্ণতা কমায়, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। পাখিদের নিরাপদ আশ্রয়ও কিন্তু এই গাছ। কাজেই পরিবেশ, জলবায়ু আর জীববৈচিত্র্য রক্ষা করার জন্য বেশি বেশি গাছ লাগান। মানুষ আর পশু পাখি সহ প্রাণীদেরকে বাঁচাতে হবে, কি বুঝতে পারছেন?
2: জি জি বুঝতে পারছি।
5: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীর আয়োজনে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন রোজি ইসলাম, গানের কথা সাজিয়েছেন সাগর আল হেলাল, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

এতক্ষণ বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনলেন। বর্ণালী অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল নয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে গত সপ্তাহে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও তিনি 7টি উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য দেন। পাশাপাশি 11টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় এবং জাতিসংঘ সহ 10টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। একই পরিবারে 3 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্ব করাকে বিশ্ব ইতিহাসে অনন্য ঘটনা বলে অভিহিত করে অংশগ্রহণকারী প্রতিনিধি দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অভিনন্দন জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, এ সফরে তারেক রহমান মোট 32টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ সরকারি অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্ব পরিসরে তুলে ধরা হয়েছে, যা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এদিকে মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ধারা 64 সংশোধনের লক্ষ্যে খসড়াটি উপস্থাপন করা হয়। খসড়ায় প্রধান সংশোধনীগুলো হল, প্রতি 3 কর মেয়াদ সমাপ্তির অনাধিক 15 দিনের পরিবর্তে এখন থেকে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনাধিক 15 দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে। দাখিলপত্র পেশের 15তম দিনে সরকারি ছুটি থাকলে তার পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে বিদ্যমান সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের ফলে বিনিয়োগে যে চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে তা তুলে ধরে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউ সদস্য রাষ্ট্র ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং ইইউ প্রতিনিধি দলের প্রধান গতকাল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষ জনশক্তির জন্য বৈধ অভিবাসনের সুযোগ আরও সম্প্রসারণের তাগিদ দেন এবং চ্যালেঞ্জ পার্টনারশিপ উদ্যোগে আরও বেশি ইইউ সদস্য রাষ্ট্রকে যুক্ত হওয়ার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 যাতে কোনোভাবেই কোনো নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন, সেই বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি গতকাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীদারদের নিয়ে মতবিনিময় সভা হয়। এতে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বক্তব্য রাখেন। জাপানি এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টে চতুর্থ কোয়ার্টার ফাইনালে আজ মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা 11টা ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার ও কিয়াইকত এলাকার উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রে 48 কিলোমিটারের মধ্যে বাতাসে একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত নামিয়ে তার পরিবর্তে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তর বঙ্গোপসাগরের বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05, বাংলাদেশ বেতার খুলনা।

আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। ঠিক তাই বন্ধুরা, প্রকৃতিতে চলছে শরতের লুকোচুরি খেলা, কখনো রোদ কখনো বৃষ্টি। এমনই রৌদ্রোজ্জ্বল শুভ্র সকালে আপনাদের সবাইকে কাশফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রূপালীর আয়োজন। সাথে রয়েছে আমি আসমাউল হুসনা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। শুভ সকাল। শ্রোতা বন্ধুরা, রূপালীর আয়োজনে আজও রয়েছে আপনাদের পাঠানো চিঠি, রয়েছে আপনাদের পছন্দ করা বেশ কয়েকটি গান, রয়েছে ফোন ইন পর্ব যেখানে আপনারা ফোন করে জানাতে পারবেন আপনাদের অনুরোধগুলো। তো প্রথমেই জানিয়ে দেই আমাদের কাছে লেখার ঠিকানা। আমাদের কাছে লিখতে পারেন রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। আর আজই যদি আপনি আপনার অনুরোধের কথা আমাদের কাছে ফোন ইন পর্বের মাধ্যমে জানতে চান, ফোন করতে পারেন 01974-121970 এই নম্বরটিতে। তো আর অপেক্ষা নাই, চলুন চলে যাই আপনাদের পাঠানো চিঠির কাছে। আজ যে চিঠিটি হাতে তুলে নিয়েছি, পাঠিয়েছেন জুবায়ের আল ফাহাদ, সভাপতি ধামাইল বেতার শ্রোতা ক্লাব ধামাইল, গফরগাঁও ময়মনসিংহের বন্ধু। বন্ধু লিখেছেন, বন্ধুর সাথে রয়েছে রুবেল, তানজিলা ও রামিম। আর বন্ধুরা সবাই মিলে শুনতে চেয়েছেন সাগরিকা ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও উমা খানের কণ্ঠে গান। তো চলুন বন্ধুরা, আমরা সবাই মিলে আমাদের বন্ধুর পছন্দের গানটি শুনে আসি।

আপনারা রয়েছেন রূপালী রায়জনের, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। তো আমরা চিঠির গান শুনলাম, আর এবারে চলে যাবো আপনাদের সেই পছন্দের গানগুলোর কাছে, যে গানগুলো আপনারা ফোন ইন পর্বে অনুরোধ করে আমাদের কাছে শুনতে চেয়েছিলেন। প্রথমে শোনাবো বুলবুল আহমেদ, কাজীপাড়া কুষ্টিয়া থেকে আমাদের কাছে অনুরোধ করেছিলেন অপ্রিয়া তুমি কোথায়, এই ছায়াছবির গান শুনতে চেয়ে আসিফের কণ্ঠে। তো চলুন বন্ধু শুনে আসি।

0: রিতা,
1: রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
2: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
1: কলসটা রেখে এদিকে একটু এসো।
2: আসছি। কি হলো তোমাকে আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
1: দেখো তো কেমন হয়েছে।
2: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
1: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
2: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
1: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
2: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
1: বলো।
2: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
1: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
3: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
1: এই নাও মামুনি।
3: এতগুলো দানাদার, কি মজা কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
2: একি কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
3: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
2: ওগো সোহানার বাপ,
1: কি হয়েছে?
2: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
1: কেন, ওর জ্বর কমেনি?
2: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
1: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এরা সাধারণত দিনে কামড়ায়।

0: এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
1: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
0: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানোর।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
0: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এই সব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
1: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তার আপা?
0: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: আসুন বন্ধুরা, আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাই সতর্ক এবং সাবধান হই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। এবারে আপনাদেরকে শোনাবো বেঈমানি ছায়াছবির গান। এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন অনুবিশ্বাস রায়ের মহল খুলনা থেকে। আর বন্ধুরা, এই গানটির পরেই আমরা ফোন ইন নিয়ে ফিরে আসবো। আপনারা ফোন করতে পারেন 01974 1219 70 এই নম্বরটিতে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রূপালী, আপনাদের পছন্দের ছায়াছবির গানের অনুষ্ঠান। আর কথা দিয়েছিলাম যে গানের পরে ফিরে এসে আপনাদের সাথে সরাসরি কথা বলে আপনাদের অনুরোধগুলো জেনে নেব। আপনারা ফোন করতে পারেন 01974 1219 700 এই নম্বরটিতে, আর ফোনও চলে এসেছে। আচ্ছা, কথা বলতে বলতে ফোনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে বন্ধু, আপনি আবারও ফোন করতে পারেন। এবারের কলটিতে কে রয়েছেন? হ্যালো, দুঃখিত বন্ধু, আরেকবার একটু কষ্ট করে বলুন। জি, কলারুয়া থেকে কে বলছিলেন? জি বলুন।
1: আমাকে শোনাবেন চাপাডানার বউ,
0: আচ্ছা ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই আপনার পছন্দের ছায়াছবি থেকে পছন্দের গানটি শোনাবো। এবারে কে রয়েছেন আমাদের সাথে?
2: হ্যালো।
0: হ্যালো,
2: আদাব দিদি।
0: জি আদাব।
2: আমি নিতানন্দ বাবু, বাজাবাজার।
0: জি বলুন
2: দিদি। আমার সাথে আছে নিতানন্দ আর বিকাশ দাদা।
0: সবাইকে অনেক ধন্যবাদ একসাথে শোনার জন্য। বন্ধু, কোন গানটি শুনতে চান আপনারা সবাই মিলে?
2: আমার ছবির নাম হাওয়া।
0: কি ছায়াছবি?
2: হাওয়া।
0: আচ্ছা,
2: আপনারা ভালো থাকবেন সবাই।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। শ্রোতা বন্ধুরা, সরাসরি ফোন ইন পর্বে আপনাদের সাথে কথা হচ্ছে। এবারে আরো একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন? শুভ সকাল।
3: দিদি কথা বলছি, পলাশ সরকার।
0: জি পলাশ।
3: ছায়াছবির
0: নামটি আরেকবার একটু কষ্ট করে বলবেন।
3: আমার মা।
0: আমার মা, আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকুন পলাশ, সেই প্রত্যাশা রইল। বন্ধুরা সরাসরি কথা বলে অনুরোধগুলো জেনে নিচ্ছি আপনাদের, ফোন করতে পারেন 01974 1219 700 এই নম্বরটিতে, আর একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম।
4: কথা বলছি ইসমাইল হোসে, বাগমারা শিবগঞ্জ
0: বৌরা। জি হ্যাঁ বলুন।
4: জি আপু, কেমন আছেন সবাই?
0: অনেক ভালো আছি আমরা সবাই, আশা করছি আপনিও ভালো আছেন।
4: হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো আছি।
0: জি
4: আমাকে গান শোনাবেন চাচু ছবি থেকে, এ সাই টুটুলো কনস্তাবার কণ্ঠে, ওই মঙ্গল গ্রহিণীর বাজবো তোমাকে নিয়ে, এই গানটি শোনাবে।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ ইসমাইল ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই আপনার পছন্দের ছায়াছবি থেকে পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, সরাসরি ফোন ইন পর্বে কথা বলে আপনাদের অনুরোধগুলো জেনে নিচ্ছি। এবারে আমাদের কোন বন্ধুটি যুক্ত হয়ে গেলেন? ওয়ালাইকুম আসসালাম বন্ধু, ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
5: খুব ভালো আছি, আফজাল মোল্লা দেওয়াতলা বড়িয়াঘাটা থেকে বলছি।
0: জি আফজাল ভাই বলুন।
5: গান শোনাবেন ছবির নাম ধনির মেয়ে। ছবির নাম ধনির মেয়ে, এই ছবির থেকে যে কোনো একটা গান শোনাই দেবেন, আর আপনি ভালো থাকবেন।
0: ঠিক আছে,
5: আমার গান অনেক পাতলা বাজানোর চেয়ে যাই হোক, আল্লাহ হাফেজ।
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য। সবার গানই কিন্তু আমরা গানের তালিকায় প্রতিদিন রাখার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন তো আর একজন বন্ধুর গান শোনানো সম্ভব না, আমরা পর্যায়ক্রমে আপনাদের সবার গানই শোনাবো। এবারে আমাদের সাথে কে যুক্ত হয়ে গেলেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
6: ভালো আছেন?
0: জি বন্ধু ভালো আছি, কে বলছিলেন?
6: গোলখালি পাড়া থেকে শেখ রেজাউল বলছি।
0: শেখ রেজাউল, জি।
6: গোলখালি পাড়া ঠিকানা?
0: জি।
6: দাদা ও সালাউদ্দিন লালন।
0: আচ্ছা আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ একসাথে শোনার জন্য, বলুন কোন গানটি শুনতে চান?
6: মায়ের হাতের ভেতর সাবিস, শিল্পী গানের শুনতাম, সবাই মা গান করিয়া আমার মা কল্যাণ ভেতরে।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ রেজাউল ভাই ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই আপনাদের সবার পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। এবারে কে রয়েছেন আমাদের সাথে?
7: হ্যালো দিদি, শুভ সকাল।
0: শুভ সকাল।
7: আমি নিখিল বিশ্বাস, উত্তর বিল পাবলা আরঙ্গাটা খুলনা।
0: জি বলুন।
7: গান শোনাবেন
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই আপনার পছন্দের গানটি শোনাবো। 01974121970 এই নম্বরটিতে বন্ধুদের সাথে আমাদের কিন্তু সরাসরি কথা হচ্ছে, আপনাদের অনুরোধগুলো জেনে নিচ্ছি। আর অনেক সময় আমরা কিন্তু ফোনে কথা বলতে বলতে বা রেডিওতে গান শুনতে শুনতে রাস্তা পার হই, এটি কখনোই করব না। রাস্তা পার হওয়ার সময় সবসময় সতর্ক এবং সাবধান থাকব, পাশাপাশি ট্রাফিক আইন মেনে কিন্তু আমরা রাস্তা পার হব, তাহলেই কিন্তু দুর্ঘটনা অনেকটাই কিন্তু এড়ানো সম্ভব হয়। আমাদেরকে মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক অনেক বেশি। আমাদের একজন বন্ধু কিন্তু অপেক্ষা করছেন, তার অনুরোধটি আমাদেরকে জানানোর জন্য কে রয়েছেন?
8: দিদি নমস্কার।
0: জি আদাব,
8: আমি নন্দনপুর তাপ খুলনা থেকে দীপক বলছিলাম। দীপক
0: জি বলুন, অনেকদিন পর কথা হচ্ছে।
8: হ্যাঁ দিদি, আপনারা সবাই ভালো?
0: আমরা তো সবাই অনেক ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
8: আমাকে গান শুনাবেন? নসিমুল সায়াসবি থেকে ঠান্ডা ঠান্ডা লাগে নরম শরীরে, এই গানটা শুনাবেন?
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই শোনাতে চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, রূপালীর সবশেষ ফোনটি নেব। এবারে কে রয়েছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল বন্ধু, কে বলছিলেন, কোথা থেকে? জি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
9: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এমডি ওহিদুজ্জামান, কুড়িয়া বাজার ফেরামারা কুষ্টা থেকে বলছি।
0: জি বলুন বন্ধু। ছবির নামটি আরেকবার একটু কষ্ট করে বলুন। ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। আর বন্ধুরা, এই ফোনটির সাথেই বিদায় নিতে হচ্ছে আজকের মতো রূপালীর আয়োজনের ফোন ইন পর্ব থেকে। সবার সাথে কথা বলে অনেক অনেক ভালো লেগেছে, কিন্তু অনেকেরই হয়তোবা মন খারাপ হয়ে গিয়েছে যে ফোনে লাইন পাননি। মন খারাপ করার কিছুই নেই, আগামী আয়োজনে নিশ্চয়ই কথা হয়ে যাবে, সেই প্রত্যাশায় রইলাম। তো সেই প্রত্যাশা রেখেই চলে যেতে চাই আবারও আপনাদের পছন্দের গানের কাছে। এবারে আপনাদেরকে শোনাবো এতটুকু আশা, এই ছায়াছবির গান আব্দুল আলিমের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন আমাদের যশোরের বন্ধু হাবিবুর। তো বন্ধু চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

0: অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ, তাই নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও লোড পরীক্ষা করুন। যেখানে সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ না ফেলে নিরাপদ স্থানে ফেলুন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলা বাতির ব্যবহার বন্ধ রাখুন। আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিন। হাতের কাছে সবসময় দুই বালতি পানি এবং বালু মজুদ রাখুন। অগ্নি নির্বাপনে সতর্ক হন।
1: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। কথা বাড়াবো না, চলে যাব আবারও আপনাদের গানের কাছে। পছন্দ করেছেন আপনারা যে গানগুলো, এবারে শোনাব আশা ভালোবাসা। এই ছায়াছবি থেকে আগুনের কণ্ঠে গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন নন্দন প্রতাপ খুলনার বন্ধু দীপঙ্কর।

শ্রোতা বন্ধুরা, চলে যাব রূপালীর আয়োজনের সব শেষ গানটিতে, আর শোনাব উল্টা পাল্টা এই ছায়াছবির গান ডলি সায়ন্তনী ও পলাশের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন আমাদের মহেশপুরের বন্ধু জনি। তো চলুন সবাই মিলে শুনে আসি।

শ্রোতা বন্ধুরা, চমৎকার চমৎকার গান শুনতে শুনতে কিন্তু আজকের মতো রূপালী রাজনের একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আমরা। আজকের মতো বিদায় নিতে হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি হুসনা, গানগুলো সংকলন করেছেন সুমনা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। অনুষ্ঠানে আজ রামকেলি রাগে খেয়াল শুনবেন শিল্পী মনোরঞ্জন বড়ুয়া।

এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে রামকেলি রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন মনোরঞ্জন বড়ুয়া। বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় আজ আপনাদের সাথে ছিলাম আসমাউল হুসনা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের প্রথম অধিবেশনের সব আয়োজন। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় আজ আপনাদের সাথে ছিলাম আসমাউল হুসনা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের প্রথম অধিবেশনের সব আয়োজন। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:58। সুপ্রিয় শ্রোতা, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি আসমাউল হুসনা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃথা। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং অভিজিৎ মণ্ডল। প্রিয় শ্রোতা, শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাবিবুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ১৮১তম অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধি দলকে মন্ত্রিসভা অভিনন্দন জানিয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদে একই পরিবারের তিন সদস্যের বাংলাদেশের প্রতিনিধিত্ব করা বিশ্ব ইতিহাসে অনন্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্ব পরিসরে তুলে ধরা হয়েছে, যা দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উল্লেখ্য, গেল সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও তিনি ৭টি উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য দেন। পাশাপাশি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় এবং জাতিসংঘ সহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ ২০২৬ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়ায় প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের পরিবর্তে এখন থেকে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে। দাখিলপত্র পেশের ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে তার পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে বিদ্যমান সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের ফলে বিনিয়োগের যে চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে তা তুলে ধরে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউ সদস্য রাষ্ট্র ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং ইইউ প্রতিনিধি দলের প্রধান গতকাল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬ যাতে কোনোভাবেই কোনো নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি গতকাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা এগিয়ে থাকায় সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি কিয়াইকতো এর নিকট দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে আজ সকাল ৬টায় মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহ, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এবার জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার ও কিয়াকতো এলাকার উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর, আমি আবারও বলছি চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তর বঙ্গোপসাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়, এ বিষয় নিয়ে সরাসরি ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 3:05। উপস্থাপনায় রোকসানা রহমান। বেলা 1:05 শুনবেন বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। এসো আরবি শিখি, ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান শুনবেন বিকেল 3:05। কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ শুনবেন বিকেল 4:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। সমবেত কণ্ঠে দেশের গান শুনবেন দুপুর 12:15। আধুনিক গান শুনবেন দুপুর 12:30। এছাড়া আধুনিক গান পরিবেশন করবেন রুনা পারভিন। নজরুল সঙ্গীত শুনবেন দুপুর 2:30। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি শুনবেন সন্ধ্যে 6:05। পল্লীগীতি শুনবেন দুপুর 12:40 এবং বেলা 2:50। এছাড়া FM 88.8 MHz-এ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শ্রোতা বন্ধুরা, শুনলেন আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ বিকেল 3:05 বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত হবে সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে। একই সাথে শুনতে পাবেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণের জন্য থাকছে কুইজ। কুইজে সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন, সে নম্বরটি হল 01974121970। ফোন নম্বরটি আমি আবারও বলছি, 01974121970। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ফিলোমিনা নূপুর ব্যারেল। তথ্য অধিকার আইন 2009-এর বিধিমালা, প্রবিধানমালা, স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকা সহ সংশ্লিষ্ট বিষয়ক সেমিনার গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে জানানো হয়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন 2009 করা হয়েছে, তাই স্বপ্রণোদিত হয়ে তথ্য দিতে হবে এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে সকল কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন সেমিনারে প্রধান আলোচক এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি শিফাত মেহনাস ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম আলোচক ছিলেন। আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মেহেদী হাসান কিনোট পেপার উপস্থাপন করেন। বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত গতকাল খুলনা জেলা কারাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিস্থিতি সরেজমিনে তদারকি করেন। তিনি কারাবন্দীদের দৈনন্দিন জীবনযাত্রার মান, কারা কারখানার কার্যক্রম এবং বন্দীদের সামগ্রিক সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কারাবন্দীদের চিত্র বিনোদনের জন্য একটি স্মার্ট টিভি উপহার দেন এবং তাদের কর্মসংস্থান সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে জেল সুপার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা সমাজসেবা কর্মকর্তা সহ কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে জেলা প্রশাসক মিজহুরে জান্নাত গতকাল খুলনার বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে বটিয়াঘাটা উপজেলায় এসএসসি পরীক্ষা 2026-এ GPA 5 প্রাপ্ত এবং প্রাথমিক পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক জলমা ইউনিয়ন কুইন্স ক্লাবের উদ্যোগে মেয়েদের মাঝে সাইকেল ও ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি জলমা ইউনিয়ন ভূমি অফিস ও আমিরপুর ইউনিয়ন পরিষদ এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক মতবিনিময় সভা গতকাল মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শওকত আরা আখতার এতে প্রধান অতিথি ছিলেন। সভায় কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদক, অনলাইন জুয়া ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক বিশেষ সভা গতকাল মাগুরার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা ম্যাজিস্ট্রেট মোতাক্কাবার আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। সভায় মাদক, নারীর প্রতি সহিংসতা ও অনলাইন জুয়া সহ সকল প্রকার অপরাধ দমনে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সভাপতিত্বে উপজেলার বিভিন্ন পুলিশ সুপারের ইনচার্জ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। যশোর সদর উপজেলার হৈবতপুর, চাচরা ও নরেন্দ্রপুর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম সভায় প্রধান অতিথি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দিলার হোসেন খোকন বিশেষ অতিথি ছিলেন। সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ইকো ফ্রেন্ডলি অ্যাপ্রোচেস ইন পেস্ট অ্যান্ড প্যাথোজেন্স শীর্ষক কৃষকদের প্রশিক্ষণ গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের এসপিএম সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তফা কামাল, প্রকল্পের সদস্য প্রফেসর ডক্টর মোসাম্মদ সাবিয়া সুলতানা ও এএসপিএম প্রফেসর ডক্টর শিমুল দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণে কৃষকদের দানাদার ও সবজি ফসলের প্রধান কীট পতঙ্গ এবং উদ্ভিদ রোগ ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব জৈবিক ও টেকসই পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান দেওয়া হয়। একই সঙ্গে রাসায়নিক বালয়নাশকের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পরিবেশের ভারসাম্য, উপকারী জীব ও মানব স্বাস্থ্য সুরক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। খুলনার বটিয়াঘাটা, দিগলিয়া, ডুমুরিয়া, দাকোপ ও তেরোখাদা উপজেলার প্রান্তিক কৃষকেরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি কিয়ায়কত এর নিকট দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে আজ সকাল ৬টায় মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহ, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

0: ও কক্সবাজার সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব অথবা দক্ষিণ দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে ছটা 35 মিনিটে ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। সমবেত কণ্ঠে গানের কথা সাজিয়েছেন অচিন্ত্য কুমার ভৌমিক।

শ্রোতা বন্ধুরা, দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য। প্রথম গানটির শিল্পী সাধন ঘোষ।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ইসমত জেরিন ইভা, গানের কথা লিখেছেন মোহাম্মদ জাকারিয়া।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পল্লী গীতি। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ জাকারিয়া।

শ্রোতা বন্ধু, আপনারা পল্লীগীতি শুনছেন। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন খাদিজা খাতুন বিথি, গানের কথায় পল্লীকবি জসিম উদ্দিন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পল্লীগীতি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল, শিল্পী শামীম আরা আলী, কথায় কাজী নজরুল ইসলাম।

নাতে রাসুল শুনলেন, যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দিবেন। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা ১টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন রাখতে এই মুহূর্তে আপনাদের সাথে গান আর কথা নিয়ে আর সেই সাথে কিছু তথ্য নিয়ে পুরোটা সময় জুড়ে থাকতে চাই লুবনা হাসনা ফারুক মিষ্টি। আর আমাদের সাথে রয়েছেন অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, আর প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং অভিজিৎ মণ্ডল। শুরুতেই স্বপ্নের নায়ক ছবি গান রয়েছে আমাদের তালিকাতে। তবে হ্যাঁ, গান শোনানোর আগে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের কাছে বরাবরের মতো ফোন করতে পারেন ওই একই নম্বরে, অর্থাৎ 01974121970 এই নম্বরটিতে। তো চলুন স্বপ্নের নায়ক ছবির গান শুনে আসি সালমা জাহানের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের নিয়মিত শ্রোতা পলাশ কুমার সরকার আপনি কাঞ্চননগর ডুমুরিয়া খুলনা থেকে অনুরোধ করেছেন।

এবারে শোনাব বৌরানী ছবির গান। যে গানটি শুনতেছি মানিক, আপনি শৈলকুপা ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন, যুগলে গিয়েছেন সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আব্দুল হাদী।

0: বাবারে,
1: দুলাল, ও বাবা, বাবারে, খুব কষ্ট হইতেছে না রে?
0: ও মা, মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা,
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিচে যাচ্ছে।
1: খাবার লইয়াই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ।

0: এই যে একটু যাও খাও, আমি দিই মুখে দিয়ে তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও হা করো, নাও মুখে নাও।
1: ওমা খাওন দেখলে বগি আসে।
0: আব্বা সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, ভূমি ভূমি ভাব করে।
1: ওমা গো ব্যথা
2: ব্যথা। দাদু তোমার কোথায় ব্যথা করে?
1: সারা শরীরে, হাড়ি মাংস সব সব জায়গায়।
2: আল্লাহ মুশকিলের কথা।
0: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: ইয়ে বৌমা, নাকি দুলালদের ডাক্তারের কাছে নিয়ে যাবো?
0: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো,
2: আমি দেখি কি করণ যায়।
1: দাদা দাদা তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: ভাই আমি কাছেই আছি, দূরে কোথাও যাবো না। দাদা তোমার কি খাইতে মনে করে আমারে বলো, আমি নিয়ে আসবো।
1: কিছু খাইতে মনে করে না,
2: দেখো সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এক্ষুনি।
3: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
0: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট করে জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে, এই যে দেখছো এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলতো?
0: আজ তিন দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু তিন দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র এখানে ডেঙ্গুর টেস্ট করা হয়।
0: ডেঙ্গু?
3: ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাবে।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনিনি।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাস জনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতো, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
3: খুব বেশি জ্বর যখন হয় 102 বা 3 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2-5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গ দেখা যায়, সেই জন্য ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
2: কেমনে কি করি কিছুই বুঝ না।
3: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে, যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইরা থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা। হ্যাঁ ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমে থাকা পানিতে থাকে।
2: যে এইসব খেয়াল কইরা পরিষ্কার রাখন দরকার গো।
3: ঠিক বলছেন
0: জি আপা।
3: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
0: আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করুম আপা।
3: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
0: জি আপা।
4: প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন

0: ছায়া ছবির গান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শুনছিলেন ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত তথ্য, নিশ্চয়ই আমরা এই তথ্যগুলো মেনে চলব। আর এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরে। তো নিশ্চয়ই আপনারা আমাদেরকে ফোন করে দ্রুত আপনাদের নাম ঠিকানা জানিয়ে অনুরোধের কথাটি বলবেন। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শুভ দুপুর মানিক ভাই। হ্যাঁ ভালো বলুন।
1: আমি এমডি
0: ওহিদুজ্জামান। ও আচ্ছা, এমডি ওহিদুজ্জামান। হ্যাঁ ওহিদ ভাই বলুন।
1: ছবির নাম রংবাজ।
0: রংবাজ
1: থেকে?
0: হ্যাঁ।
1: মোহাম্মদ আলী সিদ্দিকীর কণ্ঠে।
0: হ্যাঁ।
1: গ্রামের কথা?
0: হ্যাঁ।
1: ওই
0: আচ্ছা, হই হই রঙ্গিলা এই গানটি, ঠিক আছে। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো।
2: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন?
0: জি ভালো। কে বলছিলেন?
2: গোল্লামারি থেকে খোকন বলছিলাম।
0: খোকন গোল্লামারি থেকে, হ্যাঁ বলুন ভাইয়া। গোলাপি এখন ট্রেনে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই শোনাবো। অনেক পুরনো ছবির একটি গান আপনি শুনতে চেয়েছেন, এবারে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ একটু হতে পারে, হতে পারে রেজাউল। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি যে আধারে বন্ধিনী, ঠিক আছে, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন। আসলে আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: জি কে বলছেন?
2: মোহাম্মদ কাসেম সর্দার, ডুমুরিয়া খুলনা থেকে।
0: হ্যাঁ বলুন কাসেম ভাই। আচ্ছা, এ তো প্রেম শুধু নয়, ঠিক আছে, ধন্যবাদ, আমরা অবশ্যই শোনাবো। আসসালামু আলাইকুম। হ্যালো।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, পূর্ব চাম্বল। জি ভালো বলুন।
3: আপু কথা বলছিলাম পূর্ব চাম্বল বাসখালী চট্টগ্রাম থেকে গিয়াসুদ্দিন।
0: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ আপু, আমি অনেকবার অনুরোধ করছি ভালোবাসার গল্প দিতেছে।
0: ছবিটার নাম আর একবার বলুন। ভালোবাসার? হ্যাঁ গানের কথা যেন কি বললেন? আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গান শোনাতে, তবে একদম ধৈর্য হারা হবেন না, আমরা একে একে শুনিয়ে দেব কেমন। এবারে কে আছেন? হ্যালো আসসালামু আলাইকুম। বিজন গোস্তা। হ্যাঁ বলুন দাদা।
4: ছবির নাম মিথ্যার মৃত্যু, মানে ওটা ধীরে ধীরে জম্বে প্রেমের খেলায় গান।
0: গানের কথাটা আরেকবার বলবেন।
4: ধীরে ধীরে জম্বে প্রেমের খেলায় গান।
0: আচ্ছা ধীরে ধীরে জম্বে প্রেমের খেলা, আমরা শোনাবো অবশ্যই। পরবর্তী বন্ধু কে আছেন তার সাথে কথা বলে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো
5: হ্যালো নমস্কার।
0: জি আদাব।
5: হ্যাঁ ভালো আছেন আপনারা সবাই?
0: হ্যাঁ বলুন দাদা।
5: হ্যাঁ দিদি, আমি খোকন চন্দ্র দিগোলা থেকে বলছি।
0: হ্যাঁ বলুন দাদা। আমাদের খোকনদা আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। এবারে কে বলছিলেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
6: আবু ভালো আছেন?
0: অনেক ভালো আছি বলুন। আমার মন বলে তুমি আসবে, অনেক সুন্দর একটি গান। শুধু যদি মন থেকে আমাদের ডাকেন তাহলে আমরা অবশ্যই চলে আসব। তো এবারে কে আছেন? হ্যালো। জি শুভ দুপুর, কে বলছিলেন? বলুন
6: দিদি। আমার গান শোনাবেন?
0: হ্যাঁ হ্যাঁ কোন গান?
6: ধর
0: ধর ছবি থেকে, ধর ছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন আমরা অবশ্যই শোনাবো, তবে সাথে থাকতে হবে, তাহলেই আপনাদের পছন্দের গান আপনারা শুনতে পাবেন। আমরা একটি কিংবা দুটি ফোন নিয়ে আবারও ফিরে যাব গানের কাছে, কেননা অনেক গান রয়েছে আমাদের তালিকাতে। এবার কে বলছিলেন? হ্যালো, এই তো আলহামদুলিল্লাহ, বলুন কে বলছিলেন? অনিক দাস। হ্যাঁ বলুন। চরম আঘাত থেকে সাধারণত সবাই ওই বিখ্যাত গানটি শুনতে চায়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। এই মুহূর্তে শেষ বন্ধু কে আছেন? হ্যাঁ দাদা বলুন।
6: দিদি নমস্কার।
0: জি আদা দাদা,
6: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি,
0: ফতেপুর মহেশপুর ঝিনাইদহ থেকে।
6: হ্যাঁ ঝিনাইদহ।
0: হুম হুম
6: দিদি আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ অনেক ভালো
6: আছি।
0: আচ্ছা অনেক ধন্যবাদ, এই মুহূর্তে আর কথা নয়, এবারে হৃদয় পুড়ে যাওয়া গান আপনাদেরকে শোনাবো। যদিও গানের মধ্যে রয়েছে অনেক ভালো লাগা ভালোবাসা, পোড়ামন টু ছবির গান। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের দুজন বন্ধু একসাথে অনুরোধ করেছিলেন, আফজাল মোল্লা দেবতলা বটিয়াঘাটা খুলনা থেকে অনুরোধ করেছেন, আর এছাড়াও মুন্না আপনি ডুমুরিয়া খুলনা থেকে শুনতে চেয়েছেন এই পোড়ামন টু ছবির গান। চলুন নদী এবং আকাশের কথা।

এবারে প্রবীর কুমার, আপনি কুমারখালী কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন নরপিশাচ ছবির গান শোনানোর জন্য। শোনাবো এখন ওই ছবির গান রুনা লায়লা এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশে এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছরখানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আয়োজনে এবারে রয়েছে জবাবদিহি ছবির গান, শিল্পী পূর্ণিমা এবং অভিজিৎ সিং। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বিজন গমস্তা কাকচিরা বরগুনা থেকে।

এবারে আসিফের কণ্ঠে শুনবেন জান আমার জান ছবির গান। তবে এই গানটি শোনানোর আগে বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে ঘোষণাটি আছে সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই। আজকে অবশ্য আপনারা শুনতে পাবেন সরাসরি সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় নিয়ে ফোন ইন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করে আপনাদের সুবিধা অসুবিধার কথা জানাতে পারেন 01974121970 এই নম্বরটিতে। আর হ্যাঁ, মনে রাখবেন এই আয়োজনে কিন্তু কুইজ প্রতিযোগিতার বিশেষ সুযোগ রয়েছে, তাই অনুষ্ঠানটি শুনুন। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণাটি শুনলেন, শুনতে চেয়েছেন আপনারা জান আমার জান ছবির গান, চলুন এই গানটি শুনে আসি। আর শুনতে চেয়ে অনুরোধ করেছেন ইসমাইল হাওলাদার বাগমারা, দুঃখিত ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ থেকে।

এবারে শোনাবো মনপুরা ছবির গান, মমতাজের কণ্ঠে। এর গানটি শুনতে চেয়ে ওসমান খান আপনি ফতেপুর মহেশপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ করা গান আবারও শুনতে পাবেন এবং ফোন ইন পর্বে আরও একবার আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তবে এই মুহূর্তে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে বেলা দুটো বাংলা সংবাদ শোনার জন্য। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকবেন।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহফুজ আক্তার সুমি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক চলছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান জানান, বৈঠকে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অনুমোদন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেকের বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দ্বিপক্ষীয় অভিন্ন স্বার্থ রক্ষা ও উভয় দেশের জনগণের কল্যাণে পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে ভারতের সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আজ ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতে তারা জাতিসংঘ সাধারণ পরিষদের সদ্য সমাপ্ত 81তম অধিবেশন সহ বিভিন্ন দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন ইস্যু নিয়ে আলোচনা করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশকে অস্থিতিশীল এবং সরকারকে হেয় প্রতিপন্ন করতে একটি রাজনৈতিক দল দেশে সার্বিক কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। তিনি আজ রংপুর সফরে গিয়ে জেলার পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের সংকট নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মোকাবেলায় সরকার কাজ করছে। তিনি বলেন, আগামী 4 বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচনে বিএনপি জামাত সহ 6 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম কোন অভিযোগ না থাকায় এই প্রার্থীদেরকে বৈধ ঘোষণা করেন। বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে বিএনপি থেকে 2 জন সহ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ কংগ্রেসের 1 জন করে প্রার্থী রয়েছেন। মিয়ানমার থেকে আগত প্রায় 5,000 আশ্রয় প্রার্থীকে সেদেশে ফিরিয়ে দিতে শুরু করেছে মালয়েশিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, মালয়েশিয়া সরকার মিয়ানমারের সামরিক জান্তা মিন অং হ্লাইকিং এর সাথে একটি বিতর্কিত চুক্তির আওতায় এই উদ্যোগ নিয়েছে। মিয়ানমার নৌবাহিনী 3টি জাহাজ প্রথম দফায় প্রায় 1,400 জন নাগরিককে ফিরিয়ে আনতে আজ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। মানবাধিকার গ্রুপগুলো এই প্রত্যাবাসনের নিন্দা জানিয়ে বলেছে, মিয়ানমারের এই সকল নাগরিক সহিংসতা, নির্যাতন ও জোরপূর্বক দেশটির সেনাবাহিনীতে যোগদানের মতো ঘটনার পরিস্থিতির সম্মুখীন হতে পারে। মালয়েশিয়া এই প্রত্যাবাসনকে একটি স্বেচ্ছাধীন কার্যক্রম বলে অভিহিত করেছে। তবে জাতিসংঘ শরণার্থী সংস্থাকে বন্দী শিবিরে রাখা প্রত্যাবাসিতদের সঙ্গে দেখা বা যাচাই করতে দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ও ইয়েমেনের চলমান সহিংসতা সহ বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হল যখন ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ 8ম মাসে গড়িয়েছে এবং শান্তি চুক্তির লক্ষ্যে সকল ধরনের কূটনৈতিক তৎপরতা স্থবির হয়ে পড়েছে। এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি কিয়াইক্ত এর নিকট দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে আজ সকাল 6টায় মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহ, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বেলা দুটো বাংলা সংবাদের পর আবার আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডায়েরিতে আপনাদের পছন্দ করা গান শোনার জন্য। এবারে নন্দন প্রতাপ খুলনার বন্ধু দীপঙ্কর, আপনি অনুরোধ করেছেন ভুলো না আমায় ছবির গান শোনানোর জন্য। চলুন আপনার পছন্দের গানটি দিয়ে শুরু করি আমাদের এবারের পর্ব। কনক চাপা এবং ইন্দ্র কিশোর গেয়েছেন এই গানটি।

আবার নন্দন প্রতাপ খুলনার বন্ধুর অনুরোধে গান রয়েছে, তবে এবারে বন্ধু হচ্ছেন লাভলি। আপনি অগ্নিসাক্ষী ছবির গান শুনতে চেয়েছেন, শোনাব কনক চাপার কণ্ঠে। আর এই গানটির পরপরই আপনাদের সাথে আরও একবার ফোন ইন পর্বে যুক্ত হব।

প্রিয় শ্রোতা, কথা দিয়েছিলাম আমরা আপনাদের সাথে আরো একবার যুক্ত হব ফোন ইন পর্বে, তো এই মুহূর্তে কথা রাখার পালা এসে গিয়েছে। আপনাদের সাথে কথা বলবো 0974-1219-70 এই নম্বরটিতে। কে আছেন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ দাদা বলুন, কি গান শোনাবো আপনাকে? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। মাগো তোমার চরণতলে একটি গান শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। এবারে কে আছেন? হ্যালো, দুঃখিত বলতেই হচ্ছে, সংযোগটি পেয়েও হারিয়ে ফেলেছি। তো আরও একবার আপনি নিশ্চয়ই আমাদেরকে চেষ্টা করবেন, আর অনুরোধ করবো আমাদেরকে শুনতে শুনতে কখনোই রাস্তা পার হবেন না, কিংবা মোবাইল শুনতে শুনতে বা কথা বলতে বলতে গাড়িও চালাবেন না। এতে যে কোনো রকমের বিপত্তি ঘটতে পারে, অনেক বড় কোনো দুর্ঘটনা, যে দুর্ঘটনা শুধু আপনার একার নয়, আপনার পুরো পরিবারের কান্না হয়ে যেতে পারে। তো এবারে কে আছেন? আসসালামু আলাইকুম। জি শুভ দুপুর। সুফল বিশ্বাস, হ্যাঁ বলুন ভাইয়া। হ্যাঁ প্রিয়জন, হ্যাঁ আচ্ছা, এই জীবনে যাকে চেয়েছি আজ আমি তাকে পেয়েছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবারে কে আছেন? আসসালামু আলাইকুম। জি কে বলছিলেন? আব্দুল মজিদ শৈলগাড়ির কুষ্টিয়া থেকে, তাই তো? বলুন বলুন, কি গান শুনতে চান আপনি? মধু মালতী ছবি থেকে যে কোনো গান। আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই আপনার পছন্দের কথা লিপিবদ্ধ করে রেখেছি, শোনানোর চেষ্টা করব। কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো, বলুন ভাইয়া। হ্যাঁ নিত্যানন্দ দা, অনেকদিন পরে কথা হলো, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন।

ফুল নেব নাকি অশ্রু নেব, একটু দ্বিধাদ্বন্দ্ব। তারপরও এই হৃদয়ের আয়নায় নিশ্চয়ই আমরা আছি সে প্রত্যাশা করতেই পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আচ্ছা বলুন ইব্রাহিম ভাই, কি গান শোনাবো আপনাকে? বয়ফ্রেন্ড, টিপ টিপ বৃষ্টি। আচ্ছা ঠিক আছে, আমরা আর একটি ফোন নিয়ে ফিরে যাব আবারও গানের কাছে। নিশ্চয় আমাদের সাথে থাকবেন। কে রয়েছেন শেষ বন্ধু? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, দুঃখিত, আপনি আর একবার চেষ্টা করলে হয়তো বা পাবেন কিনা আমরা জানি না, তবে এই মুহূর্তে শেষ বন্ধুর সাথে কথা বলে নিচ্ছি। হ্যালো, জি জি, কে বলছেন? পরশ সরকার। কিছু কোন ছবি থেকে? তোমাকে চাই ছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন। পরশ সরকার, দীঘলহাট পাংশা রাজবাড়ি থেকে। আমরা অবশ্যই আপনার পছন্দের গান শুনিয়ে দেওয়ার চেষ্টা করব, আর কথা নয়, চলুন ফিরে গানের কাছে আবারও। এবারে রং নাম্বার ছবির গান শোনাবো। ঠিক নাম্বারে যারা ফোন করে এই গানটি শুনতে চেয়েছেন তিনি হচ্ছেন জাফর পারোয়ান, কাকচিড়া বরগুনার বন্ধু। চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা গান আমাদের তালিকাতে রয়েছে। আশামণি অভয়নগর যশোর খুলনার বন্ধু অনুরোধে মন ছুঁয়েছে মন ছবির গান। লজ্জা ছবির গান শুনতে চেয়ে রিফাত আপনি চাঁদগাঁও চট্টগ্রাম থেকে অনুরোধ করেছেন। আহাদ আপনি রায়মহল খুলনা থেকে বাবা কেন চাকর এই ছবির গান শুনতে চেয়েছেন। আব্দুল্লা ছবির গান শুনতে চেয়ে জনি মহেশপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি বন্ধু। বর্তমান ছবির গান শুনতে চেয়েছেন কুমার বিশ্বজিৎ এবং কনৈ চাপার কণ্ঠে। আমরা চেষ্টা করছি দুটো গান শোনা জন্য।

প্রিয় শ্রোতা, গানটির সাথে অর্থাৎ আবদুল্লাহ ছবি শুভিনন্দীর কণ্ঠে গানটি শুনতে শুনতে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি থেকে। আগামীকাল ঠিক একই সময় বেলা 1:05 আপনাদের সাথে আমাদের কথা হবে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন। শিব প্রত্যাশায় শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে ফেম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। আয়োজন মেলায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, প্রথমেই শুনবেন প্রিয় বল্লভ কর্মকারের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, আপনারা পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। আয়োজনমালায় এখনের নিবেদন আধুনিক গান। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে প্রথমে গিয়েছেন শিপ্রা দেবনাথ, গানের রচয়িতা মোহাম্মদ মুজিবুর রহমান।

দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এখনের নিবেদন পল্লীগীতি। প্রথমে শুনবেন কানাইলাল হালদার সমীরের কণ্ঠে।

শুনছেন পল্লীগীতি। এবারে শুনবেন নিজের লেখা গান, কণ্ঠ দিয়েছেন নাজনীন সুলতানা।

প্রিয় শ্রোতা, আপনারা দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন কানাইলাল হালদার সমীর এবং নাজরীন সুলতানা। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। দেশকে ভালোবাসুন, দেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকুন। আপনার ছোট্ট একটি কাজের বিনিময়ে দেশ এগিয়ে যেতে পারে উন্নয়নের দিকে, তাই আসুন দেশকে ভালোবেসে আমরা ছোট্ট কাজ থেকে দেশের উন্নয়নে এগিয়ে আসি। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান জানান, বৈঠকে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অনুমোদন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস 2026। দিবসটির এবারের প্রতিপাদ্য, একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন, তাই এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, বাংলাদেশ কারো কোনো শর্ত বা চাপের মুখে বোয়িং বা এয়ারবাস কেনার সিদ্ধান্ত দিচ্ছে না। তিনি আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, দেশের চাহিদা বিবেচনা করেই এসব কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, রাজধানীর মিরপুরে স্বাস্থ্য কেন্দ্র রাড্ডায় চাঁদাবাজির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে যারা অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করে তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে। তিনি আজ সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, কোনো কারণে সাংবাদিকদের আইনের আওতায় আনতে হলে আদালতের অনুমতির যে প্রস্তাব সাংবাদিকেরা দিয়েছেন সেটি বিবেচনা করা হবে। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে বিএনপি জামাত সহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কমিশন। আজ ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এদের মধ্যে বিএনপি থেকে দুইজন সহ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী রয়েছে। মিয়ানমার থেকে যাওয়া প্রায় 5,000 আশ্রয়প্রার্থীকে সে দেশে ফিরিয়ে দিতে শুরু করেছে মালয়েশিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, মালয়েশিয়া সরকার মিয়ানমারের সামরিক জান্তা মিন অং হ্লাইং এর সাথে একটি বিতর্কিত চুক্তির আওতায় এ উদ্যোগ নিয়েছে। মানবাধিকার গ্রুপগুলো এই প্রত্যাবাসনের নিন্দা জানিয়ে বলেছে, মিয়ানমারের এই সকল নাগরিক সহিংসতা, নির্যাতন এবং জোরপূর্বক দেশটির সেনাবাহিনীতে যোগদানের মতো ঘটনার পরিস্থিতির সম্মুখীন হতে পারে। মালয়েশিয়া এ প্রত্যাবাসনকে একটি স্বেচ্ছাধীন কার্যক্রম বলে অভিহিত করেছে, তবে জাতিসংঘ শরণার্থী সংস্থাকে বন্দি শিবিরে রাখা প্রত্যাবাসীদের সঙ্গে দেখা বা যাচাই করতে দেয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ও ইয়েমেনের চলমান সহিংসতা সহ বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হল যখন ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ অষ্টম মাসে গড়িয়েছে এবং শান্তি চুক্তির লক্ষ্যে সকল ধরনের কূটনৈতিক তৎপরতা স্থবির হয়ে পড়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি কিয়া ইকতো এর নিকট দিয়ে মিয়ানমারের উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে আজ সকাল 6টায় মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহ, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বিকেল ৩টা বেজে ৫ মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বিশেষ ফোন ইন অনুষ্ঠান। আমাদের আজকের বিষয়, শিশু নির্যাতন বন্ধে করণীয়। সঞ্চালনায় অধ্যাপক রুকসানা রহমান।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শরতের এই চকচকে মিষ্টি আকাশ, তার সাথে নীলাকাশের এই সাদা সাদা ঘুড়ির মতো মুক্ত মেঘমালার মধ্যে আপনারা যখন এই দুপুরবেলায় বিশ্রাম নিচ্ছেন, তখন আমরা একটা খুবই জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হয়েছি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ফোন ইন অনুষ্ঠানে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়ন প্রচার কার্যক্রমে আজকে আমরা আপনাদের সাথে কথা বলব শিশু নির্যাতন বন্ধে করণীয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ হাসান, সাইকিয়াট্রিস্ট, ব্রেইন ও মনোরোগ বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা। এছাড়া আছেন শাহিনা আক্তার, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, খুলনা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা ফোনে সংযুক্ত থাকবেন। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনারা তো আছেনই আমাদের সাথে বরাবরের মতো, 01974121970 আপনাদের সেই কাঙ্ক্ষিত পরিচিত নম্বর। এই নম্বরে সংযুক্ত থেকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে জানাবেন এবং আপনারাও আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আসলেই তো আমাদের শিশু আমাদের ভবিষ্যৎ, আমাদের অবর্তমানে তারাই আমাদের দেশের দায়িত্ব তুলে নেবে। আর চারিদিকে আমরা দেখছি আমাদের এই শিশুদের উপরে ভয়াবহ নির্যাতন কি কারণে হচ্ছে। দেশে তাদের আইনি সুরক্ষা রয়েছে, এটা কি আমাদের কোনো অবহেলা, অসচেতনতা নাকি অন্য কোনো কারণ? চলুন আমরা উত্তর খুঁজে বের করি। আমি প্রথমেই ডক্টর মোহাম্মদ হাসান আপনার সাথে একটু কথা বলতে চাইছি। আপনি ভালো আছেন তো?
3: জি, আসসালামু আলাইকুম, ভালো আছি।
2: আচ্ছা, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে একটি শিশু নির্যাতনের সামাজিক ও মনোজাগতিক কি কারণ রয়েছে আসলে, যে আমরা জানি যে শিশু নির্যাতন একটা খুবই গর্হিত অপরাধ, কিন্তু তারপরও শিশু নির্যাতন হচ্ছে কেন? অপরাধ জেনেও, শাস্তি আছে সেটা জেনেও, তারপরেও কেন শিশু বারবার নির্যাতনের শিকার হচ্ছে?
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি যেখানে বসে শুনছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। আমরা একটা সমাজের প্রসঙ্গে যখন কথা বলি, তখন সামাজিক পুরো চিত্রটাই আমাদের মাথায় রাখতে হয়। আমরা যদি খেয়াল করে দেখি বা আমরা খুব গভীরভাবে যদি পর্যবেক্ষণ করি, একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি যেটা দেখছি, আমাদের সমাজটাই খুব অস্থির। তো একটা সমাজ যখন অস্থির থাকে, সেই অস্থিরতার প্রভাব সব জায়গাতেই পড়ে। আমাদের এই অস্থির সমাজে যেখানে আমাদের উচিত ছিল আমাদের বাচ্চাদেরকে সাবধানে রাখার, আমাদের বাচ্চাদেরকে আদর যত্নে এবং ভালোবাসায় রাখার এবং পরবর্তী প্রজন্ম হিসেবে তাদেরকে সঠিক শিক্ষা এবং সুশিক্ষা দান করবার, সেই জায়গাটা থেকে যখন আমরা সরে এসেছি এবং আমরা অ্যাজ এ গার্জিয়ান, অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ সিনিয়র সিটিজেন এবং সমাজের যে মানুষগুলো আছেন, তারা সবাই যখন অস্থির এবং নেতিবাচক বিভিন্ন ব্যাপারে তাদের মধ্যে আগ্রহ উদ্দীপনা যখন বেশি, তখন তার প্রভাব কিন্তু আমাদের শিশুদের উপর, বাচ্চাদের উপর পড়ছে।
2: আচ্ছা,
3: ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমরা প্রায়ই এখন বলছি যে আমার বাচ্চা ফোন দেখে, আমার বাচ্চার রাগ বেশি, আমার বাচ্চা অস্থির। কিন্তু আমার বাচ্চা যে ফোন দেখছে, এই কমপ্লেন করার সময় বাচ্চা কি দেখছে, সেটা কিন্তু আমরা খেয়াল করছি না। আমি দেখছি তার দিদা বা দাদি ফোনে কথা বলছে, তার বাবা ফোনে খেলা দেখছে, মা ফোনে হয়তো টিকটক দেখছে বা করছে, অথবা রিলস দেখছে, বাচ্চা দেখছে, সবার হাতে ফোন। তাহলে হোয়াই শুড নট মি, আমার কেন ব্যাপারে কেন সবার ভিন্ন মত থাকতে হবে?
0: তো
3: আমরা যেটা করি সেটারই একটা বহিঃপ্রকাশ কিন্তু আমাদের বাচ্চাদের উপরে পড়ে।
2: তার মানে হচ্ছে যে আমাদের শিশুর সুরক্ষার জন্য, শিশুকে ঠিক রাখার জন্য আমাদের আগে নিজেদেরকে শুধরাতে হবে, তাই না?
3: সেটা তো অবশ্যই,
2: শিশুকে নিরাপত্তা দিতে হলে
3: মর্নিং শোজ দ্যাট ডে। তো আমি আমার বাচ্চাকে আমার সকাল দেখাবো, আমার বিকেল দেখাবো, আমার রাত্র দেখাবো। আমার মধ্যে যদি কোনো গলত থাকে, প্রবলেম থাকে, আমি যদি সঠিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি বা বাচ্চা মানুষ করার
2: একটা ফোন নিয়ে আসি আবার আপনার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা, উনি কানেক্টেড ছিলেন কিন্তু অন্য শব্দ হচ্ছে। যাই হোক, তার মানে আমরা আমাদের সন্তানকে সঠিক পথে পরিচালিত হতে করতে হলে আগে তাকে মানে কোয়ালিটি টাইম, ভালো সময় দিতে হবে তাকে,
3: ভালো সময়, ভালো শিক্ষা। এবং কিভাবে প্যারেন্টিং হবে, অথবা আমাদের বাচ্চাদেরকে, ভবিষ্যৎ প্রজন্মদেরকে, যে ইনস্টিটিউশনগুলোতে আমরা দিচ্ছি, ইনস্টিটিউশন বলতে পরিবার হচ্ছে ফার্স্ট ইনস্টিটিউশন, সেকেন্ড ইনস্টিটিউশন হচ্ছে তার স্কুল, কলেজ, বিদ্যাপীঠ, থার্ড ইনস্টিটিউশন যেটা সব থেকে লার্জ ইনস্টিটিউশন সেটা হচ্ছে সমাজ।
2: ওয়ালাইকুম আসসালাম, একটা ফোন নিচ্ছি। জি, কে বলছেন? ভালো আছি, আপনার পরিচয় বলে প্রশ্ন করুন।
4: আপু, কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার কমিটি জেলা বকুড়া। হুজুর,
2: জি
4: সরি
2: জি, আপনার প্রশ্ন
4: জানতে চাচ্ছি। বাসায় বাসায় দেখা যায় চাঁদের শিশুদেরকে নিয়ে বাংলাদেশের পাতায় দেখা যায়, তারপর বাস, তারপর গ্যারেজে অনেক শ্রম করায়, শ্রম করে অনেক নির্যাতন করে, তাদের কি বিচার হতে পারে এই জানতে চাচ্ছি।
2: আচ্ছা, আপনার প্রশ্নটি কি কি বিচার হতে পারে?
4: জি জি, এই যে বাসায় নিয়ে কাজ করে নির্যাতন করে,
2: আচ্ছা, আপনাকে ধন্যবাদ। উনি বলছেন যে বাসা বাড়িতে যে শিশুকে নিয়ে যায় এবং নির্যাতন করে, তাদের কি বিচার হতে পারে? শিশু নির্যাতন অবশ্যই দণ্ডনীয় অপরাধ। যদি এরকম নির্যাতনের শিকার হয় তাহলে অবশ্যই আপনারা নিকটস্থ থানা কিংবা উপজেলা অফিসে যোগাযোগ করবেন এবং তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে, এদের এরা শাস্তিযোগ্য অপরাধ। আরেকটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম, আব্দুল মজিদ বলছি, শরীরারি কুষ্টিয়া থেকে।
2: জি বলুন, আপনার প্রশ্ন
5: বলছি। শিশু নির্যাতন তো বেশিরভাগ গার্জেনের পক্ষ থেকেই বেশি।
2: জি,
5: তারা এটা ওটা দেখাচ্ছে, বিভিন্ন জিনিস এর ভেতরে রাখে, স্কুলে ঠিক মতো দেয় না, বিভিন্ন কারণ প্রায় আমি খুঁজে পাইছি, বাপ মার বেশিরভাগই কোটা দায়িত্ব করে।
2: আপনি যখন কারণ বলে দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের মানে সাইকিয়াট্রিস্ট তিনিও বলছিলেন যে পরিবার থেকেই আসলে এই প্রথম পদক্ষেপটা নিতে হবে, যে শিশু নির্যাতনের জন্য পরিবার অনেক অনেকাংশে দায়ী। আমাদের একজন শ্রোতা বন্ধু তিনিও সেই একই কথা বলছেন, তো অবশ্যই আপনি কি বলবেন এই ক্ষেত্রে?
3: ধন্যবাদ। আসলে ব্যাপার যেটি, আমরা যেটি মূল ফোকাসে বলতে চাই সেটি হচ্ছে, একটা বাচ্চা মূলত শিখে অবজারভেশন আর লার্নিং এর মাধ্যমে। তো বাচ্চাটা যদি কোনো কারণে ছোটবেলায় অ্যাবিউজড হয় অথবা ম্যালট্রিটেড হয়, অর্থাৎ যা যেটি ব্যবহার বা যে আচরণ তার প্রাপ্য নয় সে আচরণটি সে পাচ্ছে, অথবা সে দেখছে সমাজে এই ঘটনাটি ঘটছে কিন্তু তার কোনো বিচার হচ্ছে না বা তার জন্য সে সামাজিকভাবে কোনো প্রতিরোধের সম্মুখীন হচ্ছে না, তখন বড় হয়েও সেই এই কাজগুলো করে। আমরা যদি আমাদের চারপাশে দেখি, তাহলে আমরা যে তিনটি ইনস্টিটিউশনের কথা বলছিলাম, যদি প্রথমে আসি পরিবার, পরিবারের ক্ষেত্রে আমরা যদি শিশুদের নির্যাতনের বলি, শিশুদের একটা নির্যাতনের অন্যতম নির্যাতন হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা চাইল্ড অ্যাবিউস বা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি শিশুদের আপনজন বলতে আমরা যাদেরকে বুঝি, অর্থাৎ দুঃসম্পর্কের কোনো চাচা, মামা অথবা খালা, তাদের মাধ্যমেই কিন্তু এই ধরনের নির্যাতনগুলো অনেক ক্ষেত্রে ঘটে। আবার ফিজিক্যাল নির্যাতন বা ফিজিক্যাল ম্যালট্রিটমেন্ট, শারীরিকভাবে নির্যাতন, এটাও কিন্তু শিশুদের কোনো না কোনো দেখা যায় আত্মীয়র মাধ্যমে ঘটছে। একটা সংসার, নিম্ন পরিবার, নিম্নজীবী, নিম্ন আয়ের মানুষ, চারটা বাচ্চা, একটা বাচ্চাকে সে পাঠিয়ে দিচ্ছে নানা বাড়ি। ওই বাচ্চাটা যে মা বাবা ছাড়া থাকছে এবং নানা বাড়িতে যে সে আসলে আদর যত্ন না পেয়ে বরঞ্চ শিশু শ্রমের শিকার হচ্ছে বা অনেক সময় ম্যালট্রিটেড হচ্ছে, এটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করছি না। তো সমাজ, পরিবার এবং শিক্ষা ব্যবস্থা তিনটার ক্ষেত্রেই ভূমিকা আছে। এই তিনটার ভূমিকাকে রেখেই পরবর্তীতে যদি শাস্তিটা নিশ্চিত করা যায়, অ্যাওয়ারনেসটা বাড়ানো যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের শিশুদের এই শারীরিক এবং মানসিক এই দুটো নির্যাতনই প্রতিরোধ করা সম্ভব
2: নিশ্চিত হবে। ধন্যবাদ আপনাকে। আমি শামিমা ম্যাডামের, শাহিনা ম্যাডামের কাছে আচ্ছা আরেকটু আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে আমরা কিভাবে বুঝবো যে একজন শিশু গোপনে নির্যাতিত হচ্ছে। অনেক সময় তো তারা নাও বলতে পারে যে সে নির্যাতনের শিকার, কিন্তু একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনি নিশ্চয়ই বুঝবেন যে
6: শিশু নির্যাতন আসলে কোনো সাধারণ অন্যায় না। আমরা তো সবাই এটা বুঝি। তো একটা বাচ্চা যখনই শিশু যখন দেখছে যে সে হ্যাজার্ড হচ্ছে বা বুলিংয়ের শিকার হচ্ছে, তখন দেখবেন তার কিছুটা আচরণ, মানে সে একাকিত্ব থাকতে চায়, দরজা লাগিয়ে থাকতে চায়, তারপরে ঘুমের ভিতরে কেঁদে ওঠে, তারপরে হঠাৎ বদলে গেছে কিনা
2: আচরণ
6: বদলানোটাই এটা বিশাল একটা বিষয়। আর স্যার যেটা বলছিলেন যে ফ্যামিলি আসলে বেস্ট লার্নিং একটা শিশুর জন্য, ফ্যামিলি মেম্বারসরাই বুঝবে যে এই বাচ্চাটার কি অবস্থা। চুপচাপ হয়ে যাওয়া, তারপর ঘুমের ভিতরে সে কেঁপে ওঠা, এই ধরনের আচরণ যদি মানে আর কেউ আসলে হয়তো সে গায়ে এরকম শিং করে উঠছে, ভয় পাচ্ছে, এই জিনিসগুলো যদি আইডেন্টিফাই করা যায় তখনই বুঝবেন যে এই হচ্ছে মানসিকভাবে নির্যাতন।
2: আসলে মানে সে আগের মতো আর নেই, অস্বাভাবিক
6: এটা বোঝা যায়। যেমন আমরা ফিজিওলজিক্যাল কোনো প্রবলেম হলে ডক্টরের কাছে যাই, তেমনি মানসিকভাবে আমরা যখন খারাপ থাকি তার আচরণ দেখলেই বুঝতে পারবো আমরা, তার একাকিত্বতা, তার কাউকে না বলা, শেয়ার করা,
2: ভয় পাওয়া,
6: আর বাবা মাকে যেন ভয় না করে, বাবা মাই যেন বেস্ট ফ্রেন্ড হয়, তার সবকিছু বলতে পারবে। হ্যাঁ শিওর।
2: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো,
7: আমি কথা বলছি সুলগাতিয়া ডুমুরিয়া থেকে কানাই দাস।
2: জি কানাই দা, বলেন আপনার প্রশ্ন।
7: আসলে আপনারা আজকে যে আলোচনা করতেছেন সম্পূর্ণ সঠিক, যেটা আমার আপনাদের কথা মনে লাগছে, যেটা যে শিশু নির্যাতন বেশিরভাগই হচ্ছে যে তার ফ্যামিলিতে বা তার নানা দাদা কিংবা ফ্যামিলি মানে অন্যান্য যারা আত্মীয় আছে এদের মধ্যে। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে কি, আমার মাঝে আমি একটা এই শিশু, একটা বাচ্চা, আমার একটা ঘটনা বলতে আমি নাম কব না মেয়েটি,

0: আসলে কি করতে পারি?
1: জি বলেন।
0: মানে কারণ একটা ফ্যামিলিতে একটা মেয়ে আমাকে বলেছে আমার একটা ছেলে ডিস্টার্ব করতেছে বা এই এই করতেছে, আমি তার ফ্যামিলি বলেছি, তার ফ্যামিলি বলে না না ওটা সম্ভব না, কিন্তু মেয়ে আমারে বলতেছে এটা আসলে ঠিক।
2: তাহলে আপনি অবশ্যই মেয়ের কথাই আমার মনে হয় সত্য ধরে নিয়ে আপনি পুলিশে ইনফর্ম করবেন, সেটাই তো ভালো আমার মনে হয়। না হলে এটা আইনের আশ্রয় না নিলে আপনার মেয়ের জন্য তো ঝুঁকি থেকে যাবে, তারা অস্বীকার করলেও, কারণ অপরাধী তো স্বীকার করবে না সে অপরাধ করছে, তাই না? সেজন্য আমার মনে হয় আইনের আশ্রয় নেওয়া ভালো। আর যদি আপনারা নিজেদের মধ্যে এটা কি মীমাংসা করতে পারেন সেটা তো আরেক ব্যাপার, আর না পারলে আইনের আশ্রয় নিতে হবে। ধন্যবাদ ভাই। আচ্ছা, যে যে প্রসঙ্গে কথা হচ্ছে, আচ্ছা এই যে মানসিক নির্যাতন, মানসিক নির্যাতন কি শারীরিক নির্যাতনের মতোই ক্ষতিকর নাকি এর চেয়ে ভয়াবহ?
3: শারীরিক নির্যাতন তো দেখা যাচ্ছে, কেটে গেল, ব্যান্ডেজ করা, মলম লাগানো, তারপরে অ্যান্টিবায়োটিক দেওয়া,
2: দ্রুত ট্রিটমেন্ট,
3: দ্রুত সেটা কার্যকরী একটা ট্রিটমেন্ট করা যায়, কিন্তু মনের ক্ষরণটা এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট দেখতে পাবেন না। কষ্ট পেল, সরে আসলো, কিন্তু পরবর্তীতে এই কষ্টটা বিন্দু বিন্দু করে তখন সিন্ধুতে পরিণত হয়। এটা হচ্ছে শেয়ার করতে হবে বাবা মায়ের সাথে।
2: এর জন্য কি মৃত্যু হতে পারে?
3: ডেফিনেটলি, এটা আমার যে চেম্বারে আসছে সুইসাইডাল অ্যাটেম্প নিচ্ছে, যে তার ভেতরে একটু একটু করে তারপরে অ্যাট দ্য এন্ড অফ ডেতে সে তখন নিজেকে হার্ম করে, সেলফ হার্ম, হাত কেটে তারপর নিজেকে নিজে শেষ করে দেবে। কিন্তু এই সুন্দর পৃথিবীতে
2: আর কোনো মায়া থাকে
3: না, না এক্স্যাক্টলি কোনো মায়াই নেই, এবং হচ্ছে নিজেকে শেষ করে দেবে একটা ভুলের জন্য, যে এতে একটা জীবন যে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।
2: আবার আসছি আপনার কাছে, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: পরিচয় বলে প্রশ্ন করুন ভাই।
4: মানসিক নির্যাতন বোঝায় আমার মেয়ে আছে, মেয়ের বয়স 8 বছর, আমরা তো পড়ালেখার জন্য চাপ দিই, তা সে তো দেখবে পড়ালেখার সময় বলে ওই সময় কি একটু রেগে রেগে কথা বলে, তা সে আর কি খেলাধুলা শুনতে চাই, ঘুরে বেড়াতে চাই, ঠিক আছে, তা আমরা খেলা পড়ালেখার
2: আচ্ছা ওনার ফোনটা কেটে গিয়েছে। উনি যেটা বলতে চাইছে সেটা মনে হয় বোঝা যাচ্ছে, যে পড়াশোনায় একটু বেশি জোর দিতে চাচ্ছে কিন্তু মেয়েটা খেলাধুলা করতে চাচ্ছে। খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবে, পাশাপাশি পড়াশোনাটা আমার মনে হয় একটু বুঝিয়ে বলে, আদর করে বলে,
3: স্যার বললেন না পজিটিভ প্যারেন্টিং, প্যারেন্টিং,
2: সেটাই
5: আমরা আসলে সবসময় বলি যে উনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটার উত্তরটা এভাবে দেয়া যায়, যে আমরা বলি যে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স এ ডাল বয়, তাই না? আমার বাচ্চা শুধু পড়াশোনা করবে আর কিছুই করবে না, সে সামাজিকতা শিখবে না, আচার ব্যবহার শিখবে না, সোশ্যাল কাস্টমস শিখবে না, রিলিজিয়াস ভ্যালুস শিখবে না, এটা তো হতে পারে না।
2: আর খেলাধুলাও একটা ধরনের পড়াশোনা,
5: সব কিছু শিখবে। এখন আমাদের যেটা প্রবলেম, আমাদের গার্জিয়ানদের প্রবলেম হচ্ছে, আমরা মনে করি আমাদের যে অতৃপ্ততা আমরা যেটা পাইনি সেটা আমার সন্তানের মাধ্যমে পূরণ করতে হবে। এখন সন্তানেরও একটা শৈশব আছে, কৈশোর আছে, যৌবন থাকবে, এবং সৃষ্টিকর্তা চায় তো তারও বার্ধক্য আসবে, তো প্রত্যেকটা এজে প্রত্যেকটা বয়সে তার জন্য উপযুক্ত যেটা সেটাই তাকে করতে হবে। তাকে যদি 5 কেজি বোঝা সে বহন করতে পারে, 20 কেজি বোঝা তার উপর চাপিয়ে দিলে পরবর্তী জীবনে তার পড়াশোনা তো ভালো হবেই না, উল্টো তার সামাজিক এবং মানসিক নানান ধরনের সমস্যায় কিন্তু সে পড়ে যেতে পারে।
2: হ্যাঁ, বরং তাকে পড়াশোনার গুরুত্বটা একটু বুঝিয়ে বলুন, ভালো করে খেলার ছলে বুঝিয়ে বলুন, সে খেলবে এবং পড়বে আমার মনে হয়। আর একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম আসসালাম।
2: জি,
6: এটি কথা বলছি পলাশ কুমার সরকার।
2: জি,
6: ঠিকানা কাঞ্চনগর, ডুমুরিয়া, খুলনা।
2: ধন্যবাদ। প্রশ্ন,
6: আমার একটা প্রশ্ন হলো কি, যে মনে করেন আমি এই বাড়িতে বাড়িতে গিয়ে আসছি টিউশন করাই, ঠিক আছে, ছোট ছোট ছেলে মেয়ে।
2: আচ্ছা,
6: এখন কথা হলো যে যখন পড়াশোনায় মানে কম পারে আর কি, যখন আমি একবার দুইবার বড়দের 5 থেকে 6 বার বোঝানোর পর যখন না বুঝতে চায়, ঠিক আছে, তখন
2: মারতে ইচ্ছে করে,
6: অবস্থা একটু মানে ভয় দেখানোর জন্য আর কি একটু তো মারধর করতেই হবে আর কি, এটা কি কোনো নির্যাতনের আওতায় পড়ে?
2: মারধর করতেই হবে এরকম কথা বলা যাবে না। আচ্ছা, এটা

0: অবশ্যই
1: নির্যাতনের আওতায় পড়বে।
2: এখন এটা তো মনে করেন যে তার গার্ডিয়ানের মনে করেন আদেশ করেন যে তারা বলে যে দায়িত্ব তো আপনার
1: বলে দেয়,
2: আপনি এখন যদি একটু মারধর না করেন তাহলে হয়তো মানে মনোযোগী হবে না আর কি।
1: আচ্ছা, গার্ডিয়ান আপনাকে বলে দিচ্ছে মারতে, তাই?
2: কিন্তু আমি তো মারি না আর কি, মানে আমার আমি তো মনে করেন একটু বিবেকজন লোক আর কি, সচেতন দেখছি এই জন্য তো আর কি।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক বিবেকবান লোক, একটু চেষ্টা করবেন যে তাকে বুঝিয়ে তাকে পড়াশোনা করানোর জন্য।
2: কারণ চেষ্টা করি, কারণ একবার না হাজারবার বলে মানে আমি এরকম বোঝানোর চেষ্টা করি, যাতে তারপর মনে করুন মনে করেন যে কোনো মানে খারাপ কিছু মনে না করে, বা তাকে বুঝিয়ে বোঝানোর চেষ্টা করি। আর মানুষ তো মানুষকে তো বোঝানোর মানে
1: হ্যাঁ, আর আরেকটা কথা বলি, কারণ হচ্ছে সময় পাল্টে গেছে। হ্যাঁ, আগেকার সেই মাস্টার মশায়ের যুগ আর নেই। একটা সময়ে মাস্টার মশায়ের বেতের বাড়ি খেয়ে মানুষ পড়া ভালো মতো পারত, এখন আপনি মারতে গেলে আপনার জন্য কিন্তু উল্টো আর একটা প্রবলেম অপেক্ষা করতে পারে। সেই জন্য আপনি একটু বুঝিয়ে বলে তাকে পড়ান, গল্পর ছলে পড়ান, সেটা মনে হয় ভালো হয়। অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো শিক্ষক হন, সেই দোয়া করি। জি, আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইছি যে এরকম আসলে অনেক দুষ্টু ছেলে মেয়েদেরকে যারা পড়ায় তাদের অনেক সময় ধৈর্য চ্যুতি হয়, কি করবে?
0: না, ধৈর্য চ্যুতি ঘটে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমরা আমরা তো আছি প্রাচ্যে, আর যেটা আছে পাশ্চাত্যে, পাশ্চাত্যের ধ্যান ধারণা জ্ঞান বিজ্ঞান সেগুলো নিয়েই আমরা চলছি। তো আধুনিক বিজ্ঞানে যেটা বলছে সেটা বলছে যে ইউ কান্ট নেভার টর্চার এনি বয় অর এনি গার্ল, এবং ফিজিক্যাল অ্যাটাচমেন্ট এটা কোনোভাবেই হওয়া যাবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা আগে যেটাকে পানিশমেন্ট বলতাম এটাকে এখন আমরা বলছি রিইনফোর্সমেন্ট, অর্থাৎ বাচ্চার পছন্দ, যে তুমি যদি আচ্ছা ঠিক আছে তুমি একটু পড়াশোনা করো, করলে তোমার পছন্দের এই খেলনা দিয়ে তুমি খেলতে পারবে, বা তোমার পছন্দের ক্যান্ডিটা তুমি পাবে, অথবা তোমার পছন্দের সিরিয়ালটা তুমি দেখতে পারবে। আর আমাদের যে সোশ্যাল অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ার বা আমাদের আবহাওয়াতে আমরা দেখি যে মানুষ বলে ভালো করেছে আল্লাহ, খারাপ করেছে মানুষে। এখন একজন টিচারকে তার গার্জিয়ানার বলে দিল যে আপনি আমার বাচ্চাকে যেমন খুশি তেমন করে আপনার মতো করে পেতের বাড়ি দিয়ে সাজিয়ে নেন, তাকে জীবন গড়ে দেন।
1: আচ্ছা,
0: বাট ইন কেস যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় এবং ওই বাচ্চা যদি পরবর্তীতে শিক্ষকের নামে কোনো কমপ্লেন করে, দেখা যাবে গার্জিয়ানরাই উল্টো শিক্ষকের বিরুদ্ধে বেশি লেগেছে, যে আপনাকে বলেছি শাসন করতে, এই জন্য সব থেকে সেফ সাইড হলো বিজ্ঞান। কি বলছে আধুনিক বিজ্ঞান? বলছে তুমি তোমার বাচ্চাকে সহজাত স্বাভাবিক নৈতিক আচরণের প্রতি দীক্ষিত করো, সেটা ফিজিক্যাল পানিশমেন্টের মাধ্যমে না, সেটা কেবলমাত্র বুঝানোর মাধ্যমে।
1: আচ্ছা, আপনার আপনার কথার মাধ্যমে মনে পড়ে গেল যে আমার শ্রোতা বন্ধুদের জন্য একটা রেইনফোর্সমেন্ট আছে, তাদের জন্য একটা কুইজ আছে, যেটা প্রায় ভুলেই যাচ্ছিলাম এই আলোচনার, মানে এত ভালো আলোচনা হচ্ছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য পুরস্কার রয়েছে, কিন্তু যদি আমাদের এই আলোচনা আপনারা শুনে থাকেন মনোযোগ দিয়ে, এবং এই আলোচনা শুনে আপনারা যদি সঠিক জবাব দিতে পারেন, আপনাদের জন্য প্রশ্ন রাখছি। প্রশ্নটা হচ্ছে, শিশু নির্যাতন বন্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কারা? প্রশ্নটি আবার বলছি, শিশু নির্যাতন বন্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কারা? উত্তর পাঠাতে হবে আগামী 6 অক্টোবরের মধ্যে, এবং উত্তর পাঠানোর ঠিকানা প্রযোজক ফোন ইন অনুষ্ঠান শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়ন প্রচার কার্যক্রম, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আপনাদের একটা ফোন নিচ্ছি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আপনি রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন। জি, পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আচ্ছা, যেটা নিয়ে কথা হচ্ছিল আমাদের, যে এই যে শিশু নির্যাতন বন্ধে আসলে আমাদের এই যে মানে সামাজিক যে আচরণ, আমাদেরকে মূলত সবাইকেই আসলে সচেতন হতে হবে, পারিবারিক সচেতনতা, প্রাতিষ্ঠানিক সচেতনতা, তারপর ধর্মীয় সচেতনতাও বিভিন্ন, বিশেষ করে আমরা এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেই দেখি যে বিভিন্ন ধরনের নির্যাতন হয় সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে।
0: আমাদের সমস্যা যেটি, সেটি হচ্ছে যে আমার সাথে হয়তো আমার যিনি কো স্পিকার আছেন শাহিনা আপা তিনিও একমত হবেন, আমাদের মেইন সমস্যাটা হলো আমরা যখন সমস্যাটাকে অ্যাড্রেস করি, অ্যাড্রেস করার সময় আমরা সাইকোলজিক্যালি অথবা ইমোশনালি আমরা বায়াসড হয়ে যাই। ব্যাপারটা হচ্ছে আসলে শিশু নির্যাতন সব জায়গায় হচ্ছে,
1: সব জায়গায়।
0: তো এটা যেখানে বেশি শিশুরা থাকবে সেখানেই তো নির্যাতনের ঘটনা বেশি ঘটবে। এখন আমি আমার বাচ্চাকে একটা ইনস্টিটিউশনে দিলাম, সেটা আমি যে কারণেই দেই, আমি চাচ্ছি সেই ইনস্টিটিউশন থেকে সে ধর্মীয় নৈতিক অথবা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বের হয়ে আসবে। সেটা ক্যাডেট কলেজ হতে পারে, সেটা মহিলা হোস্টেল হতে পারে, সেটা বাচ্চাদের বোর্ডিং স্কুল হতে পারে বা মাদ্রাসা হতে পারে। কিন্তু আমাকে তো এইটুক শিক্ষা বা আমার এইটুক মনে রাখতে হবে যে আমি যে বাচ্চাকে দিয়েছি তার সোল গার্ডিয়ান বা সোল রেসপন্সিবিলিটি তো আমার, তার টিচারের না। এখন যে টিচারের কাছে সে আছে, সে কি ফিজিক্যালি অ্যাবিউজড হচ্ছে কিনা, ম্যালট্রিটেড হচ্ছে কিনা, তার কাছে খোঁজ নেয়া
3: এবং
0: কানেকশন
3: বাড়াতে
1: হবে। আর একটা ফোন নিচ্ছি, এটা শেষ ফোন। কে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত প্রশ্ন করতে হবে ভাই, সময় শেষ।
2: ভালো আছেন?
1: জি
2: বন্ধু, আমি কথা বলছিলাম মোহাম্মদ জুয়েলার, অনেক গ্রাম ছোট পেঙ্গুইন থানা বড়াইগ্রাম জেলা নাটোর থেকে।
1: জি,
2: অনেক সাধনা পর লাইন পেলাম। আমার প্রশ্ন হচ্ছে কোন কোন ব্যক্তি নারী ও শিশুদেরকে গোপনে নির্যাতন করে থাকে, তাহলে আইনগত ওই ব্যক্তির কি কি ধরনের সাজা হতে পারে, এটাই আমি স্যারের কাছে জানতে চাচ্ছি।
1: আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ।
0: আমাদের এখানে যে আইনি ব্যাপারগুলো আছে, এই আইনি ব্যাপারগুলো বেশিরভাগই আমরা পেয়েছি হচ্ছে ব্রিটিশ ল থেকে। পরবর্তীতে আমরা এগুলোকে সংশোধন বিয়োজন করেছি। সংশোধন বিয়োজনের একটা পর্যায়ে আমরা নারী এবং শিশু নির্যাতন আইন করেছি। নারী এবং শিশু নির্যাতন আইন যেটা খুব রিসেন্টলি আমাদের মধ্যে হয়েছে, অর্থাৎ এই শতকেই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নন বেইলেবল অর্থাৎ অজামিনযোগ্য অপরাধ একমাত্র নারী এবং শিশুদের ক্ষেত্রে। শিশু নির্যাতনের কোনো ঘটনা যদি ঘটে থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়, তার জন্য সর্বোচ্চ শাস্তির বিধান পর্যন্ত রাখা হয়েছে। প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে যে শিশু নির্যাতিত তার তো একজন লিগাল গার্জিয়ান আছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে পিছিয়ে পড়েন, অথবা যেখানে সে নির্যাতিত সেখানে বিভিন্ন সময় এভিডেন্স বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সগুলো কালেক্ট করা যায় না। যদি প্রমাণ সাপেক্ষে প্রমাণিত হয় সেক্ষেত্রে অবশ্যই শাস্তির বিধান বাংলাদেশে রয়েছে এবং সেটা সর্বোচ্চ শাস্তি পর্যন্ত হতে পারে।
1: ধন্যবাদ আপনাকে। আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: আপু, আটি পোস্ট মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাটিলে বাজার জেলা বরগুনা। আপু
1: জি বলুন।
2: আপু, অনেক সময় অনেক জায়গায় দেখা যায় বাস্তবে যে সৎ মা আছে যারা, তারা অনেক সময় শিশু নির্যাতন করে, অন্য ঘরের যে সন্তান থাকে তাদের বিষয়ে কি বলবেন এবং তাদের কি বিচার হতে পারে এই মায়ের, আমি জানতে চাচ্ছি।
1: এই নির্যাতন নির্যাতনই সৎ মার আপন মা এটার বিষয় না,
3: এটা তো অন্য অন্য সাইডে চলে গেল। কারণ হচ্ছে এখন আপন মা সৎ মা তো একরকম হবে না। আপন মায়েরা যে কথা বলেন কিন্তু ওই একই ধরনের কথা যদি সৎ মা বলেন তা খুব লেগে যায়। আপন মা কিন্তু ওর থেকে বেশি আর লাউডলি কথা বলে কিন্তু ওটা লাগছে না। সামহাউ যখন সৎ মা চলে আসলো ওই কথাটা বলেই কিন্তু কষ্ট পেয়ে যাচ্ছে।
1: নির্যাতিত হলে সেটা যেই হোক না কেন
3: তাকে শাস্তি পেতে হবে।
0: এই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা একটা ব্যাপার
3: চেঞ্জ করতে হবে।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
2: কাজীপাড়া
1: যশোর। জি
2: কাজীপাড়া যশোর থেকে।
1: জি জি,
2: আমি রামচন্দ্র রাষ্ট্রীয় বিষয়, আপনাদের রামিসা হত্যাকাণ্ড, আমাদের প্রধানমন্ত্রী বললেন যে এক মাসে বিচার হবে এবং দিন মাতাতে বিচার রায় করেছে কিন্তু কার্যকর হয়নি, এখন উচ্চ আদালতে পড়ে থাকে। বাংলাদেশের আইনগুলো এরকম কেন, এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি।
1: আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আসলে
0: এটি যদিও আইনি ব্যাপার, তারপরেও আমাদের পক্ষ থেকে ছোট করে যদি বলি যে সঠিক আইন প্রয়োগের জন্য আসলে সময়ের প্রয়োজন। আমাদের নিয়মই হচ্ছে কোনোভাবে কোনো নির্দোষ যাতে শাস্তিপ্রাপ্ত না হয়, এবং একটি মানুষ সে যদি সে আসলে অপরাধ করেও থাকে তারও জাস্টিস বা ইনসাফ পাওয়ার অধিকার আছে। তো কাজেই তার ক্ষেত্রে তার কতটুকু ভূমিকা আছে, কি আছে, এগুলো সব বিচার বিশ্লেষণ করেই সাধারণত বিজ্ঞ আদালত এটার সিদ্ধান্ত নেয়। এবং সেই সিদ্ধান্তটা যদি খুব দ্রুত নিতে চায়, সেক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত হতে পারে বা ভুল হতে পারে, এই জন্যই হয়তো সময় লাগছে। যদিও এটি আমাদের আজকের প্রসঙ্গ নয়, তারপরেও যে কোনো বিচারের ক্ষেত্রেই আমরা সবসময় মনে রাখব, ধৈর্য হারা হলে বিচার সিদ্ধান্ত সবকিছুই খারাপ হয়।
1: হ্যালো, আসসালামু আলাইকুম। জি
2: আপু, ভালো আছেন আপনি? সবাই
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
2: আপনার পরিচয় লুৎফা সরদার, বড়খোলা পাংশা থেকে বলছিলাম।
1: আচ্ছা, আপনি আছেন এখনো, ভালো আছেন?
2: শেষ মুহূর্তে পালাম, খুব কষ্ট করে যাই হোক আপু। ওই আমি সারেকাল জানতে চাচ্ছি, বুঝছেন
1: জি,
2: এই যে আমার গ্রাম অঞ্চলে যে মানে ছেলেপেলে পড়াশুনো করে, তারপর মাস্টাররা প্রচুর মারে, আর বাপ মা ওই লোকে মারা ধরা করে, যে ওরা কাঁদাকাটি করে, যে শাসন করে। আর কিছু কিছু ছেলে পেলে যে ফোন না ফোন দেয়, বুঝছেন, সে ফোন না দিলে প্রচুর হলে অত্যাচার করে, বা কি আর হইলো কি আপনার বাপ মারা প্রচুর মারা মারা ধরা করে, মানে বাপ
1: প্রচুর মারে, শুধু ওই মানুষ
2: করা যাবে কিনা এটা একটু স্যার বললে খুশি হতো।
1: আচ্ছা, মানে এই স্যার
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি, ছোট্ট করে যদি বলি আপনার যে কথাটা, আমরা কোনোভাবেই কোনো বাচ্চাকে আঘাত করতে পারবো না, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে, যদি মেরেই বাংলাদেশের সব মানুষকে ভালো রাখা যেত, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সব ভালো মানুষ বানিয়ে ফেলা যেত, তাহলে 18 কোটির 18 কোটি তো ভালো মানুষ হয়ে যেতাম, তাহলে আমাদের আর ইংল্যান্ড আমেরিকায় যেতে হতো না। আমরা প্রাচীন ধারণা থেকে বের হয়ে আসি আধুনিক সভ্য সমাজে, বিজ্ঞান মনস্ক উপায়ে কিভাবে আমরা বাচ্চাদেরকে মানুষ করতে পারি, এটি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।
1: হ্যাঁ, আর বলবেন আপনাদের সবাইকে যে এত মারলে, এই যে রেডিও থেকে বলেছে বাংলাদেশ বেতার থেকে, যে মারা যাবে না কাউকে, কখনো কোনো শিশুকে নির্যাতন করা যাবে না, নির্যাতন করলে এটা পানিশমেন্ট দেওয়া হবে, এটা খুব গর্হিত অপরাধ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক ফোন অপেক্ষা করছে, আমরা অনেক ফোন নিতে পারলাম না, আমাদের বলবার ছিল অনেক কিছু, সময়ের অভাবে আমাদের কথা বলা হলো না। অসমাপ্ত আলোচনা কোনোদিন নিশ্চয়ই সমাপ্ত হবে। আমাদের বিজ্ঞ আলোচকদেরকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ
0: সুপ্রিয়
1: শ্রোতা বন্ধুরা আপনাদেরকে, আপনারা আছেন বলেই আমাদের আলোচনা তো সমৃদ্ধ হয়, এবং আশা করছি আপনাদের ভালোবাসায় শিশু নির্যাতন একে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল হবে। সবাইকে শুভকামনা, ধন্যবাদ।
4: ইউনিসেফের সহযোগিতায় ফোন ইন অনুষ্ঠানে শিশু নির্যাতন বন্ধে করণীয় সম্পর্কে শুনলেন। অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক রোকসানা রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ রুকনুজ্জামান, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি, পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, দূরে কাছে দেশে বিদেশে বসে যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের সকলকে জানাই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আশা করি সকলেই মহান আল্লাহর রহমতে সুস্থ ও সুন্দর রয়েছেন। ব্যবহারিক আরবি শিখার অনুষ্ঠান এসো আরবি শিখি সাপ্তাহিক একটি অনুষ্ঠান। আজকের এ অনুষ্ঠানেও বরাবরের মতো আমাদের স্টুডিওতে দুজন শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের শুরুতে আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ।
6: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
5: মোহাম্মদ সাজিদুর রহমান।
7: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
5: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তোমরা কেমন আছো?
6: আলহামদুলিল্লাহ।
5: মহান আল্লাহ আমাদের সকলকে আপন করুণায় সুন্দর ও সুস্থ রাখুন। আমরা আজও প্রথমে কিছু নতুন শব্দের সাথে পরিচিত হব ইনশাআল্লাহ, এরপর তা দিয়ে বাক্য রচনা করব। এতে আমাদের ভাষা জ্ঞান আরও পরিণত ও সমৃদ্ধ হবে। আর তা হচ্ছে আল মসজিদু, মসজিদটি, ফিল মসজিদে, মসজিদে, আল করিয়াতু, গ্রামটি, ফিল করিয়াতি, গ্রামে, গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা, ফি গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরায়, সুকুল করিয়াতি, গ্রামের বাজার, ফি সুকিল করিয়াতি, গ্রামের বাজারে, মুসাদ্দিক, মসজিদে আরবিতে কিভাবে বলা যায়?
6: ফিল মসজিদি।
5: সাজিদ, গ্রামে।
6: ফিল করিয়েতি।
5: শিক্ষকের কামরা,
6: হজরতুল মুআল্লিমি।
5: অন্য কিভাবে বলা যায়?
6: গুরফাতুল মুআল্লিমি।
5: শিক্ষকের কামরায়,
6: ফি হুজরাতিল মুআল্লিমি।
5: অন্য কিভাবে বলা যায়?
6: ফি গুরফাতিল মুআল্লিমি।
5: গ্রামের বাজারে,
6: ফি সুকিল করিয়েতি।
5: মসজিদে,
6: ফিল মসজিদি।
5: মাশাল্লাহ। গুরফাতুকা, তোমার কামরা।
6: জি।
5: ফি গুরফাতিকা,
6: তোমার কামরায়।
5: তোমার কামরায়। গুরফাতুহু,
6: তার কামরা।
5: তার কামরায়।
6: ফি গুরফাতিহি,
5: যদি কোনো মহিলাকে লক্ষ্য করে বলা হয় যে তার কামরায়।
6: ফি গুরফাতিহা।
5: ফি গুরফাতিহা, হাদিহি করিয়াতুন, ইহা একটি গ্রাম। আর সাজারাতু ফিল হাদিকাতি,
6: গাছটি বাগানে।
5: বৃক্ষটি
6: বাগানে।
5: আল মিসবাহু ফিল গুরফা,
6: বাতিটি কামরায়।
5: ফিল গুরফাতি মিসবাহুন,
6: কামরায় একটি বাতি রয়েছে।
5: ফি হাকিবাতি আয়েশাত কিতাবুন ও কলামুন,
6: আয়েশার ব্যাগে একটি কিতাব এবং একটি কলম রয়েছে।
5: আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাত,
6: কিতাবটি এবং কলমটি আয়েশার ব্যাগে রয়েছে।
5: আয়েশাতু ফি গুরফাতিহা,
6: আয়েশা তার কামরায় রয়েছে।
5: ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন,
6: তার কামরায় একটি নতুন পাখা রয়েছে।
5: হাযিহি সাইয়ারাতু মাহমুদিন,
6: ইহা মাহমুদের গাড়ি।
5: সাইয়ারাতুন অর্থ গাড়ি, আর মাহমুদ অর্থ মাহমুদ। হাযিহি সাইয়ারাতু মাহমুদিন, ইহা মাহমুদের গাড়ি। হুয়া ফি সাইয়ারাতিহি,
6: সে তার গাড়িতে আছে।
5: ফি কলবিল মুসলিমি নূরুন,
6: মুসলিমের হৃদয়ে আলো আছে।
5: মুসাদ্দিক বলো, কাফেরের হৃদয় অন্ধকার।
6: ফি কলবিল কাফিরি জুলমাতুন।
5: ফি কিতাবিল্লাহি কিসাতুন জামিলাতুন,
6: আল্লাহ কিতাবে একটি সুন্দর গল্প আছে।
5: কবরুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতিল মুনাওয়ারাতি,
6: হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক মদিনায় রয়েছে।
5: মদিনাতুল মুনাওয়ারায়,
6: মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে।
5: এখন আমি কিছু প্রশ্ন করি, ধারাবাহিকভাবে জবাব দাও। আইনার রজুলু,
6: আর রজুলু ফিল মসজিদি।
5: মান ফিল মসজিদি, সাজিদ।
6: ফিল মসজিদি রজুলুন।
5: মাযা ফি হাকিবাতি আয়েশাতা, মুসাদ্দিক।
6: ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন।
5: হাল হুয়া ফিল মসজিদি,
6: নাআম হুয়া ফিল মসজিদি।
5: হাল, এটা হচ্ছে প্রশ্নবোধক শব্দ।
6: জি।
5: হাল হুয়া ফিল মসজিদি, সে কি মসজিদে? জবাব কিভাবে দিবে?
6: নাআম সে হুয়া ফিল মসজিদি।
5: সে, এটা বাংলা শব্দ, এটাকে সর্বনাম, বাংলা সর্বনাম হুয়া দিয়ে সেকে ব্যক্ত করা হয়, হুয়া ফিল মসজিদি। আইনা আয়েশা তো, সাজিদ।
6: আয়েশা কোথায়?
5: এটা জবাব কিভাবে দিবে?
6: আয়েশা তো ফি গুরফাতিল মুআল্লিমি
5: ওয়া ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, যদি বলা হয় যে তার ব্যাগের ভিতরে একটি কলম ও কিতাব রয়েছে, তো কিভাবে বলবে? মুসাদ্দিক,
6: ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন,
5: অথবা এভাবে বলা যায় ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন। হাল ফি হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিসতারাতুন,
6: লা না, লা ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন।
5: আইন আল কিতাবু ওয়াল কলামু,
6: আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা,
5: ইয়া আয়েশাতু মাযা ফি গুরফাতিকি, এটার বাংলা অর্থ, হে আয়েশা মাযা, কি আছে? ফি গুরফাতিকি, তোমার
6: কামরায়।
5: কামরায়, তো কামরার ভিতরে রয়েছে একটি পাখা, তো কিভাবে বলবে?
6: গুরফাতি মিরওয়াহাতুন,
5: ফি গুরফাতি বলতে হবে, ফি গুরফাতি আমার
6: কামরায়, মিরওয়াহাতুন একটি পাখা আছে।
5: আইনাল মিরওয়াহাতু ইয়া মুসাদ্দিক,
6: আল মিরওয়াহাতু ফি গুরফাতি আয়েশাতা।
5: আইনা মাহমুদুন,
6: মাহমুদুন ফি হাকিবাতুহু, ফি হাকিবাতিহি, মাহমুদুন ফি হাদিকাতি আয়েশাতা,
5: এভাবে বলা যায়। অথবা হুয়া ফি সাইয়ারাতিহি, মাহমুদ তার গাড়িতে রয়েছে। সাইয়ারাতুন শব্দের অর্থ যেহেতু গাড়ি, তো বলা যায় হুয়া ফি সাইয়ারাতিহি। যদি আয়েশার গাড়িতে মাহমুদ থাকে তাহলে কিভাবে বলবে?
6: মাহমুদুন ফি সাইয়ারাতি আয়েশাতা,
5: অথবা মাহমুদুন ফি সাইয়ারাতিহা।
6: জি,
5: যেহেতু আয়েশার আলোচনা আগে চলে গেছে, তো সেজন্য এখানে সর্বনাম ব্যবহার করা যেতে পারে। আজ জুলুমাতু ফি কলবিল কাফিরি, কাফেরের অন্তরে রয়েছে অন্ধকার। আইনা জুলুমা, অন্ধকার কোথায়? সাজিদ বলো, আইনা কবরুর রসুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
8: ফি কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মদিনাতিল মুনাওয়ারাতি।
9: কবরু রাসূলুল্লাহ,
5: কবরুহু জি, অথবা কবরু রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতিল
8: মুনাওয়ারাতি।
5: এখানে আরো কিছু জিজ্ঞাসা করি, ফি হাযিল ক্বরিয়াতি মসজিদুন কদীমুন, এর তরজমা কি হবে মুসাদিক?
9: এই গ্রামে একটি পুরাতন মসজিদ আছে।
5: ফি সুকিল ক্বরিয়াতি দুকানুন সগীরুন, এর তরজমা কি হবে সাজিদ?
8: গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে।
5: ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগের ভিতরে একটি কিতাব এবং একটি কলম রয়েছে। আইনা আয়েশাতু?
9: আয়েশাতু ফি হাদীকাতিহা,
5: তার বাগানের ভিতরে রয়েছে।
8: জি,
5: আরো কিছু নতুন শব্দ উপস্থাপন করছি, অতঃপর এ দিয়েও বাক্য গঠিত হবে ইনশাআল্লাহ।
8: ইনশাআল্লাহ।
5: আর তা হচ্ছে আসিমাতুন রাজধানী, আসিমাতুন রাজধানী, তয়রাতুন একটি বিমান, বাতিউন ধীরগামী, ফাকিহাতুন একটি ফল, মাতারুন একটি বিমানবন্দর, সারিউন দ্রুতগামী, ওয়ারদাতুন একটি গোলাপ, লাজিজুন সুস্বাদু। প্রথমে শব্দগুলোর অর্থটা তোমাদের কাছে জিজ্ঞাসা করি। আসিমাতুন
9: একটি রাজধানী,
5: রাজধানী
9: জি,
5: রাজধানী তো দুটো হয় না, সুতরাং রাজধানী বললেই হয়ে যাবে
9: জি।
5: আসিমাতুন রাজধানী। সাজিদ বলো, একটি বিমান
8: তায়রাতুন,
5: তুমি বলো মুসাদ্দিক, বাতিউন
9: দীর্ঘামী,
5: একটি ফল সাজিদ
8: ওয়ারদাতুন
9: ফাকিহাতুন,
5: ফাকিহাতুন একটি বিমানবন্দর
9: মাতারুন,
5: দ্রুতগামী
8: সারিউন,
5: সুস্বাদু
9: লাযীযুন লাযীযাতুন,
5: লাযীযুন হবে লাযীযাতুন হবে, দুইভাবে বলা যায়। একটি গোলাপ মুসাদ্দিক
9: ওয়ারদাতুন।
5: হাযা মসজিদুন,
9: নাম হাযা মসজিদুন,
5: হাযা মসজিদুন অর্থ ইহা একটি মসজিদ। সাজিদ বলো, ইহা একটি নতুন মসজিদ,
8: হাযা মসজিদুন জাদীদুন,
5: তুমি বলো মুসাদ্দিক, এই মসজিদটি নতুন ও সুন্দর,
9: হাযাল মসজিদু জাদীদুন ওয়া জামীলুন।
5: সাজিদ, মসজিদটি নতুন,
8: আল মসজিদু জাদীদুন,
5: মসজিদের দরজা খোলা,
9: বাবুল মসজিদি মাফতুহুন,
5: বাবুল মসজিদি মাফতুহুন, আরবিতে মাফতুহুন অর্থ হচ্ছে খোলা, আর মুগলাকুন অর্থ
8: বন্ধ,
5: তো যদি বলি মসজিদটির দরজা বন্ধ,
8: বাবুল মসজিদি মুগলাকুন।
5: মুসাদিক বলো, মসজিদটির দরজা খোলা,
9: বাবুল মসজিদি মাফতুহুন।
5: রাশিদ, মসজিদের সামনে,
8: রাশিদুন আমামাল মসজিদি,
5: এবং তার ভাই মসজিদের মধ্যে,
9: ওয়া আখুহু ফিল মসজিদি,
5: ওয়া আখুহু তার ভাই, এই তার ভাই বলতে আমরা রাশিদের ভাইকে বুঝছি
8: জি।
5: তো রাশিদুন আমামাল মসজিদি, রাশিদ মসজিদের সামনে, ওয়া আখুহু এবং তার ভাই, ফিল মসজিদি মসজিদের মধ্যে। মুসাদ্দিক বলো, ইহা একটি নতুন পাগড়ি,
8: হাযিহি ইমামাতুন জাদীদাতুন,
5: উহা একটি নতুন টুপি,
8: তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন।
5: মুসাদ্দিক, ইহা একটি পরিষ্কার পোশাক,
8: হাযা কামীসুন নাযীফুন,
5: উহা একটি ছোট জুতা,
8: যালিকা হিযাউন সাগীরুন,
5: আমি রাশেদের পিতা,
8: আনা আবু রাশিদিন,
5: আমি মাদ্রাসার শিক্ষক মুসাদ্দিক,
9: আনা মুআল্লিমুল মাদ্রাসাতি,
5: এবং আমার ছেলে মসজিদের ইমাম,
9: ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি,
5: ওয়া ওয়ালাদি অর্থ আমার ছেলে, ইমামুল মসজিদি মসজিদের
9: ইমাম,
5: ইমাম। কিতাবটি তার কামরায়,
8: আল কিতাবু ফি গুরফাতিহি,
5: যদি মহিলার কামরায় থাকে তাহলে কিভাবে বলবে?
8: আল কিতাবু ফি গুরফাতিহা,
5: কিতাবটির নাম নূরুল ইসলাম, মানে ইসলামের আলো,
9: ইসমুল কিতাবি নূরুল ইসলাম,
5: ইসমুন অর্থ নাম, আল কিতাব কিতাবটির, ইসমুল কিতাবি কিতাবটির নাম নূরুল ইসলাম, ইসলামের
8: আলো,
5: আলো। আমার ছেলে একজন বড় আলেম,
9: ওয়ালাদি আলিমুন কাবীরুন,
5: কাবীরুন অর্থ বড়, আলিম মানে কি?
9: আলেম।
5: আমি মাদ্রাসার শিক্ষক,
9: আনা মুআল্লিমুল মাদ্রাসাতি,
5: এবং আমার ছেলে মসজিদের ইমাম।
9: ওয়া ওয়ালাদি ইমামুল মাসজিদি,
5: ওয়ালাদি অর্থ আমার ছেলে, ইমামুল মসজিদি মসজিদের
9: ইমাম।
5: ইমাম ইনদাহু কিতাবুন মুফিদুন,
10: তার কাছে একটি উপকারী কিতাব আছে।
5: ইনদাহু তার নিকট বা তার কাছে, কিতাবুন মুফিদুন একটি উপকারী কিতাব
10: আছে
5: রয়েছে। ইয়া আয়েশাতু আন্তি বিনতুন তয়্যিবাতুন, এটার অর্থ হচ্ছে হে আয়েশা তুমি একজন ভালো মেয়ে। আয়েশা ভালো মেয়ে, কিভাবে বলবে মুসাদিক?
9: আয়েশাতুন বিনতুন তয়্যিবাতুন, আয়েশাতু,
5: আয়েশাতুন না আয়েশাতু, যেহেতু এখানে তানবিন দেওয়া যাবে না আরবির গ্রামার অনুযায়ী। তুমি একজন মেধাবী ছাত্রী।
10: আন্তি তিলমিযাতুন যাকিয়াতুন,
5: এটা তোমার ঘড়ি।
9: হাজি সাআতুহা, হাজি সাআতুন,
5: হাজিহি সাআতু কি,
10: জি
5: এটা তোমার ঘড়ি। সাআতু কি তোমার ঘড়ি, হাজি অর্থ এটা। ওয়াজালিকা ইকদুকি,
10: এবং ওটা তোমার হার।
5: হার ইকদুন হার, ইকদুকি তোমার হার, আর ওয়াজালিক এটা দূরবর্তী, বোঝানোর জন্য ইঙ্গিত করা হয়, এটাকে স্মিশারাক বাঈদ বলে, দূরবর্তী ইঙ্গিতের জন্য এটা ব্যবহার হয়। ওয়াজালিকা ইকদুকি, আর ওইটা হচ্ছে তোমার হার। সাজিদ বলো, তোমার ঘড়ি সুন্দর এবং তোমার হার সুন্দর।
10: সাআতুকা জামিলুন ওয়া ইকদুকা জামিলুন,
5: সাআতুকি জামিলাতুন, যেহেতু সাআতুন এটা স্ত্রীবাচক শব্দ,
10: জি
5: সুতরাং এখানে জামিলাতুন বলতে হবে,
10: জি
5: সাআতুকি তোমার ঘড়ি জামিলাতুন
10: সুন্দর
5: সুন্দর। ওয়া ইকদুকি জামিলুন, যেহেতু ইকদুন পুরুষবাচক শব্দ, জামিলুন হবে, জামিলাতুন হবে না। সবসময় লক্ষ্য রাখতে হবে যে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে পরবর্তী শব্দও স্ত্রীবাচক আনতে হবে, আর পুরুষবাচক শব্দের ক্ষেত্রে পরবর্তী শব্দও পুরুষবাচক আনতে হবে। তোমার হার তোমার বাক্সে।
9: ইকদুকি ফি সন্দুকি,
5: ফি সন্দুকি, ফি সন্দুকি কি, তোমার হার তোমার বাক্সের মধ্যে, এবং তোমার ঘড়ি। সাজিদ বলো, তোমার ঘড়ি তেপায়ার উপরে। আল মিনজাদাতু অর্থ তেপায়া, ওয়া সাআতু কি তোমার ঘড়ি, ফাওক কোন শব্দের অর্থ উপরে, আল মিনজাদা অর্থ কি
9: তেপায়া,
5: তেপায়া, তাহলে তোমার ঘড়ি তেপায়ার উপর। মুসাদিক বলো,
9: সাআতু কি ফাওকাল মিনজাদাতি,
5: ওইটা তোমার বাগান। মুসাদিক,
9: তিলকা হাদিকাতু কি,
5: ওইটা তোমার বাগান। এখানে যদি কোনো পুরুষকে লক্ষ্য করে বলা হয় ওইটা তোমার বাগান,
9: তিলকা হাদিকাতুকা,
5: তোমার বাগানের ভিতরে সুন্দর ফুল রয়েছে।
9: ফি হাদিকাতিক, ফি হাদিকাতিকি যাহরাতুন জামিলাতুন,
5: যাহরাতুন অর্থ ফুল, জামিলাতুন অর্থ সুন্দর, তো সেই হিসেবে বলতে হবে ফি হাদিকাতিকি, তোমার বাগানে, যাহরাতুন জামিলাতুন, সুন্দর ফুল রয়েছে। হাদিহিল বিন্তু সদিকতুকি ইসমুহা জাইনাবু, হাদিহিল বিন্তু সদিকতুকি,
9: তোমার বান্ধবী,
5: এই মেয়েটি। আল বিন্ত যেহেতু আসছে, হাদিহিল বিন্তু এই মেয়েটি, সদিকতুকি তোমার বান্ধবী, তার নাম জাইনাব,
9: ইসমুহা জাইনাবু,
5: ইসমুহা এর অর্থ হচ্ছে তার নাম, জাইনাবু অর্থ
9: জাইনাব,
5: জাইনাব। হাদা মতারুন,
9: ইহা একটি বিমানবন্দর।
5: হাদা ইহা মতারুন অর্থ
9: বিমানবন্দর,
5: হাদা মতারুন ইহা একটি
9: বিমানবন্দর,
5: বিমানবন্দর। যদি জিজ্ঞাসা করা হয় যে এই বিমানবন্দর প্রসিদ্ধ,
9: হাদাল মাতারু মাশহুরুন,
5: হাদাল মাতারু এই বিমানবন্দরটি মাশহুরুন কি
9: প্রসিদ্ধ,
5: বিমানবন্দরটি প্রসিদ্ধ,
10: আল মাতারু মাশহুরুন,
5: আল মাতারু মাশহুরুন, সঠিক বলেছ, আল মাতারু অর্থ বিমানবন্দরটি, মাশহুরুন
9: প্রসিদ্ধ,
5: এই বিমানবন্দরটি প্রসিদ্ধ,
9: হাদাল মাতারু মাশহুরুন,
5: সঠিক বলেছ, হাদাল মাতারু এই বিমানবন্দরটি মাশহুরুন প্রসিদ্ধ, এটা রাজধানীর বিমানবন্দর,
9: হাদা মাতারুল আসিমাতি,
5: হাদা এটা মাতারুল আসিমাতি রাজধানীর বিমানবন্দর, সঠিক বলেছ, রাজধানীর বিমানবন্দরে বড় বিমান রয়েছে। এটা আগে যদি এক একটা করে শব্দ বলি তো পরে জবাব দিতে সুবিধা হবে। ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে। তোয়াইরাতুন কাবিরাতুন,
11: একটি বড় বিমান
5: বিমান রয়েছে। মুসাদিক বলো যে রাজধানীর বিমানবন্দরে বড় একটি বিমান রয়েছে।
9: ফি মাতারিল আসিমাতি তোয়াইরাতুন কাবিরাতুন,
5: সঠিক। সাজিদ বলো এই বিমানবন্দরটিতে একটি বড় বিমান রয়েছে।
10: ফি হাযাল মাতারি তায়িরাতুন কাবীরাতুন,
5: বিমানবন্দরটি বড়। মুসাদ্দিক
9: আল মাতারু কাবীরুন,
5: আত তায়িরাতু কাবীরাতুন,
11: জি
5: বিমানটি বড়। বিমানটি বড় যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কিভাবে বলবে?
9: আত তায়িরাতু কাবীরাতুন,
5: এই বিমানটি অত্যন্ত দ্রুতগামী।
9: হাযিহি তায়িরাতু সারিআতুন জিদ্দান,
5: হাযিহি তায়িরাতু, এই বিমানটি সারিআতুন জিদ্দা, খুব দ্রুতগামী। জাইনাবু বিনতু মাজিদিন, জাইনাবু বিনতু মাজিদিন, জাইনাব মাজিদের
11: মেয়ে,
5: সে মাদ্রাসার ছাত্রী এবং তার ভাই মাদ্রাসার শিক্ষক। সে মাদ্রাসার ছাত্রী, হিয়া তিলমিজাতুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী এবং তার ভাই মাদ্রাসার শিক্ষক।
9: وَأَخُوهَا مُعَلِّمُ الْمَدْرَسَةِ،
5: তার নাম খালিদ।
9: اسمه خالدون،
5: اسمه خالدون، তার নাম হচ্ছে খালিদ। জাইনাবের হাতে একটি সুন্দর কিতাব রয়েছে।
9: في يد زينب كتاب جميل،
5: তার কিতাবের মধ্যে বা বইয়ের মধ্যে সুন্দর ঘটনা আছে। সাজিদ
10: في كتابها قصة جميلة،
5: এই ঘটনাটি অত্যন্ত সুন্দর।
9: هذه القصة جميلة جدا،
5: জাইনাব একটি সুন্দর মেয়ে।
9: জাইনাবু বিনতুন জামিলাতুন,
5: যদি বলা হয় অতি সুন্দর মেয়ে।
10: জাইনাবু বিনতুন জামিলাতুন জিদ্দান,
5: বাশিরের বাগানে বড় গোলাপ ফুল রয়েছে।
10: ফি হাদিকাতি বাশিরিন ওয়ারদাতুন কাবীরাতুন,
5: গোলাপ ফুলটি অত্যন্ত সুন্দর। মুসাদ্দিক বলো
9: আল ওয়ারদাতু জামিলাতুন জিদ্দান,
5: রুমালটি পরিচ্ছন্ন।
9: المنديل نظيف،
5: এই রুমালটি পরিচ্ছন্ন।
10: هذا المنديل نظيف،
5: نظيف. هل منديلها نظيف وجميل؟
9: نعم، منديلها نظيف وجميل.
5: ماذا امام اللاعب؟ عربيতে লাইব শব্দের অর্থ হচ্ছে খেলোয়াড়, আর লাইবা হচ্ছে মহিলা খেলোয়াড়। তো যদি মুসাদ্দিকে বলি যে খেলোয়াড়ের সামনে কি রয়েছে,
9: من امام اللاعب،
5: ماذا امام اللاعب، ماذا কি امام اللاعب، খেলোয়াড়ের সামনে রয়েছে। তো সাধারণত খেলোয়াড়দের সামনে আমরা কি দেখি?
9: বল।
5: বল তো কুরাতুন আরবিতে বলে বলকে। ماذا امام اللاعب،
9: امام اللاعب কুরাতুন কাবীরাতুন،
5: বলটি কেমন? তখন বলতে হবে যে আল কুরাতু কাবীরাতুন। ماذا في مطار العاصمه،
9: في مطار العاصمة طائرة صغيرة،
5: যদি বড় বিমান থাকে
9: طائرة كبيرة،
5: كبيرة. من زينب وكيف هي، زينب কে, من زينب، زينب কে, وكيف هي এবং সে কেমন।
10: زينب بنت مؤدبة، زينب একজন সুন্দর মেয়ে।
5: زينب একজন সুন্দর মেয়ে। زينب بنت
10: مؤدبة বা ভদ্র মেয়ে।
5: ভদ্র হলে
9: সঠিক
5: বলেছ। মুসাদিক বলো মাযা ফি ইয়াদি যাইনাবা,
9: ফি ইয়াদি যাইনাবা কুরাতুন জামিলাতুন,
5: মাযা ফি হাযাল কিতাবি,
9: ফি হাযাল কিতাবি কিসাতুন জামিলাতুন,
5: أين حديقة بشير،
9: حديقة بشير أمام المسجد،
5: যদি মসজিদের পাশে হয়।
9: بجانب المسجد،
5: وماذا في حديقته،
9: في حديقته كتاب صغير، في حديقته شجرة كثيرة،
5: شجرة كثيرة، অথবা বলা যায় যে أشجار كثيرة،
9: كثيرة كثيرة،
5: شجرة بهبوسن أشجار، كيف بشير وكيف ولده،
9: بشير تلميذ، بشير رجل طيب، ولده تلميذ زكي،
5: যদি তার ছেলে আলেম হয়।
9: ولده عالم،
5: যদি বড় আলেম হয় সাজিদ,
12: ওয়ালাদুহু আলিমুন কাবীরুন।
5: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ এ পর্যন্ত, কথা হবে আগামী অনুষ্ঠানে। ততক্ষণ মহান আল্লাহ আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রাখুন। তাছাড়া আপনারা আমাদের কাছে আপনাদের সুপরামর্শ ও সুচিন্তিত মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা ব্যবহারিক আরবি শিখার অনুষ্ঠান এসো আরবি শিখি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
4: এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ট্রাফিক আইন মেনে চলুন, গাড়ির গতি নিয়ন্ত্রিতভাবে চালান। পথচারীরা অবশ্যই জেব্রা ক্রসিং, আন্ডারপাস, ওভারব্রিজ যেখানে যেটি আছে সেটি ব্যবহার করুন, অন্যথায় ফুটপাথ ব্যবহার করুন চলাচলের জন্য। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 4টে বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনাকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান জানান, বৈঠকে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অনুমোদন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস 2026। দিবসটির এবারের প্রতিপাদ্য একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন, তাই এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, বাংলাদেশ কারো কোন শর্ত বা চাপের মুখে বোয়িং বা এয়ারবাস কেনার সিদ্ধান্ত নিচ্ছে না। তিনি আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, দেশের চাহিদা বিবেচনা করেই এসব কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র রাড্ডায় চাঁদাবাজির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে যারা অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করে তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে। তিনি আজ সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, কোন কারণে সাংবাদিকদের আইনের আওতায় আনতে হলে আদালতের অনুমতির যে প্রস্তাব সাংবাদিকরা দিয়েছেন সেটি বিবেচনা করা হবে। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে বিএনপি জামায়াত সহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কমিশন। আজ ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এদের মধ্যে বিএনপি থেকে দুইজন সহ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী রয়েছেন। মিয়ানমার থেকে যাওয়া প্রায় 5,000 আশ্রয়প্রার্থীকে দেশে ফিরিয়ে দিতে শুরু করেছে মালয়েশিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, মালয়েশিয়া সরকার মিয়ানমারের সামরিক জান্তা মিন অং ফ্লাইং এর সাথে একটি বিতর্কিত চুক্তির আওতায় এ উদ্যোগ নিয়েছে। মানবাধিকার গ্রুপগুলো এই প্রত্যাবাসনের নিন্দা জানিয়ে বলেছে, মিয়ানমারের এই সকল নাগরিক সহিংসতা, নির্যাতন এবং জোরপূর্বক দেশটির সেনাবাহিনীতে যোগদানের মতো ঘটনার পরিস্থিতির সম্মুখীন হতে পারে। মালয়েশিয়া এই প্রত্যাবাসনকে একটি স্বেচ্ছাধীন কার্যক্রম বলে অভিহিত করেছে, তবে জাতিসংঘ শরণার্থী সংস্থাকে বন্দী শিবিরে রাখা প্রত্যাবাসীদের সঙ্গে দেখা বা যাচাই করতে দেয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ও ইয়েমেনের চলমান সহিংসতা সহ বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হল যখন ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ অষ্টম মাসে গড়িয়েছে এবং শান্তি চুক্তির লক্ষ্যে সকল ধরনের কূটনৈতিক তৎপরতা স্থবির হয়ে পড়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি কিয়াকতো এর নিকট দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে আজ সকাল 6টায় মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহ, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বিকেল 4:05 আমাদের স্টুডিওর খুলিতে বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামুয়ালাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কি খবর, সবাই কেমন আছো?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি আপা, আপনি কেমন আছেন?
1: আমিও ভালো আছি।
0: আসল কথা হলো ওই যে কয় না যে নিরোগ সুস্থ দেহ মন, এ থাকলি তো সবাই ভালো থাকে আপা। আর ওই যে যার দিক দিয়ে যা ডেঙ্গি বেঙ্গি আসছে বুঝছেন, আমি তো ওই যে আমার ওই সেক্রেটারি আপারে কইছি যে সারা জায়গা গাছ গাছালি কাইচি কুচি সাফাই করে দেন, ওই ওই সব পানি শুনি ওই রকম রাহা যাবে না। ওই যে হয় না অনেকে আছে যে
2: আগাছা কাটতে হবে, ভালো গাছ ফলের গাছ কেউ কাটে
0: না না, ওই আগাছা কথাই বলছি। আরে তুমি তো ভুল শোনো, একটু দুই ঘাট বেশি বুঝো। আমি তো আগাছা মানে যেগুলো ফেলাইনি বন জঙ্গল বুঝো না, গাছ তো আমাকে শোনা ওই কি কাটা যায় নাকি। আর তারপরে ওই যে দেখো ওই যে ডাবের খোলা, তারপরে দই মালসা অনেকে খাইয়ে খাইয়ে গেলে চিৎ করে চিপসের ওইগুলোর মধ্যে পানি জমে জমে তো ওই ডেঙ্গি হয়। হ্যাঁ, এই জন্য আমাকে হলো সতর্ক হতে হবে। ওই যে আমার কন্দ কি একটা আসছে,
1: আচ্ছা আচ্ছা আচ্ছা বলবো,
0: কি জ্বর আসছে বলে যে
1: ডেঙ্গু,
0: ওই তো
1: ডেঙ্গু জ্বর,
0: ডেঙ্গু।
1: আচ্ছা, এবার আমরা শ্রোতা বন্ধুদের খবর খোঁজ খবর নিয়ে দেখি। শ্রোতা বন্ধুরা, আমার মনে হয় আপনারাও ভালো আছেন, শুনলেন তো আমাদের কথা। আসলে চারিদিকে ভয়াবহ আকারে ডেঙ্গু জ্বর হচ্ছে মানুষের মধ্যে। হ্যাঁ, মানুষের মধ্যে একটা উদ্বিগ্নতা আসলে ছড়ায় পড়ছে। তো যাই হোক, যেটাই বলি না কেন, সেটা হচ্ছে নিজেদেরকেই সচেতন, হ্যাঁ সচেতন থাকতে হবে। হ্যাঁ, শুধু তাই না, হ্যাঁ তারপরে শোনো, অনেক আগে থেকেই আমাদের একটু উচিত যে একটু পুষ্টিকর খাবার,
0: মানে একটু শক্তি
1: হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি তোমার যদি কম থাকে বা না থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো রোগটা কিন্তু তোমার ধরে যেতে পারে এবং সেটা একদম ভয়াবহ আকারের হয়। হ্যাঁ, এই জন্য প্রতিদিন, একদিনেই তো সব পুষ্টি নেওয়া যায় না।
0: হ্যাঁ,
1: কিছু না কিছু হয়তো
0: আমরা ফলাই খাতে পারি,
1: তাহলে তো কথাই নেই,
0: কোনো ই নেই, হ্যাঁ হাই খরচ না, সেটাই কথা।
1: আর কিন্তু কথা হচ্ছে একটাই যে সব জিনিস তো আর তুমি তৈরি করে খেতে পারবা না। হ্যাঁ, কিন্তু একটু বুঝে শুনে খাবা, যেমন প্রত্যেক দিন যদি তুমি একটা পেয়ারা খাও, একটু বাতাবি লেবু খাও, একটা মানে পাতি লেবুর একটু রস করে খাও, টমেটো খাও, তারপর এখন বিশেষ করে এই সময়টায় আমরা খুবই সস্তা, হ্যাঁ বাজারে প্রচুর আমরা।
0: আসলে আমাকে যে প্রাকৃতিক কিভাবে তৈরি হয়েছে, মানে যে সময় যে অসুখীর সেই ফলটাই
1: পাওয়া যায়।
0: এই যে জ্বর জারি হচ্ছে এখন দেখেন, এই যে বাতাবি লেবু আমরা,
1: তারপরে আবার আমাদের দেশি যে মালটা, দেশীয় যে মালটা সবুজ, এটার দামও খুব বেশি না তাই না?
0: ওই সবুজ মালটা আপা আমি তো বুঝতে পারতাম না। আমি দেখি যে এক জায়গায় বেড়াতে গেলাম বুঝলেন, আটতে পারতেছি না, তা আমার এত কষ্ট হচ্ছে, একজন কষ্ট একটু জুস খাবে, তা আমি ও জুস খাই আমার কি হবে, যেই না এক গ্লাস খালাম, মনে হলো আমার শরীর মধ্যে মনে তিনি বিড়ি করে শক্তি উঠে গেল,
1: ভালো লাগলো, তোমার ভিতরটা জুড়ায় গেল। হ্যাঁ, তুমি একটু মানে
0: হাঁটার শক্তি পেলাম,
1: এনার্জি পাইলে, সেই আর
2: হাঁটার শক্তি পেলে আর জিনিসটা বুঝতে পারলে, জানতে পারলে,
0: জানতে পারলাম যে আসলে কি শক্তি এর মধ্যে।
1: তো প্রত্যেক দিনকার খাবারই একটু একটু করে আমাদের পুষ্টি মানে সহ খেতে হবে এবং বুঝে শুনে খেতে হবে, কখনো পচা বাসি বিষমুক্ত খাবার খেতে হবে। আর বেশি দিনের রান্না করা খাবার খাওয়া যাবে না, কারণ বাসি বা পচা খাবারও কিন্তু শরীরের ভিতরে একটা রোগের সৃষ্টি করে। হ্যাঁ, একবার হয়ে গেলে কিন্তু সারতেও কষ্ট হয়, তাই জন্যে আগে থেকেই তোমাকে অনেক সচেতন ভাবে, হ্যাঁ নিজেকেই নিজে রক্ষা করতে হবে, এটাই হচ্ছে কথা তাই না? তো আমরা একটু শ্রোতা বন্ধুদের আমাদের ফোন নাম্বারটা বলবো আজকে, শূন্য এক নয়
2: শূন্য এক নয়
1: সাত চার
2: সাত চার
1: এক দুই
2: এক দুই
1: এক
2: নয়
1: সাত শূন্য
2: সাত শূন্য।
1: হ্যাঁ, আবার বলি, শূন্য এক নয়
0: শূন্য এক নয়
1: সাত চার
0: সাত চার
1: এক দুই
0: এক দুই
1: এক
0: নয়
1: সাত শূন্য
0: সাত শূন্য।
1: হ্যাঁ, তো শ্রোতা বন্ধুরা, আমাদের মধ্যে যদিওবা এখনো বিশেষজ্ঞ এসে পৌঁছাননি, তবু আপনারা যদি কোনো সমস্যা থাকে কৃষি বিষয়ক, তাহলে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন।
2: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ হোক, আমরা একটু চেষ্টা করব আপনাদের সমাধান দিতে, তাই তো? তো এই যে আমাদের কমলাবু বলল যে আগাছা, বিষয়টা কি যে আমরা গাছ লাগাই, হ্যাঁ এখন কিন্তু মানুষের মধ্যে গাছ লাগানোর খুবই হিড়িক, কিন্তু গাছটাকে যত্নাতি করে বড় করে ফল দেবে সেই পর্যায়ে নিয়ে যেতে কিন্তু অনেকটা সময় পরিশ্রম, সার সেচ কীটনাশক সবই কিন্তু পরিমাণ মতো সময় মতো দিতে
2: হবে।
1: হ্যাঁ ঠিক ঠিক।
0: আরে তুমি তো আর একটা জিনিস বুঝতেই পারতেছো না, ওই যে কয় না যে আগাছার বৃদ্ধি বেশি, তুমি একটা গাছ লাগাবা দেখবা তোমার গাছ বলার আগে তোমার আগাছা মাথা সমান হয়ে যায়।
1: এটা কিন্তু ভালো কথা বলেছ।
0: মানে আমি তো দেখি যে মানে রাগের ঠেলে বাসি না, যেমন গাছ করে পলাই রয়েছে আগাছার ঠেলে, এই জন্য আমার আগাছাটা আগে নিধন করতে হবে, মানে
1: আবার আগাছার সঙ্গে সঙ্গে মাটিটাও কিন্তু একটু ঝুরঝুরে করে দিতে হয়। তুমি তোমরাই তো আমার থেকে ভালো জানো যে প্রতিদিন যদি আমরা পানি দেই গাছে, তাহলে দেখবা এই ছাদ ছাদ বাগান বলো টবে বলো আর জমিতেই বলো, ওই পানিটা কি হয় গাছের গোড়ার চারিদিকে যে মাটি পানি পেতে পেতে পেতে পেতে একটা সরের মতো আবরণ পড়ে যায়, তাই না, ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, তা তখন কিন্তু পানিটা আর অত টানে না। এই জন্য আমাদেরকে কি করতে হয় মাঝে মাঝে নিচের মাটি উপরে উপরের মাটি নিচে ঝুরঝুরে ভেঙে ভেঙে দিতে হয়, খোঁচাই টোচাই দিতে হয়, তাতে দেখা যায় পানিটা অনেক সময় ধরে থাকে টবে, ফলে তোমার সুবিধা হবে। হ্যাঁ, তো এই আমাদের বিষয়টা হচ্ছে এইটাই যে আমরা গাছ লাগাই কিছু গাছের যত্ন করি না। আর একটা যেটা বারে বারে বলা হয় যে অনেক বেশি সার দেই আমরা, তাই না, আমরা ভাবি যে একদম এক মাসেই বড় হয়ে সে আমারে ফল দেবে, হ্যাঁ
2: তা তো হয় না, সময় দিতে হয়,
1: একটা সময় দিতে হয়। হ্যাঁ, আর সব সব সারের কিন্তু ব্যবহার নাও লাগতে পারে, এটাও তোমাকে বুঝতে হবে যে কোন এমন কোন কথা নেই। হ্যাঁ, ওই জন্য মানুষ বলে না ওই যে আজকাল তো ওই যে দেখো না ওই যে কৃষি অফিসে কিন্তু মাটি নিয়ে যায়,
0: মাটিটা
1: মাটি পরীক্ষা করে, কেন করে বলো তো,
0: ওই যে মাটির গুণাগুণ কোন মাটিতে আমার কোন ফসল ভালো হবে,
2: কতটুকু আছে
0: এইটাই দেখার জন্য, মাটিতে কি আমার বেশি সার লাগবে কি কম লাগবে ওইটাই আমি মাটি পরীক্ষা করি,
1: কি কি সার লাগবে,
2: আবার কি সার লাগবে।
1: হ্যাঁ হ্যাঁ, গাছ ভেদেও আবার সার আছে, তাই না, সব গাছে একই রকম সার প্রয়োগ করলে কিন্তু চলে না, এই মানুষের শরীরের মতো, তাই না, যার
0: ডায়াবেটিস আছে, কেয়ার প্রেশার আছে, হ্যাঁ ওই গাছেরও তো কেয়ার হয়তো দেখা গেল তার খাদ্যগুণী অনেক কিছু তার লাগবে না, কারণ আমি খালি খালি যদি খালি না জানি সার দিতেই তাই।
1: হ্যাঁ হ্যাঁ,
2: আর ভালো হচ্ছে খারাপ হয়ে যাবে
1: বেশি। হ্যাঁ, এই গাছেরও কিন্তু গাছকেও কিন্তু তুমি যখন যত্ন করবা তখন কিন্তু ওর ধরন, হ্যাঁ যে কবে যেন এক আপা আসলেন বললেন যে কোনো গাছ একটু ছায়া পছন্দ করে, কোনো গাছ আবার রোদ্দুর পছন্দ করে, কোনো গাছ আবার মাঝামাঝি জায়গা দিয়ে যায়, তাই না, কিছুটা
0: রোদ আমার গাছটাও সেভাবে নির্বাচন করতে হবে।
1: হ্যাঁ, গাছটাও
0: রোদ লাগবে তার এই রোদের জায়গা দিতে হবে, যে সেবা দেওয়া গাছ সেই সেবাই দিতে হবে, আমাকে ওইভাবেই কাজ করতে হবে।
1: এবার আরেকটাও বিষয় আছে যে আজকাল সবসময় তো আর সবাই তো আর গ্রামে থাকে না, নিজের জমিও থাকে না, তাই না, সেক্ষেত্রে যে ছাদ বাগান করবা, হ্যাঁ সেখানে কিন্তু ওই ছাদের উপরেই কিন্তু সরাসরি মাটি দিয়ে প্রলেপ দেওয়া যায় না, সেখানে কিন্তু ছাদের ছাদ নষ্ট হয়ে যায়, হুম ছাদটা নষ্ট হয়ে যায়, তাহলে আমাদেরকে সেই মতো কিন্তু একটু বেড করতে হবে, একটু মাচা করতে হবে, হ্যাঁ একটু টবে,
2: তারপরে
1: হ্যাঁ যাতে ছাদের ছাদের ক্ষতি না হয় অথচ আমিও জানো
2: উপকার হই,
1: তা এরকম আর কি বিষয়। যাই হোক, আমরা ও গুরুদা এসে গেছে নাকি,
0: দাদা কেমন আছে,
1: তাহলে একটু শুনি আগে আমরা
0: দাদা দেই আমার গানটা শুনি তাহলে। আচ্ছা দাদা ভালো একটা গান গাইন দিয়ে মনটা দাদা ঠান্ডা হয়ে যায়,
3: ঠান্ডা গান কই তো এত গায়ে গরম শেষ সুর হয়ে গেছে, সুর হয়ে গেছে নরম হয় তা যা মনে আসে তাই গাই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা করেন করেন।
3: তোমরা শুনে যাও শুনে যাও আমার দুই চারের কথা। এই ছাতা মাতা করা যাবে না মানে সমাজে ভালো না যেটা। তোমরা শুনে যাও শুনে যাও দুই।

পেলায় দেয় ক্যাম্বাই মানুষ জানিয়ে ফেলায় দে সব। কেউ লজ্জায় ভয় কয় না স্বভাব, কেউ লজ্জায় ভয় কয় না স্বভাব, মনে মনে কয় মন্দতা মন্দতা। তোমরা শুনে যাও আমার দুই চারিয়ান কথা। ছাতা মাতা করা যাবে না মানে সমাজে ভালো না যেটা। তোমরা শুনে যাও দুই চার।

আবার পলায় সলায় সারিয়ে সরিয়ে করে দেহ পাপ, যে কোনো ফালি মনে আসে উল্টে নাগবেই তাপ, আবার পলায় সলায় সারিয়ে সরিয়ে

আমার তাই ভয় আরে নিজি দেহে নিজির স্বভাব, কি না করিছি বড় আমার দায় তা উল্টে হইছে অভাব, আমার নিজির তাই ভয় আরে দেহে নিজির স্বভাব, কেনা করিছি বড় আবার দায় তা উল্টে হইছে অভাব, করিয়ে দেখলাম ভালো মন্দ সব, করে দেখলাম ভালো মন্দ সব, বিচার হবে এনি আরে বিচার হবে এনি পালাম তা, তোমরা শুনে যাও দুই চারের কথা, ছাতা মাতা করা যাবে না সমাজে।

সব দেহ কোন কায়দায় ক্যাম্বায় মানুষ জানে ফেলায় দে সব। কেউ লজ্জায় ভয় কয় না স্বভাব, কেউ লজ্জায় ভয় কয় না স্বভাব, মনে মনে কয় বন্ধ হতা, আরে মনে মনে কয়।

0: খুবই সুন্দর, খুবই সুন্দর সত্যি, খুব বাস্তব কথা তাই না? হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আসলে আমরা গুরুদার সব গানই ভালো লাগে, খুব বাস্তব কথা নিয়ে এই গানগুলো, হ্যাঁ খুবই ভালো লাগে। আমরা একটু এখন আমরা তাহলে একটু কৃষিকার তো জানোই, তবু একটু শুনি আমরা,
1: হ্যাঁ
2: হ্যাঁ
0: সেই
1: আমরা একটু শুনি।
3: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
4: আপনাকে ধন্যবাদ।
3: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
4: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে।

0: যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
0: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: তো আমরা কৃষিকার্ড শুনলাম তাই না? তোমরা কিন্তু শুধু নিজেরা জানলে হবে না, সবাইকে জানাইতে হবে। তো এখন আসরের নামাজের আজান ও দোয়া, এরপরে আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসব।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন। আমরা এবার একটু নাথে রসুল শুনে আসি।

0: তাহলে আমরা আবার আমাদের নিজেদের অনুষ্ঠানে ফিরে আসলাম। এখন যেটা তোমাদেরকে আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, ধরো আমাদের এই অঞ্চলে, দক্ষিণ পশ্চিম মানে অঞ্চলে, পানির তো একটা লবণাক্ততা আছে, তাই না? আবার পানীয় জলেরও কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে খুবই সমস্যা, তাই না? সুপেয় পানি যেটা, হ্যাঁ, এটা আজকাল তো মানে অনেকটা দূরে যেতে হয়, পাম্প আছে কি নেই, অনেক সময় অনেক জায়গায় আবার ওই ট্যাঙ্কি আছে, হ্যাঁ, সেখান থেকেও আবার পানিটা তারা সংগ্রহ করে। এরকমই একটা পরিবেশের মধ্যে আমাদের এই দক্ষিণ অঞ্চল। এখন যেটা কথা সেটা হচ্ছে, এটা তো প্রাকৃতিক, তাই না? এটা এই জলবায়ুর এই যে পরিবর্তন, এটা তো আমরা ঠেকাইতে পারবো না। তবে কি, আমরা যদি এর সঙ্গে একটা অভিযোজন ক্ষমতা, আমাদের ফসলের যদি এটার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে পারি আমরা, তাহলে আমরা কিন্তু লাভবান হব। যে লবণ সহিষ্ণু ফল, লবণ সহিষ্ণু সবজি, হ্যাঁ, ফসল যেটাকে বলি আমরা, হ্যাঁ, এইটা যদি আমরা ঠিক মতো নির্বাচন করতে পারি যে কোন জমিতে কোন ফসল হলে, হ্যাঁ, মানে ভালো হবে, তাই না?
1: অল্প এটা জানতে গেলে তো যে কৃষি বিজ্ঞের সাথে আবার একটু আলাপ আলোচনা,
2: ওই যে মাটির পরীক্ষা হতে হবে, ওই যে আমাদের গ্রাম্য মানুষ আছে অনেক সময়, হ্যাঁ, তারা এসে এসে মাটি পরীক্ষা করে দেওয়া যায়,
1: তারপরে জানার আগ্রহ থাকতে হবে,
2: আগ্রহ থাকতে হবে।
0: আবার অনেক সময় তুমি একটু কাগজে করে মাটি নিয়ে যেও, সেই ওই যে মেথিকা অফিসে তুমি দিতে পারো, তারা একটু নমুনা নিয়ে গেলে তারা একটু পরীক্ষা করে বলে যে তোমার মাটির এই গুণাগুণ, তাতে তুমি এই সার দেবা, ওই সার দেবা না,
1: এই ফসল লাগানো যাবে, তারাই পরিষ্কার করে বোঝায়।
0: এখন ধরো আমরা অনেক কিছু জানি না, না জেনে একটা কাজ করলাম, তাতে কি হলো, তোমার পয়সা গেল, শ্রম গেল, সময়ও গেল,
2: আবার ফসলও হলো না,
0: ফসলও হলো
2: সব গুড়িয়ে গেল।
0: যার জন্য একটু বুঝে শুনেই তোমাকে এই কাজটা করতে হবে। আর এই ব্যবস্থাপনাটা, যে পানির যে লবণাক্ততার যে ব্যবস্থাপনাটা, এটা আজকাল আর খুব একটা কঠিন বা কিছু না। আমাদের কৃষক ভাইরা অনেক দিন হয়ে গেছে যে তারা এই নিয়েই কাজ করছে, তাই না? ফলে তারা জানে। তারপরে আমাদের মৌজাগুলোতে দেখা গেছে যে কৃষি কর্মকর্তাও আছে, ভাগ করা করা, তাই না? মানে এরিয়া এরিয়া মানে ভিত্তিক, তোমরা যদি তাদেরকে ডেকে দেখাও তোমার ফসলের মাঠ, বা এই মাঠে তুমি কাজ কি লাগালে ভালো হবে, তাই না? তুমি কোথা থেকে বীজটা নেবা, হ্যাঁ, কতদিন কি পরিমাণ সেচটা দিতে হবে, কি পরিমাণ সার দিতে হবে, কি কোন ফসলে কতটুকু কীটনাশক না হলেই নয়, হ্যাঁ, সেটা যদি তুমি ঠিক মতো বুঝে শুনে কাজ করো, তাহলে তোমার সাফল্য আবার অভিজ্ঞতা বিনিময় করতে পারো। তোমার পাশে কেউ করেছে, তারটা ভালো হয়নি, তাই না? সেটাও কেন ভালো হলো না সেটাও তো তুমি শুনতে পারো, এও তো তোমার একটা অভিজ্ঞতা।
1: এইভাবে তো জানে
2: মানুষ, আসলে জানার তো শেষ নেই,
0: শেষ নেই।
2: আমাদের আসলে যে নিজে যেটুকু না পারি আমরা সেটি বিশেষজ্ঞের কাছ থেকে একটু জানবো।
1: তুমি একটু ঠিক করে কও দি, ওই তো কথাটা কইতে পারো না ঠিক করে।
2: আরে বিশেষ,
0: আচ্ছা আচ্ছা, তো তুমি বলো, তুমি বলো, ঠিক করে দাও
1: আপা। ওই যে মানে বিশেষ বিশেষ বিশেষজ্ঞ,
0: বিশেষ বিশেষ বিশেষজ্ঞ, হ্যাঁ, বিশেষজ্ঞ হচ্ছে যিনি এই বিষয়ে মেধা সম্পন্ন, পারদর্শী, পড়ালেখা করেছেন, হ্যাঁ, তারা। আর যেটা আমি আগে বললাম, অভিজ্ঞ, যে একবার করেছে, ঠকে গেছে, ভালো হয়নি, তাই না, কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তুমি তার সঙ্গেও তোমার অভিজ্ঞতাটা, তার অভিজ্ঞতা
2: মানে কয় না, ঠকিয়ে সে,
1: হ্যাঁ হ্যাঁ, না তুমি ঠকিয়ে শিখবে, লাভ লাভ করে,
2: না না, অনেকে আছে যে যা আগে করেছিল সে ওই কৃষক বাইরে আমাকে একটা পরামর্শ দিতে পারে,
0: সে তো ঠিক কথা।
1: ওই জন্য তো আমি তোমার যে খুসাই কি জন্য, যেগুলো একটু জানার জন্য, সব তো আমি বুঝি না,
2: তো আমি তো বুঝতেই পারি, তুমি মানে খোঁচা দিয়ে আসল কথাটা আমার ভিতরে রাখতে পারো তুই সব,
1: তাই তো
0: তোমার বোকা, তুমি বা খোঁচা খাওয়ার অপেক্ষা থাকো
2: কেন, ঠিক মতো বললে পারো, দেই সে কত দূর যাতি পারে, এই আমি একটু দেই সে কি করতে পারে।
0: আর একটা ব্যাপার তোমাদের সঙ্গে সেটা বলি, তোমাদের যে নিরাপদ খাদ্য উৎপাদন, এইটার পরে কিন্তু এখনকার মানুষরা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ
1: গুরুত্ব দিচ্ছে।
2: হ্যাঁ, আসল তো নিরাপদ খাদ্য তো আসলে আমাকে লাগবে, আবার নিরাপদ যদি খাদ্য না খাই তাহলে তো আমাকে খালি
0: হবে না। খাদ্য যেমন খাচ্ছ, ওষুধও তেমন খাচ্ছ, হ্যাঁ, শরীরের কষ্টটা তো আর কেউ নিবে না, তাই না? তো সুতরাং তোমাকে তোমার যে তুমি যে খাবারটা উৎপাদন করছো, হ্যাঁ, তুমি সেইটাতেই যত্নশীল হও। এবার তোমাকে দেখে আরেকজন হবে, তাই না? সবাই যদি আমরা নিজেদের জায়গায় একটু সৎ থাকি, একটু ভালো থাকি, হ্যাঁ, তাহলে তো আমাদের সবারই মানে লাভ হবে। সেই জন্যে খুবই মানে সরকার থেকে আরম্ভ করে সবাই আজকাল এই যে নিরাপদ খাদ্য উৎপাদনে, এই বিশেষ করে কীটনাশক, কীটনাশকের ব্যবহার, বিষমুক্ত খাবার, হ্যাঁ, আবার যে খাবারে একটু বিষ ওই কীটনাশক দিতেই হয়, তা নাহলে নষ্ট হয়ে যায়, কিন্তু সেটাও একটা সহনীয় পর্যায়ে, সহনশীল, নিয়ম মেনে তোমাকে করতে হবে। আর এর সঙ্গে আর একটা জিনিস মনে রাখতে হবে যে ধরো আমাদের যে ফসলটা অনেক উদ্বৃত্ত, দেশের মানুষের সবাই,
2: এটা ফোন আছে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যালো, কি ছেলে মেয়েদের
2: মানে যদি বাবা মা ডায়াবেটিস থাকে তাহলে কি ছেলে মেয়েকে ডায়াবেটিস হবে কিনা?
0: না হবে এটা বলা যায় না, তবে একটা সম্ভাবনা ঝুঁকি রয়েই যায়, কারণ এটা তো একটা বংশানুক্রমে আর কি এটা ঢোকে। তারপরেও একটা অনেক সময় দেখা যায় বাবা মার নেই কিন্তু ছেলে মেয়ের হচ্ছে, সেখানে একটা অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্য অভ্যাসটা পাল্টাতে হবে, সঠিক সময় ঘুমাইতে হবে, উঠতে হবে, এইসব নিয়ম মেনে চললে অনেক সময় দেখা যায় যে বংশের কারো থাকলে হয়তো তার একটু হলেও কম হয় বা হয় না, এই আর কি বিষয়টা।
2: বংশগত থাকলে হইতেও পারে আবার নাও পারে,
0: অনেক রোগী কিন্তু বংশানুক্রমেই হয়ে আসে, তাই না? সেই আর কি। তো যেটা বলছিলাম যে এখন আধুনিক বিশ্ব যারা আমাদের কাছ থেকে এই ধরো ফসল, হ্যাঁ
2: হ্যাঁ, হ্যালো, কাটি যাচ্ছে,
0: আচ্ছা হয়তো চেষ্টা করছে,
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে? আচ্ছা আচ্ছা ভাই বলেন, কি আপনার সমস্যা, প্রশ্নটা কি বলেন?
2: হ্যাঁ কি জানতে চান? কোন
3: এখন আমি কি সরকারি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, আমি কি ওই কৃষি কার্ড করতে পারবো?
2: কৃষি কার্ড,
0: আপনি একটু যেখান থেকে কৃষি কার্ড বিতরণ করা হবে তাদের সঙ্গে একটু যোগাযোগ করেন, তাহলে সমস্তটাই আপনি বুঝতে পারবেন।
3: সুপারি, আমরা, তারপরে পেঁপে, কলা, আমার রবীন্দ্রনাথ প্রায় চাইরি করার মতো
0: হ্যাঁ ওইটাই ভালো হবে। আপনি আপনি কোন কৃষি অফিসে এই বিষয়টা,
2: হ্যাঁ ওই জন্যই আপা বলছে যে
0: হ্যাঁ ওই অফিসেই যোগাযোগ করেন, তারা ওই যে আপনাদের যে বিভিন্নতা, কার কি লাগবে না লাগবে, কতটুক থাকলে আপনি কৃষি কার্ড পাবেন, তাই না, নিয়ম কানুনটা জানতে হবে।
2: সেটাই, ওই আপনার কৃষি অফিসে যোগাযোগ করবেন, যে নিকটস্থ যে অফিস আছে না ওখানে যাই কবেন যে আমার কৃষি কার্ড নিতে।
0: আর ওনার যেহেতু জমি আছে, উনি কাজ করছেন, ফসল ফলাচ্ছেন।
2: হ্যালো হ্যালো, নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে, হ্যালো,
0: উনি হয়তো আবার চেষ্টা করবেন। তো যেটা বলছিলাম, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আমাদেরকে খাদ্যটা বিদেশে রপ্তানি করতে হয়, সেক্ষেত্রে বিদেশিরাও কিন্তু এটা চাইবে, তাই না, যে তার আমাদের গুণগত মানটা যেন ভালো হয়,
1: তারপরে বিষমুক্ত হয়,
0: বিষমুক্ত হয়, গুণগত মানটা ভালো হয়, তাই না, মানে এটা তো তাদের স্বাভাবিক চাহিদা, তাই না,
1: তাদের চাহিদা দিন দিন বাড়তে
0: বাড়তে থাকবে, আর ভালো ভালো জিনিসের, ভালো মানের জিনিস হলে আমরাও ভালো টাকা পাবো, তাই না, একটা আর্থিক ভাবেও আমরা লাভবান হব।
2: হ্যাঁ বলেন,
0: হ্যাঁ ভালো আছি, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা বলেন, আপনার কি প্রশ্ন ভাই?
2: একটু স্পষ্ট
0: কি করছেন উনি,
2: কথাটা
1: শোনা যায়নি,
2: আপনার প্রশ্নটা ভালো করে বোঝা যায়নি, আবার বলেন। লাউ শাকের পাতা কুকড়াই যাচ্ছে লাল শাকের পাতা পোকায় খাই।
0: আচ্ছা আচ্ছা, আপনি যে কোনো একটা ভালো মানে কৃষি যে হর্টিকালচারের যে ভান্ডার আছে, কৃষি ভান্ডার, ওখানে গেলেই আপনার হচ্ছে আপনাকে হ্যাঁ কীটনাশক দিয়ে দেবে এবং ব্যবহারের পদ্ধতিও বলে দেবে। হ্যাঁ, আপনি একটু বা একটা নমুনাও নিয়ে যেতে পারেন, পাতা যে পাতা পোকায় খেয়ে ফেলছে হ্যাঁ সেটা ছবিও তুলে নিতে পারেন, বা একটা পাতা ছিঁড়ে কয়েকটা পাতা ছিঁড়ে আপনি একটু নমুনাও নিয়ে যেতে পারেন, তাহলে তারাই ভালো সিদ্ধান্ত দিতে পারবে। তো যেটা আমরা বলছিলাম যে এখন কিন্তু বিশ্বে খাদ্যের পরিমাণের চেয়ে নিরাপদ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যের চাহিদা বেশি। মানুষ তো আগে থেকে একটু কমই খায়, তাই না? মানুষ বুঝে গেছে যে বেশি খেয়ে।
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
2: কেটে যাচ্ছে কেন আজকে নেটওয়ার্ক সমস্যা? হ্যালো, মানে এই আবহাওয়া একটু খারাপ নেই নাকি? খালি কাটে
0: হতে পারে, একটু হয়তো সমস্যা হচ্ছে। তো মানুষ একটু কম খায় কিন্তু পুষ্টি সমৃদ্ধ খাবার খায়, টাটকা খাবার খায়, তাই না? ফল খায়, সবজি খায়, তাই না? এখন তো ভাতের বদলে লোকে আজকাল সবজি ফল এগুলো খাচ্ছে। আর বাংলাদেশ এমন একটা দেশ আমাদের, যে আমাদের দেশের যে উর্বর মাটি, অনুকূল যে জলবায়ু, পর্যাপ্ত সূর্যালোক, যে সারা বছরই আমাদের সূর্যের তাপ থাকে, তাই না? ও যেটা অন্য দেশের লোকরা এত সুবিধা পায় না। তা আবার বৃষ্টিপাতও আমরা কাজে লাগাইতে পারি, তখন সেচ লাগে না, তাই না? উৎপাদন খরচটা তাতে, সেচের জন্য তো অনেক খরচ হয়, তা চাষির একটু উৎপাদন খরচটা তাতে কম হয়, সুতরাং একটু ফসলের দাম তখন কম হয়, মানুষের একটু ক্রেতার একটু সুবিধা হয়। হ্যাঁ, তো এইভাবে কাজটা করলে আসলে নিরাপদ খাদ্য তৈরিতে কি আমাদের কিন্তু অনেক গুরুত্ব দিতে হবে, অনেক যত্ন সহকারে ফসল তৈরি করতে হবে, তা নাহলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনেও কিন্তু ভালো সফল হব না। হ্যাঁ, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, ওনারা চেষ্টা করুক,
2: আমরা কথা বলতে থাকি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আর কি। রপ্তানির দিকটাও আমাদেরকে অনেক নজরে দিতে হবে, কারণ রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা যে অর্জন করি ওটারও একটা গুরুত্ব আছে দেশের জন্য, তাই না?
1: শুধু ফল না, শুনছি পানও নাকি রপ্তানি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, পান,
2: তুমি খালি পানের কথা কইছ, পান খাও, এই জন্য
1: ঠোঁট লাল বানাও,
2: ওই জন্য আমি তো বুঝছি তুমি আমার দিক তাহাই এই কথাটা কইলে।
0: তা কি অসুবিধা?
2: তা পান কি আমার খাওয়া পান কি বিদেশে যাবে নাকি? আমাকে দেশের পান রাইয়ে
1: খাওয়া পান যাবে কেন? মানে
0: তুমি তো কাজ করলে পারো, তুমি যখন আসো তখন তো ওই কমলাবুর জন্য একটা বানাই নিয়ে
2: বাবা তার একদিন খেলি ফেল আনছি, সে কয় দেখি জর্দা আছে নাকি, জর্দা আছে নাকি, বিশ্বাস পায় না। তা ওই রকম মানুষ খাওয়াই
1: আমরা, খালি যদি একটু কম দন্ত না বেরো, একটা সেন্টের ব্যাপার আছে না।
0: তোমার জন্য ভালোবেসে নিয়ে আসলো। আর যে আমরা যে ফলের কথা বলি, যে আমাদের দেশ তো একদম এই যে মধুমাস গেল, তাই না? জ্যৈষ্ঠ মাসে মধুমাস বলে, এমন ফল মানুষ ভাতের বদলে আম খাচ্ছে, কাঁঠাল খাচ্ছে, তাই না?
2: ফল আর ফল, সময়টা যে কি ভাতই খাই,
0: দামও কিন্তু বেশি না, সবাই খাচ্ছে, তাই না?
1: আমি তাই তো ভাবি যে ময়নাবু এত রসালু রসালু কেন,
2: এইবার বুঝিস লিসু আর আম, আমি যে কি খাওয়া খাইছি, ভাত তো সময় মোটেও খাইনি আমি।
0: আর আসলে ফল খাইলে না, ব্যাপারটা কি জানো তো, ফলের মধ্যে কিন্তু আমাদের শরীরে যে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইবার সবই আছে।
2: না ওই যে আমার সবাই কয় আপনার যে বয়স সেরম তো বোঝা যায় না।
0: ও বাবা,
2: আমি এটা বোঝা যাবে কি? আমি তো ফল খাইয়েই বল বানাইছি, আমার কে বোঝা যাবে?
1: তারপর আবার কতিবারও না যেতে হও, আমি কিন্তু লিপস্টিক নেই না, আমি পান খেয়ে টোটলার
2: বানাইছি। এইটাই তো কথা, অনেকে আবার ভাবে যে আমি লিপস্টিক নেই, বুঝছো? কিন্তু ওই যে প্রাকৃতিক,
0: তারা তো জানে না যে লিপস্টিকের খরচ তো ভালো নাই। আচ্ছা আচ্ছা, আবার আরেকটা ব্যাপার আছে, শুধু যে আম লিচু নেই, মধু মাস জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায়
2: কাঁঠাল, আবার কাঁঠাল কি খাওয়া,
0: কাঁঠাল কিন্তু আমাদের এই যে ত্বকের জন্য খুবই ভালো, খুবই ভালো। এবং বলে যে কাঁঠাল খেয়ে হজম করতে পারে, তার কিন্তু পেটের পীড়া বা অন্য রোগ টোগ এসব কিন্তু কম হয়, তাই না? এটা খুবই ভালো। আর দেখো প্রতিদিন ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।
2: কাঁঠাল জানছিল, এক কাঁঠালি ফিরে একা খাই
0: ভালো, হ্যাঁ হজম করতে পারলেই ভালো। আর সব জিনিস না আসলে নিচে একদম ছোটবেলা থেকে, একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় তখন তার মার ঘাড়েই এই দায়িত্বটা থাকে।
2: হ্যালো,
0: কে বলছেন, কোথা থেকে?
2: কিসের একটা সাফ না, নির্মের সাফ হলো নাকি? এবার
0: যাই হোক, ওনারাও চেষ্টা করুক। তো এই জন্য আমরা বলি যে আসলে যে প্রত্যেক বাড়িতে যদি আমরা একটু এই ফলের উৎপাদন বা সবজির উৎপাদন আঙিনায় বলো, ছাদে বলো।
2: আপা আমি আমার পতির যে জমিটা আসছিল না, যে আপনি দিয়েছিলেন, ওইটা বইরে আমি লাগাই দিছি, যে এ পরিমাণ লাগাইছি পেঁপে আমরা। এটা একটা ফোন, হ্যাঁ বলেন। খুলনার বাইরে বাজার,
0: হ্যাঁ বলেন, আপনার প্রশ্নটা কি?
2: হ্যাঁ বলেন, কি জানতে চান? প্রতিদিন নাস্তার সাথে একটা ডিম খায়, এ খালি কোনো অসুবিধা হবে
0: না? না না, এটা তো
2: আমি তার ভালো খাই,
0: হ্যাঁ স্বাস্থ্যবিধিতে তো বলেই যে একটা ডিম সিদ্ধ। যেহেতু এই ফলটা আমাদের দেশীয়, আমরা তো এর সমস্ত গুণাগুণই নিতে পারি, দামটাও বেশি না।
1: তারপর আবার আমি আরেকটা কথা শুনছি, আবার ওই ফলটা তো লাল, ওতে নাকি ওই যে রক্তের একটা আছে না,
0: যাদের রক্ত স্বল্পতা,
2: না তা ভালো। আপনি তো ডিম সেদ্ধ খান, এই জন্য আপনার ওই যে আমিষের চাহিদা পূরণ হতেছে। আবার যদি আপনি ড্রাগন ফল খান, তা আপনি সব পুষ্টিকর খাবারই খাচ্ছেন, আপনার জন্য ভালো, একটা
1: উপকারী,
0: একেবারেই স্বাস্থ্যবিধি মেনে চলে। এ বলে যে ডিম ভাজা,
2: আর একটা ফোন আপা,
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
2: হ্যালো, হ্যাঁ বলেন।
0: হ্যাঁ নামটা বলেন ভাই,
2: প্রশান্তজিত দা। হ্যাঁ বোডিয়াঘাটার প্রশান্তজিত দা, বলেন কি জানতে চান? ফ্যাটি লিভার ধরা পড়েছে, এখন ওই যে
0: ফ্যাটি লিভারের যেটা বিষয়, দীর্ঘদিন তেল চর্বি মশলা যুক্ত খাবার খেলে এটা হয়,
2: হ্যাঁ বলেন।
0: হ্যাঁ
3: কি করণীয়, কি ওষুধ খেতে হবে, মানে
0: প্রতিদিন আর খাদ্য তালিকা সেটাতে আপনি তেল মশলা কম খাবেন, লবণ কম খাবেন, ভাজা ভুজি এগুলো কম খাবেন, বাসি খাবার কম খাবেন, খাওয়াই যাবে না। আর যে সব খাবারে পেট ভারী হয় সেগুলো আপনি একটু বর্জন করলে আপনি সুস্থ থাকবেন। তো আমাদের তো মনে হয় যে আজকে আর হাতে সময় নেই, তোমরাও একটু উস্কুস করতেছো বাড়ি যাওয়ার জন্য।
2: শ্রোতা
0: বন্ধুরা, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।
2: চলেন তাহলে, খুদা আমরা চলো দিতে।

চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন অজন্তা দাস, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতার রহমান গাজী, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সৌমিন বাছার। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 PM. This is Bangladesh Betar. The news read by Farah Tawassum Tanisha. The Executive Committee of the National Economic Council, ECNEC, has approved 13 projects involving 15,823.57 crore, including schemes for Shah Jalal International Airport expansion and power infrastructure. Of the total project cost, 18,118.33 crore will come from government funds, 5,252.96 crore from project loans, and 382.28 crore from agencies' own funds. The approval was given at an ECNEC meeting held at the Cabinet Room of Secretariat with Prime Minister and ECNEC Chairperson Tariq Rahman in the chair. Of the 13 projects, 8 are new, 3 are revised, and 2 involve extensions of project implementation periods. Prime Minister Tariq Rahman has called on the President Mirza Fakhrul Islam Alamgir at Bongo Bhavan in the capital today. This is the first meeting following his first day visit to New York to attend 81st UN General Assembly. President Mirza Fakhrul Islam Alamgir has called for stepped-up research and foundation in artificial intelligence, AI, nanotechnology, biotechnology, and semiconductors for the public welfare. He made the call when a delegation of Khulna University of Engineering and Technology, Kuwait, led by its Vice-Chancellor Professor Dr. Muhammad Masood, paid a courtesy call on him at Bongo Bhavan today. President said awareness must be maintained to ensure that AI is not used uncontrollably and ingrained discriminately. He stressed on the need of decentralizing advanced education. World Heart Day 2026 is being observed in the country, likewise across the globe, through various programs today. The theme of the day this year is Do Not Ignore Even a Single Heartbeat. Marking the day, Bangladesh Cardiac Society organized a discussion meeting at a hotel in the capital this morning. Speaking on the occasion, Health and Family Welfare Minister Sardar Mohammad Shakawat Hossain said, heart disease claims majority of deaths caused by non-communicable diseases. Therefore, to prevent and control heart disease, there is no alternative to raising awareness, he added. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhry has said government will take action against those who spread disinformation and false information. He said this at the Secretariat following a meeting with leaders of the Dhaka Reporters Unity today. The State Minister said the proposals submitted by journalists requiring court approval before bringing them under the purview of the law would be taken into consideration. Nomination papers of 6 candidates has been declared legal for by the election in Thakurgaon 1 constitution scheduled to be held on 29th October. A notification from Thakurgaon District Election Commission published the list of valid candidates today. Among them are 2 candidates from BNP and 1 from each of the parties Jamaat-e-Islami, Islami Andolan Bangladesh, Khilafat Andolan and Bangladesh Congress. As per schedule, if anyone wants to appeal against the decision of the returning officer can file their appeal till Sunday next. Appeals will be disposed on 6th October. U.S. forces are set to complete their withdrawal from their remaining bases in Iraq by Wednesday. The withdrawal is being celebrated as a victory by Iran and its allies, who have gained significant influence in Iraq. Around 4,500 American troops have died during more than 2 decades of war in the country. Iraqi security experts warn that the U.S. withdrawal could further strengthen Iran and its powerful allies in Iraq. They also fear it could create opportunities for other U.S. adversaries, including Islamic State, to regain ground. The withdrawal plan was agreed with the Iraqi government in 2024 under then-President Joe Biden. It is now being carried out by the administration of President Donald Trump, even as the United States is engaged in a war with Iran. Asian Games and Bangladesh and Sri Lanka moved to semi-finals of the men's Asian Games cricket after their matches washed out in heavy rain at Nagoya in Japan today. In the first semi-final, Bangladesh will face Pakistan while Sri Lankan will take on India in the second on Thursday next. Earlier, as the scheduled matches were declared abandoned, Bangladesh and Sri Lanka were awarded victory over lower-ranked Malaysia and Nepal respectively. Dhaka Meteorological Office says the deep depression over North Andaman Sea and adjoining Myanmar coast crossed Myanmar coast near Kyaikto and weakened into a land depression over Myanmar and adjoining East Central and Northeast Bay at 6 a.m. today. It is likely to move north-northwestwards further and weaken gradually. Under its influence, squally weather may affect the maritime ports of Chattogram and Cox's Bazar, Northeast Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram and Cox's Bazar have been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over Northeast Bay have been advised not to venture into the deep sea and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Chattogram and Cox's Bazar. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Peter. বাণিজ্যিক সংবাদ পড়ছি শাহরিয়া জাহান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ আগামী মাস থেকে শুরু হয়ে ডিসেম্বর 2026 পর্যন্ত চলবে। গতকাল রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী মাসে শুরু হয়ে জ্বালানি সরবরাহ কার্যক্রম পুরো ডিসেম্বর মাস জুড়ে চলবে এবং ডিসেম্বরের শেষ নাগাদ এই সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। রোসাটম জানিয়েছে চুক্তির শর্ত ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী কয়েকটি ফ্লাইটে এ জ্বালানি পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত আগস্ট মাসে একক মাস হিসেবে এ যাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছরের একই মাসের তুলনায় দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 25.65%। চলতি অর্থবছরের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে $817 মিলিয়ন বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত অর্থবছরের একই মাসে এর পরিমাণ ছিল $650.34 মিলিয়ন। এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে মোট $1.61 বিলিয়ন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 11.42% বেশি। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে কিছুটা কমলেও আগস্টের যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 3.74% বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে প্রায় $91.56 কোটি মার্কিন। গত অর্থবছরের একই সময়ের চেয়ে এই পরিমাণ $3.30 কোটি বেশি। দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,216 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,28,556 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,099 টাকা কমিয়ে 2,18,292 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 1,808 টাকা কমিয়ে 1,87,440 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,108 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,53,148। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 395টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 142টির, কমেছে 178টির এবং অপরিবর্তিত ছিল 75টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 1.49 পয়েন্ট কমে অবস্থান করছে 5,524 পয়েন্টে। ডিএসইতে 634 কোটি 52 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 746 কোটি 46 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123 টাকা 55 পয়সা, ক্রয় 122 টাকা 55 পয়সা। ইউরো বিক্রয় ১৪১.৭৮ ক্রয় ১৩৯.২২ সৌদি রিয়াল বিক্রয় ৩৩.১৪ ক্রয় ৩২.৪৮ এবং থাই বাত বিক্রয় ৩.৬৯ ক্রয় ৩.৬২ বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬:৩০টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।

0: দূরেরও কাছে শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থী দর্শন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের একটি কবিতা থেকে, সেটা হচ্ছে স্টপিং বাই ওটস অন এ স্নোই ইভিনিং। শিক্ষার্থীরা শুরুতে পরিচয় পড়ব।
1: আমি মোহাম্মদ সিফাত খান দীপ্ত।
2: আমি মোহাম্মদ রিজওয়ান আহমেদ অর্ক।
0: ধন্যবাদ দীপ্ত এবং অর্ককে আজকে আমাদের সাথে থাকার জন্য। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি আমাদের আজকের যে কবিতা স্টপিং বাই ওটস অন এ স্নোই ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট। তো আমরা প্রথমে স্ট্রেঞ্জার ওয়ান থেকে আলোচনা করছি, দ্যাট ইজ হুজ ওটস দিজ আর আই থিঙ্ক আই নো। আমরা যদি এটা ইংলিশে বুঝতে যাই, সেটা হচ্ছে দ্য স্পিকার থিঙ্কস হি নোজ হু ওনস দ্য ফরেস্ট, হি ইজ অলমোস্ট সার্টিন অ্যাবাউট দ্য ওনার্স আইডেন্টিটি, দ্য স্পিকার ইজ স্ট্যান্ডিং নিয়ার দ্য ওটস অ্যান্ড লুকিং অ্যাট দেয়ার বিউটি। যদি আমরা এটা বাংলা চিন্তা করি, দ্যাট ইজ এখানে স্পিকার যিনি কবি, তিনি মনে করেন যে তিনি বনের বা জঙ্গলের মালিককে তিনি চেনেন, তিনি প্রায় নিশ্চিত যে এই বনটা কার, এবং তিনি যে বনের পাশে দাঁড়িয়ে আছেন তিনি এটার সৌন্দর্য উপভোগ করছেন। বুঝতে পারছো তোমরা?
1: জি স্যার।
0: এরপর দীপ্ত বলো, হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, এর দিকে কি বুঝো তুমি?
1: দ্য ওনার ডাজ নট লিভ নিয়ার দ্য ফরেস্ট, হি লিভস ইন আ নিয়ার বাই ভিলেজ, দেয়ারফোর হি ক্যান নট সি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য উডস।
0: গুড। অর্থাৎ ওনার যে, সে বনের পাশে আসলে থাকে না, সে থাকে তার কাছের একটা গ্রামে, সেজন্যই সে আসলে জানে না বা বুঝতে পারে না, দেখতে পারে না যে বনে আসলে কি হচ্ছে। এরপর অর্ক, হি উইল নট সি মি স্টপিং হিয়ার, এখানে কি হচ্ছে বলো?
2: দ্য স্পিকার নোজ দ্যাট দ্য ওনার উইল নট নোটিস হিম বিকজ দ্য ওনার ইজ অ্যাওয়ে ফ্রম দ্য উড, সো হি ক্যান স্টপ দেয়ার পিসফুলি।
0: রাইট। অর্থাৎ এখানে স্পিকার যিনি বা কবি, তিনি জানেন যে আসলে বনের মালিক তো তাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখবে না, কারণ সে তো গ্রামেই আছে, তাই কবি নিশ্চিন্তে সেখানে দাঁড়িয়ে থাকে। দ্যাট ইজ হি উইল নট সি মি স্টপিং হিয়ার। বুঝতে পারছো তোমরা এটা?
1: জি স্যার।
0: আচ্ছা, এরপর খেয়াল করো, টু ওয়াচ হিজ ওটস ফিল আপ উইথ স্নো, অর্থাৎ এখানে যেটা হচ্ছে যে দ্য স্পিকার হ্যাজ স্টপড অনলি টু এনজয় দ্য বিউটিফুল ভিউ অফ স্নো ফলিং and covering the forest, the snowy scene is calm and attractive. ekhane kobi shudhu borof je pore seta bon ta borof pore pore dhire dhire dheke jawar je sundor drishyo seta upobhog korar jonno themechen. bujhte pareche tumra?
1: ji sir.
0: ar je tushare dhaka je bon ta seta khubi monorom ebong shanto. jara dure boshe shuncho asha korchi bujhte perecho ashole kobita bishto erokomi je আমরা যতটুকু আলোচনা করলাম যে লাইনটা খেয়াল কর, টু ওয়াচ হিজ ওটস ফিল আপ উইথ স্নো, অর্থাৎ তার যে ওটস, যেটা যে জঙ্গলটা বনটা, এটা যে বরফ পরে ঢেকে ঢেকে যাচ্ছে ধীরে ধীরে, ইয়ে তুষারের যে বিষয়টা স্নো ফলিং, এই ব্যাপারটা আসলে তিনি উপভোগ করছেন, এবং এই যে সিনটা, দ্য স্নো ইজ সিন ইজ খাম অ্যান্ড অ্যাট্রাকটিভ, খুবই মনোরম এবং শান্ত, আকর্ষণীয় যেটা বলা হচ্ছে। এবার আমরা আলোচনা করছি স্ট্যান্জা টু থেকে, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট হোয়ার, এটা দীপ্ত বলো।
1: দ্য স্পিকার ইমাজিনস দ্যাট হিজ হর্স ফাইন্ডস হিজ দি স্টপ স্ট্রেঞ্জ বিকজ দে হ্যাভ স্টপড ইন অ্যান আনইউজুয়াল প্লেস।
0: আনইউজুয়াল প্লেস, রাইট। এটা অর্ক কি বুঝতে পারছো বলো?
2: কবি কল্পনা করেন যে তার ছোট ঘোড়াটি এই থামাকে অদ্ভুত মনে করেছে, কারণ তারা একটি অস্বাভাবিক জায়গায় থেমেছে।
0: হ্যাঁ, খেয়াল করে দেখো, সেরকম মনে হচ্ছে, তাই না? যেটা বলছে মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার, মানে আসলে স্পিকার ইমাজিন করছেন এখানে দ্যাট হিজ হর্স ফাইন্ডস দিস স্টপ স্ট্রেঞ্জ, যেখানে কেন দাঁড়ালেন, এবং এটা আসলে হচ্ছে দাঁড়ানোর জায়গাটা, বিকজ দে হ্যাভ স্টপড ইন অ্যান আনইউজুয়াল প্লেস, রাইট? মানে সচরাচর এখানে দাঁড়ায় মানুষ, যে কোথাও আসছে বা দাঁড়াবে এখানে, বাট এই জায়গাটা তার কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। এরপর দেখো, টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার, এটাই বলছিলাম আমরা যে টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার, ইউজুয়ালি ট্রাভেলাররা স্টপ করে কোথায়, নিয়ার হাউসেস, তাই না, অর ফার্মস, বাট দিস প্লেস ইজ লোনলি অ্যান্ড দেয়ার ইজ নো ফার্ম হাউস নিয়ার বাই, মানে কি দীপ্ত?
1: সাধারণত মানুষ কোনো বাড়ি বা খামারের কাছে থামে, কিন্তু এখানে কোনো বাড়িঘর নেই, এটি একটি নির্জন স্থান।
0: রাইট, এই জন্যই একটু তার লিটল হর্সের কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছে। এরপর হচ্ছে বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, অর্থাৎ দ্য স্পিকার হ্যাজ স্টপড বিটুইন দ্য ফরেস্ট অ্যান্ড দ্য লেক দ্যাট হ্যাজ ফ্রোজেন বিকজ অফ দ্য কোল্ড উইন্টার ওয়েদার। দিস ইজ দ্য ফ্যাক্ট, যেটা আমরা তখন বলছিলাম, স্পিকার যেটা বলা হচ্ছে, স্পিকার হ্যাজ স্টপড বিটুইন দ্য ফরেস্ট অ্যান্ড দ্য লেক দ্যাট হ্যাজ ফ্রোজেন। এটার ব্যাপারটা অর্ক বলো।
2: কবি এমন একটি স্থানে দাঁড়িয়েছেন যেখানে একদিকে বন এবং অন্যদিকে শীতের কারণে বরফে জমে যাওয়া একটি হ্রদ রয়েছে।
0: রাইট, যেটা লেক বলা হলো, হ্যাজ ফ্রোজেন বিকজ অফ দ্য কোল্ড উইন্টার ওয়েদার। ওকে, তো এই হচ্ছে এতটুকুর মধ্যে আমি যেটা বুঝলাম। এরপর হচ্ছে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। দীপ্ত বলো, কি বুঝেছ?
1: ইট ইজ দ্য কোল্ডেস্ট অ্যান্ড ডার্কেস্ট ইভিনিং অফ উইন্টার। দিস ক্রিয়েটস এ কোয়াইট অ্যান্ড মিস্টেরিয়াস অ্যাটমোসফিয়ার।
0: রাইট, এটা হচ্ছে বছরের সবচেয়ে অন্ধকার এবং শীতল একটা সন্ধ্যা, এবং এতে চারপাশে একটা, যেটা বললে কোয়াইট, শান্ত, কিউ ইউ আই ই টি, স্পেলিংটা খেয়াল করবে শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছ, অ্যান্ড মিস্টেরিয়াস, শান্ত এবং রহস্যময় একটা অ্যাটমসফিয়ার বা পরিবেশ সৃষ্টি করছে, তাই না?
2: জি স্যার।
0: আচ্ছা, হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক, এটা অর্ক বলো, কি বুঝছো?
2: The horse shakes the bells attached to its harness. It seems to ask why they have stopped in such a lonely place.
0: Right. দীপ্ত বলো, কি বুঝছো?
1: ঘোড়াটি তার গলায় বাঁধা ঘন্টাগুলো ঝাঁকায়, যেন সে জানতে চাইছে এমন নির্জন জায়গায় কেন থামা হয়েছে।
0: রাইট, যেহেতু হর্স এখানে শেক করলো, তার বেল, যেটা বেল হার্নেস সাথে অ্যাটাচ করা, তার গলায় বাঁধা যে ঘন্টা ঝাঁকাচ্ছে, এটা দেখে মনে হচ্ছে আসলে যে সিমস টু আস ওয়াই দে হ্যাভ স্টপড, কেন তারা থামলো এরকম একটা নির্জন জায়গায়। ওকে, টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, দ্য হর্সেস অ্যাকশন ইজ ইমাজিনারি, লাইক ইট সিমস টু কোয়েশ্চেন যে ওয়েদার দ্য স্পিকার হ্যাজ স্টপড বাই মিস্টেক। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে এটি একটা কবির একটা যে কল্পনা, যে ঘোড়াটি যেন ভাবতেছে এখানে থামা কি কোনো ভুল হয়েছে, ভিউটি এরকম। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, এটা কি? দীপ্ত বলো।
1: স্পেট ফর দ্য বেলস আনাদার সাউন্ড ক্যান বি হিয়ার্ড, ইট ইজ দ্য জেন্টল মুভমেন্ট অফ দ্য উইন্ড।
0: এটা কি অর্ক বলো তো?
2: ঘন্টার শব্দ ছাড়া আর একটা শব্দ শোনা যায়, সেটি হলো মৃদু বাতাসের শব্দ।
0: রাইট, মৃদু বাতাসের শব্দ, হ্যাঁ ঠিক বলেছো, যে আসলে এক্সেপ্ট ফর দ্য বেলস অ্যানাদার সাউন্ড ক্যান বি হার্ড, মানে ওই সময়টা এরকমই একটা, যেহেতু শান্ত চুপচাপ ছিল, তাই না? Of easy wind and downy flake. It is the wind which is soft and the snowflakes fall gently like feather. Everything is peaceful and silent. Here is the wind which is soft and the snowflakes fall gently like feather.

0: একটা শান্তি বিরাজ করছে, বুঝতে পারছো তোমরা?
1: জি স্যার।
0: ওকে, এবার আমরা আলোচনা করব স্ট্যানজা ফোর, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। খেয়াল করছো তোমরা, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, কি বুঝছো বলো দীপ্ত?
1: The speaker admires the beauty, darkness and depth of the forest. The woods look peaceful and attractive.
0: Orko bolo ke bucho?
2: Kobi boner shondorjo, gobhirota o andhokare mugdho hon. Bonti khubi shanto o akorshoniyo mone hoy.
0: Accha, ekhane speaker jeta admire korlen beauty, darkness, depth, orthat ei je bone tini achen, dari achen, bone je shondorjo, rater je ekta andhokar, gobhirota boner, এই পুরোটাই তিনি মুগ্ধ হন এবং তার কাছে বনটা খুবই শান্ত এবং কি মনে হয়, আকর্ষণীয় মনে হয়। ওকে, এরপর এখানে একটা বিষয় হচ্ছে, ও আর একটা হচ্ছে, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছো, তোমাদের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। আমরা আলোচনা করছি লাইন বাই লাইন, যেভাবে এক্সপ্লেইন করে যাচ্ছি, তোমরা বাসায় পড়ার সময় এভাবে পড়বা, কোয়েশ্চেন যে কোনো লাইন থেকে হতে পারে, আশা করি বুঝতে পারছো তোমরা। অলদো The speaker wants to stay in the woods. He remembers that he has duties and promises to fulfill. Jodiyo kobi boner shondorje mugdho hoye shekhane thakte chan, tobu tini mone koren je tar onek daitto protishruti palon korte hobe. Eta amader shobar khete kaj kore, tai na?
2: Ji sir.
0: Kobi je dariye gelen, shondorje mugdho hochen, boner okhane dariyechen, kintu tini jeta bolechen, but I have promises to keep. অর্থাৎ তার অনেক দায়িত্ব প্রতিশ্রুতি পালন করতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। খেয়াল করো এখানে যে বিষয়টা আসছে, দ্য স্পিকার হ্যাজ এ লং জার্নি আহেড বিফোর হি ক্যান টেক রেস্ট, মাইলস টু গো। এটা আসলে সরাসরি যে মাইলের পর মাইল যে ব্যাপারটা এরকম না, বুঝতে পারছো তোমরা?
2: জি স্যার।
0: আচ্ছা, স্লিপ এটা সাজেস্ট করে আসলে দ্য এন্ড অফ লাইফ জার্নি, অর্থাৎ বিশ্রাম নেওয়ার আগে কবির অনেক পথ চলার বাকি। এখানে স্লিপ শব্দ বলতে যে সাধারণ যে ঘুম আমরা, সে ঘুম না, প্রতীকী অর্থে এটা জীবনের আমাদের যে শেষ বিশ্রাম, মৃত্যু, এটাকে বোঝাতে পারে, তাই না?
1: জি স্যার।
0: আচ্ছা, কবিদের ব্যাপারটা এরকমই কাজ করে। তো আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে এরকমই, দ্য স্পিকার হ্যাজ এ লং জার্নি আহেড, যেটা বললাম। এবং খেয়াল করো শিক্ষার্থীরা, এই যে লাইনটা এটা আরেকবার লেখা আছে, তাই না? খেয়াল করো, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, আবার আছে এটা শেষ লাইন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই যে রিপিটেশন, তাই না, এমফাসাইজেস, এটা কি করছেন? দ্যাট দ্য স্পিকার মাস্ট কন্টিনিউ হিজ জার্নি, তাকে তার জার্নি কন্টিনিউ করতেই হবে, অ্যান্ড কমপ্লিট হিজ রেসপন্সিবিলিটিস বিফোর রেস্ট, রেস্ট নেওয়ার, বিশ্রাম নেওয়ার আগে। এই লাইনটা পুনরাবৃত্তি করে কবি কি বোঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে বিশ্রামের আগে তাকে তার সকল দায়িত্ব সম্পন্ন করে জীবনের পথ চলা, পথ চলা চালিয়ে যেতে হবে, বুঝতে পারছো তোমরা?
1: জি স্যার।
0: আচ্ছা, এবার আমরা কিছু কোয়েশ্চেন আলোচনা করি। দীপ্ত, হু রোট দ্য পোয়েম?
1: রবার্ট ফ্রস্ট রোট দ্য পোয়েম।
0: গুড। তারপর অর্ক, তুমি বলো, হোয়াট ডাজ দ্য ওনার অব দ্য উডস লিভ?
2: হি লিভস ইন দ্য ভিলেজ।
0: ওকে, He lives in the village, or bolte paro jeta, the owner of the village, owner of the woods live in the village, right? Lives. Dute bishoy khyal rakhte hobe, live, lives. The owner of the woods, the woods actually verb na. Wood er sathe s, woods. The live er sathe s jukto korla, eta verb er sathe s jukto korla. The owner jehetu ache third person singular, shejono bollam amra. The owner of the woods lives in the village. Dipto bolo. Why does the speaker stop?
1: He stops to enjoy the beauty of the snowy woods.
0: Good. বেশ ভালো বলেছো, the speaker stops. কেন থামলেন? To enjoy the beauty of the snowy woods. আসলে কোন একটা টেক্সট যেটা আমরা একটাকে পোয়েম যেটাই পড়ি আমরা, আসলে খেয়াল করবা যদি ভালো করে বুঝে বুঝে পড়া যায়, সেক্ষেত্রে কোয়েশ্চেন আনসার করার সময় খুব একটা সমস্যা হয় না। আর অবশ্যই ভার্ব খেয়াল করতে হবে, তাই না শিক্ষার্থীরা?
1: জি স্যার।
0: কোন টেন্স ফলো করছে ভার্ব, কমান্ড ফলো করে আনসার লিখতে হবে, ইনস্ট্রাকশন ফলো করে আনসার, কষ্ট করে লিখলাম দেখা গেল ভার্ব মিস্টেক হয়ে গেল, সেক্ষেত্রে তো সমস্যা। হোয়াই ইজ দ্য হর্স সারপ্রাইজড? এক্ষেত্রে খেয়াল করো, হোয়াই ইজ দ্য হর্স সারপ্রাইজড, এখানে হর্স সারপ্রাইজ কেন হলো, দুইভাবে এটা ইস্যু আসতে পারে। আসলে আনসার লেখার সময় আমরা আমাদের মতো করে আনসার লিখতে পারি, সারপ্রাইজড হলো কেন, এখানে তুমি লিখতে পারো সরাসরি মেইন বিষয়টা যে দ্য হর্স ফাইন্ডস ইটস আনইউজুয়াল।

0: The horse finds it unusual to stop in a lonely place without a farmhouse. That's why the horse is surprised. বুঝতে পারছো তোমরা? আমরা আলোচনা করেছি. ওকে, এরপর অর্ক বলো. What sounds are heard in the woods? উড়ছে কোন সাউন্ড গুলো শুনতে পাওয়া যায়?
1: The sound of the harness bells, the gentle wind and the falling snow.
0: Good. বেশ ভালো বলেছো. ঘোড়ার ঘন্টার শব্দ, তারপর মৃদু বাতাসের শব্দ এবং তুষার পড়ার যে বিষয়টা শব্দ সেটা আসছে. Why does the speaker leave the woods? দীপ্ত বলো.
2: He remembers his promises and responsibilities.
0: Right. একটা বিষয় এখানে যেটা আমরা বলছি, আসলে আনসার লেখার সময় অবশ্যই প্রশ্নের যে বিষয়টা, যে দ্য স্পিকার লিভ দ্য উডস, মূল বিষয়টা আমরা শেয়ার করছি. আনসার লেখার সময় অবশ্যই বুঝিয়ে লিখতে হবে দ্য স্পিকার লিভস দ্য উডস ওয়াই. এই ব্যাপারটা হচ্ছে বিকজ কি, সেটা হচ্ছে হি রিমেম্বার্স হিজ প্রমিসেস অ্যান্ড রেসপন্সিবিলিটিস. তিনটা প্রমিস এবং রেসপন্সিবিলিটিসটা তিনি স্মরণ করছেন, অর্থাৎ তার প্রতিশ্রুতি এবং দায়িত্বকে তিনি মনে করেন. আচ্ছা, এরপর অর্ক বলো, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম?
1: দ্য মেইন থিং অফ দ্য পোয়েম ইজ ব্যালেন্সিং দ্য বিউটি অফ নেচার উইথ রেসপন্সিবিলিটি.
0: আচ্ছা, এটা বেশ ভালো বললা যে মেইন থিমটা হচ্ছে ব্যালেন্সিং, ব্যালেন্স করা, যেটা কিসের, দ্য বিউটি অফ নেচার কিসের সাথে, উইথ রেসপন্সিবিলিটি, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি দায়িত্ব পালন করা. ওকে, এরপর দীপ্ত তুমি বলো, হোয়াট ডাজ স্লিপ সিম্বলাইজ?
2: It symbolizes rest and at a deeper level, the end of life.
0: Right. এই স্লিপ মূলত আমাদের বিশ্রামকে বোঝায়, তবে যদি গভীর অর্থে চিন্তা করি আমরা, আমাদের জীবনের সমাপ্তি, মৃত্যু, ডেথ, এটাকেও নির্দেশ করতে পারে স্লিপ বলতে. এবং এটা ঠিক মৃত্যুর আগে বা আমাদের শেষ বিদায়ের যে বিষয়টা, যে ব্যাপারটা, যে আমরা আসলে যেটা নিয়ে ভাবছি যে আমাদের কিছু দায়িত্ববোধ আছে, কিছু কর্তব্য, কিছু প্রতিজ্ঞা থাকলে শেষ করে যেতে হবে, এটা সিম্বলাইজ করতেছে রেস্ট. ঠিক আছে. আচ্ছা, এবার অর কয়েকটা বলো. Describe the beauty of the woods.
1: The woods are peaceful, quiet and covered with snow. They look beautiful and calm. The speaker enjoys the silent atmosphere and the natural beauty. The snowy evening creates a magical scene that attracts him to stay for some time.
0: Right. যেটা বললে তুমি, যে আসলে বনটা শান্ত, নির্জন, তারপর যেটা বললে যে বরফে ঢাকা, তো এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে কবি এটা যে পরিবেশটা অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর, নীরব পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন এবং যে তুষারময় সন্ধ্যা যে দৃশ্য তাকে কিছুক্ষণ সেখানে থাকতে আকৃষ্ট করে, তাই না শিক্ষার্থীরা?
2: জি জি স্যার.
0: দীপ্ত একটা বলো এবার, হোয়াই ডাজ দ্য স্পিকার কন্টিনিউ হিজ জার্নি?
2: অলদো দ্য স্পিকার লাভস দ্য পিসফুল উডস, He remembers that he has promises to keep and responsibilities to fulfill. Therefore, he cannot remain there and must continue his journey.
0: যেটা বললে, যেটা যে অলদো দ্য স্পিকার লাভস, আসলে অনেকক্ষণ তিনি ছিলেন বনের পাশে দাঁড়িয়ে, তিনি যদিও পছন্দ করলেন বিষয়টা, দ্য পিসফুল উডস, বনটা খুব পছন্দ করেন, তবু তিনি তার যে প্রতিশ্রুতি বা দায়িত্বের কথা মনে করেন, তাই তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপর তিনি সেখানে না থেকে আবার যাত্রা শুরু করেন. এবার অর্ক, হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েম গিভ আস?
1: দ্য পোয়েম টিচেস আস দ্যাট নেচার ইজ বিউটিফুল অ্যান্ড রিফ্রেশিং, বাট উই শুড নেভার ফরগেট আওয়ার ডিউটি. উই মাস্ট এনজয় লাইফ ওয়াইল রিমেইনিং রেসপন্সিবল অ্যান্ড ডিটারমাইন্ড টু কমপ্লিট আওয়ার ওয়ার্ক.
0: চমৎকার, বেশ ভালো বলেছো. অর্থাৎ কবিতাটা আমাদের শেখা যে প্রকৃতি সুন্দর, মনোমুগ্ধকর হলেও আমাদের দায়িত্ব কখনো ভুলে যাওয়া যাবে না. ঠিক আছে, জীবন উপভোগ করার পাশাপাশি আমাদের কর্তব্য নিজের সাথে পালন করতে হবে. তো শিক্ষার্থীরা, আমরা আজ এ পর্যন্তই আলোচনা শেষ করছি. সবাইকে ধন্যবাদ.
3: এতক্ষণ প্রচারিত হলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। পরিচালনা করলেন জিল্লুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বাকির মাহমুদ। বাংলাদেশ বেতার ঢাকা। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রাবেয়া সুলতানা শিউলি, নওশিন ফারহানা, তানভি হাসান ও আমি ফাতিমা আফরোজ সোহেলি। প্রকৌশল দায়িত্বে মিসবা চৌধুরী, মোহাম্মদ সুলাইমান হোসেন খান, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ রাসেল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে হাসিনা পারভিন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান।
4: Hello, good afternoon. Dear learners, I welcome all of you at today's English learning program, Let's Speak English. Amar sathe studio te dujon shikkhati uposthit ache. Let's introduce with them.
5: Hello everyone, my name is Mashrur Rahman.
6: Hello everyone, I'm Navera Tasnim.
4: Thank you Navera and Mashrur for coming to our studio today for this program. Dear learners, amader ajker onushtanter bishoy bostu holo tree plantation ba brikkhoropon. আমরা অনুষ্ঠানটিতে আজকে একটি শর্ট কনভারসেশন শুনব। শর্ট কনভারসেশনটি শোনার আগে এর উপর ভিত্তি করে কয়েকটি ভোকাবুলারি বা শব্দের অর্থ সম্পর্কে আমরা জেনে নিব। ফার্স্ট ওয়ার্ডটি লিখো, ইফ ইউ হ্যাভ এনি কপি ইন ফ্রন্ট অফ ইউ, ইফ ইউ ডোন্ট হ্যাভ প্লিজ অ্যারেঞ্জ ইট। লঞ্চ, এল এ ইউ এন সি এইচ, লঞ্চ শব্দটির অর্থ হল বিগিন আ নিউ প্রজেক্ট অর ইনিশিয়েটিভ। বাংলা অর্থ হল শুরু করা, আর এই শব্দটির ফর্ম হলো ভার্ব। নেক্সট ওয়ার্ড হলো ইনিশিয়েটিভ, আই এন আই টি আই এ টি আই ভি ই। ইনিশিয়েটিভ শব্দটির অর্থ হলো উদ্যোগ বা এন্টারপ্রেনার। এর পরে স্ট্রাকচার বা ফর্ম হলো নাউন। এরপরে লিখো একটি ইডিওমেটিক এক্সপ্রেশন বা ইডিওম, ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট, ফার্স্ট এফ আই আর এস টি, সেকেন্ড ওয়ার্ড হলো এন্ড, এবং থার্ড ওয়ার্ড হচ্ছে ফোর মোস্ট, একসঙ্গে লিখবে এফ ও আর ই এম ও এস টি, ফোর মোস্ট। আশা করি ইউ হ্যাভ বিন এবল টু রাইট। এই ইডিওমেটিক এক্সপ্রেশনটির অর্থ হলো সর্বোপরি, বা এটি সাধারণত ইউজ টু এম্পাসাইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অর্থাৎ সবার আগে বা সব প্রথমত, এই ধরনের বাংলা অর্থে আমরা এটি ব্যবহার করি। এরপরেও আরেকটি ফ্রেজ, অ্যাট র্যান্ডম, আর এ এন ডি ও এম, পূর্বে একটি প্রপোজিশন অ্যাট ব্যবহার করতে হবে, অ্যাট র্যান্ডম। এর অর্থ হল এলো পাতারি ভাবে বা হ্যাফ হ্যাজার্ডলি, ইংরেজি সিনোনিম হ্যাফ হ্যাজার্ডলি, উইদাউট এ ডেফিনেট প্ল্যান, টু ডু সামথিং উইদাউট এ ডেফিনেট প্ল্যান, এই ধরনের অর্থ প্রকাশ করতে আমরা অ্যাট র্যান্ডম ব্যবহার করি। লাস্ট ওয়ার্ডটি হল ইনডিসক্রিমিনেট, এই টেক্সটে এটি অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হল নির্বিচার বা বাজ বিচারহীন, বাংলা অর্থ হল বাজ বিচারহীন, আর ইংরেজি অর্থ হল হ্যাভহাজার্ড অথবা আনসিলেক্টিভ। ডিয়ার লার্নার্স, নাও লেটস এনজয় লিসনিং আ শর্ট কনভারসেশন বেসড অন দ্য টপিক ট্রি প্ল্যান্টেশন।
6: হ্যালো, হোয়াট ইজ দ্যাট ইন ইয়োর হ্যান্ড?
5: দিজ আর ম্যাঙ্গো নিম স্যাপলিংস, আই এম হেডিং over to our land to plant them.
6: That's great. But why suddenly today? Is there any special occasion?
5: Yes. Our college is celebrating Tree Plantation Week, and they have launched a Go Green campaign. They are encouraging everyone to plant at least 2 trees this month.
6: That is an excellent initiative. To be honest, I know trees look nice, but I've never really thought about how important tree plantation is for our survival. Can you tell me more about why it's so significant?
5: Of course. Trees are our best friends. First and foremost, they provide the very fuel of our own life, oxygen, while absorbing harmful carbon dioxide. We literally cannot exist without them.
6: Right. They act as a natural shield. Trees prevent soil erosion along rivers and coastal areas, keep the climate cool, and protect us from severe natural disasters such as floods and cyclones.
5: You're right. They do so much. But look around us. People are cutting down trees at random to build houses and roads. It's alarming.
6: Exactly. If we continue this indiscriminate deforestation, our green lands will eventually turn into a desert. The global temperature will keep rising, and the greenhouse effect will worsen.
5: That sounds terrifying. So, tree plantation is the only way to restore ecological balance.
4: Good. Excellent. Thank you, Mashrur and Navera, for reading out the short text very nicely. Dear learners, tumra etokkhon shunle ekti short conversation. Ei short conversation tite bola hoyeche the global temperature will keep rising and the greenhouse effect will worsen. Ei সেন্টেন্স টিতে আমরা কিপ ভার্বটি নিয়ে একটু আলোচনা করতে চাই. ইন দিস সেন্টেন্স দ্য ফ্রেজ কিপ রাইজিং ইজ এ ভার্ব ফ্রেজ ফাংশনিং অ্যাজ দি নন ফাইনাইট কমপ্লিমেন্ট অব দি মডাল ভার্ব উইল. এখানে কিপ হল বেস ফর্ম অব দি ভার্ব কিপ ইটসেলফ এবং রাইজিং ইজ ইটস প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দ্যাট ইজ ইউজড অ্যাজ কমপ্লিমেন্ট. অর্থাৎ এই শব্দটি দ্বারা বাক্যটির পুরো অর্থ পরিপূর্ণ করা হচ্ছে. এটি হলো ফার্স্ট পার্ট. আমি ফার্স্ট পার্ট নিয়ে কথা বলছি এই সেন্টেন্সটির. যেমন দ্য গ্লোবাল টেম্পারেচার উইল কিপ রাইজিং অ্যান্ড দ্য গ্রিনহাউস ইফেক্ট উইল ওয়ার্সেন. অর্থাৎ ইন দ্য ফার্স্ট পার্টের ভিতরেই কিপ শব্দটি রয়েছে. এই সেন্টেন্সটির আরেকটি এই অংশটিতে দ্য হলো ডেফিনেট আর্টিকেল. তোমরা নিশ্চয়ই ডেফিনেট আর্টিকেল সম্পর্কে জানো এবং এটি মডিফাইং টেম্পারেচার দিটাকে দি ওয়ার্ড হিসাবে ব্যবহার হচ্ছে. অর্থাৎ এই ওয়ার্ডটি টেম্পারেচার এখানে একটি নাউন হুইচ ইজ অ্যাক্টিং অ্যাজ দ্য হেড অব দি সাবজেক্ট ফ্রেজ. আমরা জানি একটা সাবজেক্টের মধ্যে সিঙ্গেল শব্দ থাকতে পারে, গ্রুপ অব ওয়ার্ডস থাকতে পারে, কিন্তু ওই সাবজেক্ট গ্রুপ অব ওয়ার্ডস থাকলে একটা হেড ওয়ার্ড থাকবে এবং এখানে এই টেম্পারেচার শব্দটি হেড ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হয়েছে. আদার ভার্বস দ্যাট বিহেভ লাইক কিপ অ্যান্ড দে আর কন্টিনিউ স্টপ কুইট স্টার্ট. অর্থাৎ এই যে কিপের মতো করে আরো কয়েকটি ভার্ব আমরা তাদের ব্যবহার লক্ষ্য করি ইংরেজি ভাষায়. যেমন এই ভার্বগুলো হলো কন্টিনিউ, স্টপ, কুইট, স্টার্ট. যেমন আমরা বলতে পারি যে কিপ ডুইং দিস ওয়ার্ক. তদ্রূপ কন্টিনিউর পরে ইফ উই ইউজ অ্যানাদার ভার্ব দ্যাট ভার্ব ফর্ম উইল বি আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল হবে. যেমন উইল কন্টিনিউ হ্যাভিং আ লট অফ কফি অর উইল কন্টিনিউ ডুইং দিস জব properly. আরেকটি ভার্ব একটু আগে যেটি বললাম স্টপ, স্টপ রাইটিং নাও, সাধারণত এক্সাম হলে আমরা বলে থাকি ছাত্রদের উদ্দেশ্যে. তোমরাও নিশ্চয়ই এই ইংরেজিটার ব্যবহার দেখেছ. স্টপের পরে কখনই আমরা অন্য ভার্ব ফর্ম ব্যবহার করি না, আইএনজি ফর্ম ব্যবহার করি. অর্থাৎ স্টপ রাইটিং, স্টপ ডুইং, স্টপ গোয়িং এটসেট্রা এটসেট্রা. কুইট এই ভার্বটিও একই অবস্থা. যেমন ইউ শুড নট কুইট লিভিং দ্য জব অর ইউ শুড নট কুইট টেকিং দিস. আবার স্টার্ট এই ভার্বটিও একই রকমভাবে ব্যবহৃত হয়। যেমন উই স্টার্ট ডুইং সামথিং, উই স্টার্ট মোটিভেটিং দেম, উই স্টার্ট ড্রিঙ্কিং ফ্রেশ ওয়াটার. মাশরুর, উড ইউ প্লিজ টেল আস টু সেন্টেন্সেস অ্যাট লিস্ট বাই ইউজিং দিস এনি ভার্বস, আই মিন ইউ উইল ইউজ টু ভার্বস ফ্রম দিস গ্রুপ দ্যাট আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ, দ্যাট ইজ কন্টিনিউ, স্টপ, কুইট. And start.
5: We need to start digging the soil early for planting saplings.
4: Oh, great. Then?
5: We should continue watering the newly planted saplings.
4: Wow, great. Thank you. Dear learners, tumra shunle Mashur very nicely duti example diyeche where he has used the mentioned verb like start and continue. He said, we need to start digging the soil early for প্ল্যান্টিং স্যাপলিংস. অর্থাৎ চারা গাছগুলো রোপণের জন্য আমাদের প্রয়োজন এই মাটিটা খনন করা, আগে ভাগে খনন করা. তারপরে হি হ্যাজ টোল্ড উই শুড কন্টিনিউ, হি হ্যাজ ইউজড আ গুড মডাল ভার্ব দ্যাট ইজ শুড, অ্যান্ড আফটার মডাল ভার্ব উই নো উই ইউজ বেস ভার্ব. কন্টিনিউর পরে দেখা যাচ্ছে ওয়াটারিং শব্দটা ব্যবহার করেছে. উই শুড কন্টিনিউ watering the newly planted saplings. অর্থাৎ গাছ লাগানো হয়ে গেলে আমরা নতুন করে গাছ লাগালে সেখানে পানি দিতে হয়, সেটা কন্টিনিউ করতে চাচ্ছে. হাউএভার, আমাদের মেন উদ্দেশ্য হলো যে স্টার্ট এবং কন্টিনিউ এই ভার্বটির পরে ইফ ইউ ইউজ অ্যানাদার ভার্ব দ্যাট মাস্ট বি আইএনজি ফর্ম. ক্লিয়ার মাশরুর? ওকে নভেরা, হ্যাভ ইউ আন্ডারস্টুড?
6: Yes, I did.
4: Thank you. Novera, would you please tell two sentences by using any of these verbs?
6: We should never quit planting trees. People must stop cutting down trees at random.
4: Thanks a lot. Dear learners, Novera duti sentence boleche jekhane mention duti verb byabohar koreche quit and stop. She said we should never quit planting trees. আবার বলেছে স্টপ কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, এটা বেসিক প্রবলেম ফর দ্য ওয়ার্ল্ড. হাউএভার ডিয়ার লার্নার্স, আমরা টেরি প্ল্যান্টেশন নিয়ে চমৎকার একটি কনভার্সেশন শুনলাম, আমরা কিছু গ্রামাটিক্যাল আলোচনা করেছি। আশা করি ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য প্রোগ্রাম অ্যান্ড এনজয়েড এ লট। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ প্লিজ লেটস আস নো। নো মোর টুডে, থ্যাংকস এ লট।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, পহেলা অক্টোবর থেকে শুরু হচ্ছে আমাদের শীতকালীন নির্দিষ্ট অনুষ্ঠান সূচি। এই সূচিতে যেসব পরিবর্তন আনা হয়েছে তার কিছুটা এখন জানিয়ে দিচ্ছি। আমাদের প্রতিদিনকার অধিবেশন শুরু হবে সকাল ছটার পরিবর্তে সকাল ছটা তিরিশ মিনিটে। আবহাওয়া বার্তা শুনবেন প্রতিদিন সকাল ছটা পঞ্চাশ মিনিটে এবং অনুষ্ঠান পরিচিতি থাকবে সকাল ছটা বান্ন মিনিটে। প্রতিদিন ভোরের গান সকাল ছটা পঞ্চান্ন মিনিটে। কৃষি সমাচার প্রচার হবে সকাল ছটা পঞ্চাশ মিনিটের পরিবর্তে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে প্রতিদিন। অন্ধকারের সতেরো বছর বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান প্রচার হবে প্রথম বৃহস্পতিবার সকাল সাতটা তিরিশ মিনিটে। সকাল আটটা দশ মিনিটে চির অন্যতম অবশীর কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ আয়োজন প্রচার হবে প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া আমাদের শীতকালীন নির্দিষ্ট অনুষ্ঠান সূচির কিছুটা জানিয়ে দেওয়া হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন বিশ্ব হার্ট দিবস দু হাজার ২৬ উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপন করছেন ডক্টর শরদিন্দু শেখর রায়, সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।
2: আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। হৃদরোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর বিশ্বব্যাপী দিনটি ওয়ার্ল্ড হার্ট ডে নামে পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হল ডোন্ট মিস এ বিট, অর্থাৎ একটা হৃদস্পন্দনও যাতে মিস না হয়। আমরা এভাবে বলতে পারি যে আমাদের প্রত্যেকটা হৃদস্পন্দনের যত্ন নিতে হবে। এই প্রতিপাদ্য আমাদেরকে মনে করিয়ে দেয় হৃদরোগের সুরক্ষায় গুরুত্ব দিতে হবে হার্টের প্রত্যেকটা বিটকে, অর্থাৎ হৃৎপিণ্ডের প্রত্যেকটা স্পন্দনকে। কিভাবে সেটা আমরা করতে পারি? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, সময় মতো চিকিৎসা, এসবের মধ্যেই কিন্তু আমাদের হৃদযন্ত্রের সুরক্ষা নিহিত আছে। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই ছোটখাটো লক্ষণকে উপেক্ষা করি। অনেক সময় বুকে ব্যথা, বুক ধরফর, শ্বাসকষ্ট বা অনিয়মিত হৃদস্পন্দনকে সামান্য ব্যাপার ভেবে আমরা এড়িয়ে যাই। অথচ এগুলোই কিন্তু হতে পারে বড় বিপদের আগাম বার্তা। তাই এবছরের মূল আহ্বান, কোনো স্পন্দন যাতে বাদ না পড়ে, কোনো সতর্কতাই যেন উপেক্ষিত না হয়। বিশ্ব হার্ট দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, বিশেষ এই দিবসের মানে হল সমাজের প্রতিটা মানুষ যাতে নিজের এবং তার পরিবারের হৃদস্বাস্থ্যের দায়িত্ব নিতে উদ্বুদ্ধ হয় সে বিষয়ে সবাইকে সচেতন করা। দিনটি ঘিরে সারা বিশ্বের মানুষকে সচেতন করতে নানা রকম উদ্যোগ নেওয়া হয়। হৃদরোগ সম্পর্কে সঠিক ধারণা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। হৃদরোগের ঝুঁকি নির্ণয়ে প্রাথমিক স্ক্রিনিং হিসেবে নিয়মিত রক্তচাপ মাপতে, রক্তের সুগার এবং রক্তের কোলেস্ট্রলের মাত্রা দেখতে মানুষকে উৎসাহিত করে তোলা হয়। হৃদরোগের প্রতিরোধমূলক প্রচারণা কার্যের ব্যাপ্তি বাড়ানো হয়। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, ব্যায়াম, ধূমপানমুক্ত জীবন গড়তে সবাইকে উদ্বুদ্ধ করা হয়। একটা জিনিস আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো বা দেখতে পারবো যে আমাদের দেশে হৃদরোগের হার কিন্তু দিন দিন বেড়ে চলেছে। এর কারণ কি? কারণ দেখতে গিয়ে দেখা গেছে যে এর মধ্যে বংশগতির প্রভাব একটা গুরুত্বপূর্ণ বিষয়। বংশগতির প্রভাব বলতে আমরা কি বুঝি? যে বংশগতির প্রভাব হচ্ছে যে পরিবারের নিকট আত্মীয়, অর্থাৎ বাবা, মা, ভাই, বোন, এদের যদি কারো রক্তের সম্পর্কের কারো যদি হৃদরোগের পারিবারিক ইতিহাস থাকে তাহলে এই প্রভাবটাকে আমরা বংশগতির প্রভাব বলছি। এছাড়া হৃদরোগ হওয়ার জন্য আরও যে সমস্ত ঝুঁকিগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে ধূমপান, মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্য, মুটিয়ে যাওয়া বা স্থূলতা হওয়া, অর্থাৎ ওজন বেশি হওয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলো যাদের পারিবারিক হৃদরোগের ইতিহাস আছে, অর্থাৎ বংশগতির প্রভাবের কথা যেটা বললাম সেটা থাকার সম্ভাবনা বেশি, তারা যদি অন্য ঝুঁকিগুলোকে সতর্কতার সাথে আগে থেকেই নিয়ন্ত্রণে রাখেন তারাও হৃদরোগকে প্রতিরোধে আনতে পারবেন। প্রতিদিনের ছোটখাটো কিছু সিদ্ধান্ত এবং তার বাস্তবায়ন হতে পারে হৃদরোগ থেকে জীবন রক্ষাকারী। নিয়মিত হাঁটা চলা অথবা একটু ব্যায়াম, যেটা হতে পারে কমপক্ষে প্রতিদিনের আধা ঘন্টা হাঁটা, খাবারে অতিরিক্ত লবণটা কমানো, চর্বিটা কম খাওয়া, ভাজা পোড়া খাবারটাকে একটু নিয়ন্ত্রণে রাখা, এই যে ট্রান্সফ্যাট বা বেকারির খাবার, উচ্চ তাপে যে সমস্ত খাবার তৈরি করা হয় বা কোমল পানীয়, এগুলো একটু নিয়ন্ত্রণে রাখা বা পরিহার করা, ধূমপানকে বর্জন করা, যে কোনো ধরনের তামাককে বর্জন করা, পর্যাপ্ত ঘুমানো, মানসিক চাপমুক্ত থাকা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, এগুলোই হলো সুস্থ হৃদযন্ত্রের চাবিকাঠি। আমাদের হৃদয়, আমাদের হার্ট, আমাদের হৃদযন্ত্র আমাদের জীবনের ছন্দ। এই ছন্দকে ধরে রাখতে হলে প্রতিটা মানুষের দায়িত্ব নিজের হার্টের যত্ন নেওয়া, নিজের শরীরের যত্ন নেওয়া, তার পরিবারের প্রত্যেকের হার্টের যত্ন নেওয়া, পরিবারের যত্ন নেওয়া। এবছর প্রতিপাদ্য একটি স্পন্দনও যাতে এড়িয়ে না যাওয়া হয়, একটা স্লোগান শুধু নয়, বিশ্বজুড়ে এটি একটি আন্তরিক আহ্বান। এই আহ্বানের মানে হল প্রতিটি হৃদস্পন্দনের প্রতি যত্নবান হন, জীবনকে ভালোবাসুন।
1: এতক্ষণ বিশ্ব হার্ট দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান, গেয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি। প্রথম গানটি লিখেছেন মোহাম্মদ হাবিবুল্লাহ, গীতিকার লোকমান হাকিম।

ঢুকলাম। এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। এই মুহূর্তে অনুষ্ঠান ঘোষণায় রয়েছে এস এম শাহরুজ্জামান, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন এবং প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। আর শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের সারথি হয়ে রয়েছেন আপনারা এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে। এছাড়াও ইন্টারনেটের কল্যাণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুনছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। শ্রোতা বন্ধু, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনিয়েছেন সৃষ্টিকর্তাকে, অর্থাৎ মহান আল্লাহ তাআলাকে। তিনি মহান আল্লাহ তাআলার করুণায় ধারায় আমাদেরকে সিক্ত হতে সাহায্য করেছেন, দুনিয়াতে সৎ, সাহসী এবং নির্ভীকভাবে পথ চলার শক্তি যুগিয়েছেন। আমাদের আয়োজনমালায় এখন রয়েছে নাতি রাসুল, মোহাম্মদ গোলাম মোস্তফার কথায় খালিদ হোসেনের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, আপনারা নাতে রাসুল শুনলেন মোহাম্মদ গোলাম মোস্তফার কথায় খালিদ হোসেনের কণ্ঠে। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হও না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন মহান আল্লাহ পাকের শানে স্বরচিত হামদ, শিল্পী মাহমুদুন নবী।

নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশ মনি।

হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবে সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি,

নাতি রাসুল শুনলেন সিরাজুল ইসলামের কথায় শেখ শহীদুল ইসলামের কণ্ঠে। শ্রোতা বন্ধু, এখন শুনবেন অচিন পাখি লালন কীতির অনুষ্ঠান। সব লোকে কয় লালন কী জাত এ সংসারতে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ভজ মুর্শিদের কদমে এই বেলা। যেখানে সার বারামখানা, বাড়ির পাশে আরশিনগর, এমন অসংখ্য গানের স্রষ্টা আধ্যাত্মিক গীতিকবি লালন ফকির। শ্রোতা বন্ধু, তার গান নিয়ে এখনকার আয়োজন অচিন পাখি অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে শুনবেন অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি কিরণচন্দ্র রায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, আপনারা অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি শুনছিলেন শ্রাবন্তী মল্লিকের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 1 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার ফেনী জেলা সফর করবেন। সফরকালীন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামওয়েভ 537.63 মিটার ব্যান্ডে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতা বন্ধু অচিন পাখি অনুষ্ঠানে। এবারের লালন গীতিটি শুনবেন আকবর আলী শাহের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, আপনারা অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি শুনছেন। লালন ফকির আধ্যাত্মিকভাবে তার দর্শনের মাধ্যমে পৃথিবীকে চিনিয়েছেন, সৃষ্টিকর্তাকে চিনিয়েছেন, মানুষকে চিনিয়েছেন এবং মানুষের মনে জায়গা করে নিয়েছেন স্থায়ীভাবে। আমরা তার লেখা গান আপনাদেরকে শোনাচ্ছি অচিন পাখি অনুষ্ঠানে। এবারের শিল্পী ফারজানা মেহেদী মিলি।

শ্রোতা বন্ধু, আপনারা অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি শুনছিলেন, লালন ফকির, আধ্যাত্মিক গানের গুরু। তার গীত কবিতায় তিনি যেভাবে সৃষ্টিকর্তাকে ধারণ করেছেন, প্রকৃতিকে ভালোবেসেছেন, সৃষ্টিকর্তার প্রতি প্রেমের সম্পর্ক মানুষের মাঝে কিভাবে তৈরি করা দরকার সেটি বুঝিয়েছেন, সেগুলো আসলেই আধ্যাত্মিক এক বিষয় যা উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই তো তিনি মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন, যুগের পর যুগ তার এই জায়গা অব্যাহত থাকবে। অচিন পাখি অনুষ্ঠানের লালন গীতির বাকি অংশ শুনবেন ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং তারপর পরই আমাদের এখান থেকে প্রচারিত স্থানীয় ইংরেজি সংবাদের পরে। আমরা চলে যাচ্ছি ঢাকা কেন্দ্রের অনুষ্ঠানে।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যা 6:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি সালমা ফারুকি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 15,823,57,00,000 টাকা ব্যয় সম্বলিত 13টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন প্রায় 10,188,00,000,000 টাকা, প্রকল্প ঋণ 5,253,00,000,000 টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে 382,00,000,000 টাকা। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর আগারগাঁওয়ের NSC সম্মেলন কক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 8টি নতুন, 3টি সংশোধিত এবং 2টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে জানান, বিকেলে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘ মহাসচিব সহ শীর্ষ কর্মকর্তা ও আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সাথে বৈঠক সহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জন্য তাকে অভিনন্দন জানান এবং বক্তব্যটিকে দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিক নির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত দ্বিতীয় বিশ্ব হার্ট দিবস 2026। দিবসটির এবারের প্রতিপাদ্য, একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন, তাই এই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই। অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ডাক্তার জাহেদুর রহমান বলেন, অপতথ্য রোধে সরকার নতুন সাইবার সুরক্ষা আইনের পরিকাঠামো প্রণয়নে কাজ করছে। এ বিষয়ে ইতিমধ্যে অংশীজনদের নিয়ে মতবিনিময় শুরু হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে অত্যন্ত সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নেবে। সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ঘটনার সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাড্ডার ঘটনায় তদন্ত চলছে এবং CCTV ফুটেজে কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সরকার আইনি পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে যারা অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার ও করে তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে। তিনি আজ সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, কোনো কারণে সাংবাদিকদের আইনের আওতায় আনতে হলে আদালতের অনুমতি যে প্রস্তাব সাংবাদিকরা দিয়েছেন সেটি বিবেচনা করা হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি কিয়াইকতোয়ের নিকটে দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে আজ সকাল 6টায় মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর সমূহ, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া আকারে বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে ও উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই শেখ ফয়সাল ইসলাম। A 16th meeting of the Divisional Level Child Labour Welfare Council was held at the Divisional Commissioner's Conference Room in Khulna today. The meeting discussed on organizing regular exchange views meeting of the Child Labour Welfare Council at the Divisional Level, identifying and inspecting child labour hotspots, rehabilitating guardianless children involved in child labour, creating database of children engaged in both formal and informal sectors, providing technical education to street children away from child labour, and arranging for child rehabilitation through the coordination of the government and non-government organizations. Presided over by the Divisional Commissioner Muhammad Abdullah Harun, the meeting was attended by Additional Divisional Commissioner General Abu Said Muhammad Munjur Alum, Deputy Inspector General of the Department of Inspection for Factories and Establishment DIFE Abdullah Al Sakib Mubarat, Assistant Inspector General of DIFE Muhammad Shainur Rahman, officials of different divisional government departments, and representatives of NGO, including members of the Child Labour Welfare Council. The Khulna Divisional Administration and Department of Inspection for Factories and Establishment have jointly arrested. A consultative meeting on reducing plastic pollution and integrated waste management was held at the Deputy Commissioner's Conference Room in Baghdad today. The meeting discussed on important aspects which aim to foster collective initiatives for nature and environmental conservation and build a future free from plastic pollution. The Deputy Commissioner attended it as chief guest. The Additional Deputy Commissioner General, the President of the Press Club, concerned officials and local elite were present at the time. An advocacy meeting was held at the BRDB Hall Room of Koira Upazila in Khulna today with the aim of sustainable solution to the crisis of safe and potable water and raising public awareness. The meeting discussed on the causes of the safe water crisis, necessary measures to address it, and various initiatives to ensure the availability of potable water at the local level. Besides, the meeting laid emphasis on the coordinated roles of government and non-government organizations, public representatives, and local people in resolving the water crisis. Presided over by the Upazila coordinator of a non-government organization, the meeting was attended by the Upazila public health engineer, representatives of NGO, public representatives, journalists, and local elite. An awareness workshop for the students on the road safety and prevention of road accidents was held at Government Girls High School in Satkhira today. The workshop discussed students' safe road uses, abiding traffic law, and the precaution necessary to avoid road accidents. Assistant Director of the BRTA Satkhira Circle, Engineer Mohammad Jamil Hussain, attended it as chief guest. Presided over by the headmaster of the school, the meeting was attended by the teachers, students, and motor vehicle inspector. A debate competition was held at Bajar Gopalpur Secondary School premises in Jhinaidah Sadar Upazila today to raise awareness about curbing the alarming spread of child marriage and drug abuse. The Deputy Commissioner Mohammad Nawan Hussain attended it as chief guest. The Administrator of the Jila Purishad, Upazila Nirbhai Officer, Upazila Health and Family Planning Officer, Deputy Director of the District Women Affairs Officer Departments, and local elite. Later, prizes were distributed among the winners in this connection. Football and Joshobondopur Football 11 defeated Uthali Football 11 by a solitary goal in the anti-drug friendly football match at the Joshobondopur Secondary School Ground in Mohammadpur Upazila of Magura today. Dhaka Met Office says the deep depression over North Andaman Sea and adjoining Myanmar coast crossed Myanmar coast near Kiaikoto and weakened into a land depression over Myanmar and adjoining East Central and Northeast Bay at 6 a.m. today. It is likely to move northwestwards further and weaken gradually under its influence. Squally weather may affect the maritime ports of Chattogram and Cox's Bazar, Northeast Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram and Cox's Bazar have been advised to keep west at local cautionary signal number 3. Repeat, cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised not to venture into the deep sea till further notice. Meanwhile, forecast valley till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary southeast easterly squally wind at a speed of 60 to 80 kilometers per hour over the regions of Chattogram and Cox's Bazar. River pools in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
2: শ্রোতা বন্ধু, ঢাকা কেন্দ্র থেকে রিলেকৃত বাংলা সংবাদ এবং আমাদের কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় ইংরেজি সংবাদের পর আপনাদেরকে আবারও আমরা ফিরিয়ে নিয়ে যাচ্ছি অচিন পাখি লালনগীতির অনুষ্ঠানের বাকি অংশে। এবারে গানটি শুনবেন মোহাম্মদ শরীফুল ইসলামের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, এই গানটির মধ্য দিয়ে শেষ হলো অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান। রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র শিক্ষা, তথ্য, বিনোদন নিয়ে সবসময় রয়েছে আপনারই পাশে। আপনি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের অনুষ্ঠান শুনুন, নিজেকে শিক্ষা, তথ্য এবং বিনোদনে সমৃদ্ধ করুন। আপনার সমৃদ্ধি আমাদের প্রত্যাশা। শ্রোতা বন্ধু, আপনি সুস্থ থাকেন এবং অপরকেও সুস্থ থাকতে উদ্বুদ্ধ করুন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী আয়োজন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে 24.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 68%, সন্ধ্যে 6টায় 61%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:50, সূর্য অস্ত যাবে 5:47। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: দিস ইজ বাংলাদেশ বেতার। নাও ইন ওয়েদার ফোরকাস্ট রেড বাই শাহনাজ পারভীন। Dhaka Met Office forecast for inland rivers warning valid till 1 a.m. It may expect temporary gusty or squally wind with rain or thunder shower at a velocity per hour 45-60 km in south-southeast direction over the regions of Chattogram and Cox's Bazar. River pools in these areas have been raised. Local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effect till 6 p.m. It may expect temporary gusty or squally wind with rain or thunder shower in many places of Chattogram and Sela divisions and one or two places of Moymenshing divisions. And medium to heavy rainfall may expect in Chattogram division as elsewhere over the country. Others, the weather may remain dry with partly cloudy sky. Day and night temperature may slightly decrease all over the country. Today, the maximum temperature was recorded in Sylhet 36.4 degrees Celsius and minimum was in Tethulia 24.4 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 34.5 degrees Celsius, minimum was 28.1 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 68%, at 6 p.m. 61%. Tomorrow the sun rises over Dhaka at 5:50 a.m. and sets at 5:47 p.m. That's all for weather in time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার হলো।
2: এতক্ষণ আবহাওয়া বার্তা প্রথমে বাংলায় এবং পরে ইংরেজিতে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। অনুষ্ঠান শুনছেন মিডিয়ামের 537.63 মিটার ব্যান্ডে অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও ইন্টারনেটের কল্যাণে আপনারা আমাদের সকল আয়োজন শুনছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 1 অক্টোবর 2026 ইংরেজি বৃহস্পতিবার ফেনী জেলা সফর করবেন। সফরকালীন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামের 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম 88.8 মেগাহার্জে। এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধু, আমাদের আয়োজনমালায় আপনাদের জন্য এখনকার নিবেদনে রয়েছে দেশাত্মবোধক গান। গানটি শুনবেন আমিনুল ইসলামের কথায় এইচ এম বাহুল করিমের কণ্ঠে।

0: এইচ এম বাহলুল করিমের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন আমিনুল ইসলামের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে সন্ধে ৭টার স্থানীয় বাংলা সংবাদ এবং এর পরপরই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রের অনুষ্ঠানে।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৬তম সভা আজ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের নিয়মিত মতবিনিময় সভা আয়োজন, শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ ও পরিদর্শন, শিশুশ্রমে জড়িত অভিভাবকহীন শিশুদের পুনর্বাসন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খ্যাতি শ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেস তৈরি, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রাখা, কারিগরি শিক্ষায় দেওয়া ও সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান সহ বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞান মনস্ক নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবেশ সচেতন হতে হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজ চত্বরে রূপান্তর করার বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। তিনি আজ খুলনা আজম খান সরকারি কমার্স কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কেডিএ চেয়ারম্যান বলেন, ডেঙ্গু প্রতিরোধ করতে শুধু চিকিৎসা ও চিকিৎসকের উপর নির্ভর করলেই হবে না, প্রত্যেকে নিজ নিজ অবস্থান হতে সচেতন হতে হবে, নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বিশেষ করে এ ব্যাপারে ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দুপুরে বা রাতে ঘুমানোর আগে অবশ্যই মশারি টানাতে হবে, বৃদ্ধ ও শিশুদের ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকতে হবে, বাসাবাড়ির আঙিনা, ড্রেন, ডোবা, নালা, এসির কভারে, বেসিনের নিচে যাতে পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হবে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে কলেজের ভাইস প্রিন্সিপাল সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মুতাকাব্বির আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জানানো হয়, আগামী ৭ অক্টোবর থেকে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে। জেলা কালচারাল অফিসারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতি বিষয়ক এক কর্মশালা আজ বাগেরহাট সদর উপজেলার একটি বেসরকারি সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ ও সংস্থার প্রকল্প পরিচালক সহ শফিউল্লাহ মজুমদার এতে প্রশিক্ষক ছিলেন। কর্মশালায় বাগেরহাট, মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলার কর্মরত ২৫ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করেন। গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা আজ খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম সরদার এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর আব্দুল মজিদ, সদস্য সচিব, উপজেলা জামায়াতে আমির ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার একটি আদালত ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১,০০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচারক আবু বকর সিদ্দিক আজ এ রায় দেন। এদিকে কুষ্টিয়ার একটি আদালত ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১,০০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। জেলা দায়রা ও জজ আদালতের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আজ এ রায় দেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি কিয়াই কত এর নিকট দিয়ে মিয়ানমারের উপকূল অতিক্রম করে ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে আজ সকাল ৬টায় মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর সমূহ পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা টলার সম্মুখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: বিশেষ
2: করে বর্তমান সরকার যেভাবে
1: সবার জন্যই
2: কৃষকদের মানে সার্বিক কল্যাণ এবং নিরাপত্তার স্বার্থে কৃষক কার্ড প্রবর্তন করতে চলেছেন করেছেন, তো এর মাধ্যমে কিন্তু কৃষকরা কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন রকমের সেবা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আর এই সেবাগুলোর মধ্যে রয়েছে তো ন্যায্য মূল্যে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি, প্রণোদনা এগুলো পাবেন, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি বড় সুবিধা হবে, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, তারপরে এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে আজকের আবহাওয়া কি, হ্যাঁ সেই সব কথা নিয়ে আমরা শুনতে পারবো, বাজার তথ্য বা ফসলের রোগ বালাই নিয়েও কিন্তু আমরা ওই কৃষক কার্ডের মাধ্যমে জানতে
1: পারবো।
2: হ্যাঁ, আমার মনে হয় তুমি হালিমাবুকে এটা নিয়ে
1: আমরা দুজনে কথা বলছি।
2: তো প্রিয় শ্রোতা, আজকে তো আপনারা বসে আছেন আমাদের রেডিও সেটের সামনে যে এবং আমাদের ফেসবুকের বসে আছেন। আজকে আমাদের শীতকালীন সবজির চারা উৎপাদন ও রোগ ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে এবং আমাদের আশ্রয় আজ উপস্থিত রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ মোহসেন। তো শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে থাকেন আপনার সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনার যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে আপনি টেলিফোন করতে পারেন 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে। আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আর অনুষ্ঠানটি এখনও যেমন শুনছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে শুনতে পাচ্ছেন এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপও শুনতে পাচ্ছেন, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এখানেও আপনারা সরাসরি উপভোগ করতে পাচ্ছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের আজকের মেহমান ইতিমধ্যে তো দেখছেন আপনারা বা শুনছেন যে এসেই গেছেন আমাদের মধ্যে ডক্টর সৈয়দ মোহাম্মদ মোহসিন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন তো স্বাভাবিকভাবেই আমাদের ওই কৃষক করের কথা যেমন বললাম সেটা যেমন একটা বেশ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে, তেমনই কৃষক ভাই বোন শুধু না যারা যারা শখেও করে শীতকাল আসছে আসছে সবজি খাবো, প্রচুর সবজি আমরা খাবো ইনশাল্লাহ। তো সবজির চারা উৎপাদন এবং রোগ ব্যবস্থাপনা নিয়ে কিছু শুনতে চান আপনি, যদি এই বিষয়ে ভাবি তোমার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো।
1: আচ্ছা ভাই, এই সবজি উৎপাদনের জন্য যে আমরা চারা লাগাবো বা বীজ শোধন করার কোনো জরুরি নেই বেশি?
3: আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে আসলে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা যত সবজি দেখি তার কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সবজি কিন্তু আমরা শীতকালেই কিন্তু পাই এবং নতুন নতুন ভ্যারাইটি যেগুলো আসলে খুব মজাদার জিনিস এগুলো আমরা আসলে শীতকালেই আমরা আসলে এগুলো বেশি পেয়ে থাকি। তো এই শীতকালে যে চারা উৎপাদনের ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে বীজ শোধনটা, এটা কিন্তু আসলে খুবই জরুরি। যদি আমাদের কৃষক ভাইরা যদি ভালো বীজ যদি প্যাকেটজাত বীজ যদি কিনে সাধারণত ওই বীজগুলো শোধন করাই থাকে, সেক্ষেত্রে হয়তো শোধন না করলে হয়, কিন্তু আমাদের অধিকাংশ বীজগুলো কৃষক ভাইরা তারা দেখা যাচ্ছে পূর্ববর্তী আগের বছরের ফসল থেকে তারা রেখে দেয়, যদি ওই বীজগুলো তারা ব্যবহার করে তাহলে অবশ্যই বীজ শোধন করতে হবে, যদি বীজ শোধন না করে তাহলে কিন্তু ওই চারাগুলো ভালো না পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, ভালো ফসল।
2: ওই যে আমরা বলেছিলাম যে আজকের বিষয় সবজি চারা উৎপাদন ও রোগ ব্যবস্থাপনা, এই রোগ ব্যবস্থাপনার বিষয়টাই কিন্তু ভাই বললেন, প্রতিরোধটা কি করে তৈরি করা যায়, বা সুন্দর তোমার প্রশ্ন ছিল, জবাবটা খুব ভালো লাগলো।
4: আচ্ছা, ওই যে শীতকালীন সবজি ভালো ফলনের জন্য প্রথমে কোন বিষয়টার দিকে নজর দিতে হবে, মানে ওই ভালো বীজ নির্বাচন করবো কিভাবে?
3: জি, আপনি খুব ভালো কোশ্চেন করছেন যে আমাদের যদি আমরা যদি শীতকালে ভালো চারা পেতে চাই সবজিগুলোর জন্য, তাহলে অবশ্যই আমাকে আগে প্রথমত মাথা রাখতে হবে যে বীজের ক্ষেত্রে, যে ভালো বীজ যদি না হয় তাহলে আমরা ভালো চারা কখনই পাবো না। কারণ বীজ যদি রোগাক্রান্ত হয়, বীজে যদি আগের থেকে কোনো জীবাণু থেকে থাকে, তাহলে ওই বীজটা যখন আমি বীজতলায় লাগাবো তখন সেখানে এটা রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে,
2: ছড়িয়ে পড়বে,
3: ছড়িয়ে পড়বে, যার ফলে আপনার ভালো চারা পাবেন না, আর ওই চারা থেকে তো আপনি ভালো কোনো ফসল পাওয়ার সম্ভাবনা থাকবেই না। এই জন্য বীজটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ভালো জাত নির্বাচন করতে হবে, যে এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কিনা এই ধরনের জাত নির্বাচন করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে করেন যে এই ভালো ফসল পাওয়ার আমাদের পুরোটা সম্ভাবনা থাকবে।
1: আচ্ছা মেহমান ভাই, এই যে চারা উৎপাদনের জন্য বীজতলাটা কিভাবে তৈরি করবো?
3: বীজতলা আমরা জানি যে শীতকালীন ম্যাক্সিমাম ফসলগুলোর ক্ষেত্রে কিন্তু আগে আমাদের একটা চারা তৈরি করে নিয়ে তারপরে মেন ফসলে দিতে হয়, কারণ বীজতলা তৈরিটা খুব আসলে গুরুত্বপূর্ণ। বীজতলা যখন আপনি তৈরি করবেন, বীজতলা তৈরি করার ক্ষেত্রে মাটিগুলো একটু ঝুরঝুরে থাকতে হয় এবং যদি এবং বেশি যেন পানি জমে না থাকে, একটু উঁচু করে নিতে হয়, ময়েশ্চার থাকতে হবে কিন্তু যেন একবার পুরো কাদা কাদা না হয়ে যায়। যদি বেশি ময়েশ্চার থাকে তখন দেখা গেছে ওই জায়গায় জীবাণুর গ্রোথটা বেড়ে যায়, ফলে আপনার ওই গাছ চারাগুলো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য একটু উঁচু রাখতে হবে এবং যদি পানি থাকে যেন পানি যদি হালকা যদি গুড়ি বৃষ্টি হয় বা আপনি সেচ দেন, সেচ দিলে পানিটা যেন আস্তে করে যদি নালা দিয়ে চলে যায়,
2: নালা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য সুযোগ থাকে, থকথকে পানি থাকলে হবে না,
3: থাকতে হবে না, তাহলে চারাগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
2: ভাই আমাদের কিছু টেলিফোন আসছে দেখা যাচ্ছে, আমরা একটু দেখি কোন কোন শ্রোতা ভাই বোন আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
5: আমার একটা কমলা গাছ ছিল, সেটা হঠাৎ করে অনেকগুলো ফল আসছে, প্রায় 100-150 মতো হঠাৎ করে মারা গেছে, একদম পাতাটা সব শুকাই গেছে।
2: আচ্ছা, আপনি তাই কিছু পরামর্শ চাচ্ছেন? আচ্ছা, আমাদের সঙ্গে থাকেন আপনি, স্যার নিশ্চয়ই এগুলো জবাব দেবেন। আজকের বিষয় একটু মনে করিয়ে দিই আবার, শীতকালীন সবজির চারা উৎপাদন ও রোগ ব্যবস্থাপনা। আচ্ছা, আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া।
6: সবাই ভালো আছেন? হারুন ভাই, সাথী আপু, নানি, মাস্টার ভাই সবাই ভালো আছে?
2: আচ্ছা হ্যাঁ, জানাই দিই হারুন ভাইও নাই আজকে,
6: আমার সাথে শুনছে যে হাজী মোহাম্মদ মিন্টু কখন, আমার আমার স্যার অভিমান্য, আমরা সবাই শুনছে যে আমি জানতে চাচ্ছি স্যারের কাছে যে আমি কিছু কপিস চারা, টমেটো চারা বুঝছেন, এইটা বীজ দিয়ে মানে চারা রং ই করবো মানে দেবো, কিভাবে দিলি চারাটা হবে, তারপরে জমিতে লাগাবো, গাছ করবো, এইটা একটু সার দিন নাম ধরিয়ে মানে লুৎফজ্জোদ্দার দিয়ে নাম ধরিয়ে দিন প্রশ্নের উত্তর দেয়, ভালো থাকবেন, খোদা হাফেজ।
2: আচ্ছা লুৎফজ্জোদ্দার, আপনি আমাদের সঙ্গেই থাকেন, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকেন, নিশ্চয়ই জবাব পাবেন। আচ্ছা, আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে বলছেন?
7: মোহাম্মদ রাফিদ হাসান, ঢাকা থেকে।
2: রাফিদ হাসান, রাফিদ হাসান, হ্যাঁ বলেন।
7: স্যার আপনারা ভালো আছেন সবাই?
2: জি সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ।
7: আমার একটা প্রশ্ন ছিল যে শীতকালীন সবজি নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে, আসলে আমরা শীতকালীন সবজির ক্ষেত্রে সার প্রয়োগটা কিভাবে করব, মানে এক এক ফসলের সব ফসলের ক্ষেত্রে তো সারের ডোজটা এক এক রকম না, কিন্তু তারপরও ইন জেনারেল কিভাবে সারটা আমরা প্রয়োগ করব এটা জানতে চাচ্ছিলাম আমি।
2: বাহ, সুন্দর প্রশ্ন, আমাদের সঙ্গে থাকেন রাফিদ। হ্যালো, আর কে রয়েছেন আমাদের সাথে?
8: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, বিটি বেগুনের কথা জিজ্ঞেস করেছেন আপনি, কত দূর জায়গার মধ্যে আপনি লাগাবেন? ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। হ্যালো, আর কে আছেন আমাদের সাথে? হ্যালো,
9: সবাইকে ধন্যবাদ আপনাদেরকে সবাইকেও। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি আগাম যে মানে মানে লাল শাকের চাষ করছি, এখন যে এখন একটু যাওয়ার যে খরা মৌসুম দেখা দিচ্ছে, সেক্ষেত্রে মানে যে পাতা কুশিয়া যাওয়া,
2: আচ্ছা আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
10: হ্যালো, নমস্কার।
2: নমস্কার, কে বলছেন? স্বাগত শোনাচ্ছি।
10: আমি জানতে চাচ্ছি যে আমাদের পুকুর আছে, ছোট পুকুরে চালাই দিয়ে কলা গাছ লাগানো আছে, কিন্তু কলা গাছের ছোট ছোট কিছু জায়গা পুড়ি আছে, এখন ওখানে কি কিছু লাল শাক তৈরি করা যাবে কিনা আমি কিছু জানতে চাচ্ছি।
2: আচ্ছা, পুকুরের ধারে কলা গাছ আছে এবং ওই বাগানের মধ্যে আপনি লাল শাকের চারা লাগাতে যাচ্ছেন, এখন লাগানো যাবে কিনা? আচ্ছা আমাদের সঙ্গে থাকে না। হ্যালো, আর কে আছেন? আপনার রেডিওর সাউন্ড একটু কম।
11: কিন্তু আদা শ্যামা হয়, ছায়া হয় আর আদা রোদ হয়। এই জায়গায় আমি লাল শাক বা মানে সবুজ শাক লাগাইছিলাম গতবার, কিন্তু বেশি একটা ভালো হয় নাই। একটু যদি পরামর্শ দেন কিভাবে লাগানো যায়, পরিচর্যা কিভাবে।
2: আচ্ছা, বেশ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমার মনে হয় এরপরে এই টেলিফোনটা নেওয়ার পরেই আমরা সরাসরি চলে যাব আমাদের উত্তরে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সরাসরি উত্তরে চলে যাচ্ছি। আজকে আপনাদের নানান প্রশ্ন করেছেন আপনারা, জবাব দিচ্ছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন, সহযোগী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। শুনুন।
12: ধন্যবাদ। আমি প্রথমে ফাইজুল ভাইয়ের একটা কোশ্চেন ছিল চট্টগ্রাম থেকে, উনি বলছে যে ওনার কমলা গাছ মারা গেছে, শীতকালীন ফসল হিসেবে মধ্যে পড়ে না, তারপরে যদি উনি জানতে চেয়েছেন আর কি, এটা এখন কমলা গাছটা মারা গেছে আসলে উপর থেকে মারা গেছে, নিচ থেকে মারা গেছে একটু ক্লিয়ার করে নিয়ে, যদিও অনেক সময় কমলা গাছগুলো উপর থেকে মারা যায়, দেখা যাচ্ছে একবার ডাল উপর থেকে মরে মরে নিচের দিকে চলে আসে, আমরা আগা মরা রোগ বলি।
13: উনি যে বর্ণনাটা বলেন উপর থেকে
12: মরে যায়, গাছ উপর থেকে মরে মরে আসে নিচের দিকে চলে আসে, তাহলে এটা আগা মরা রোগ যেটা বলি, ডালগুলো মরে মরে পুরো গাছে একটা সময় পুরো মরে যাবে, পাতাটা সব পড়ে যায়। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা একটা ছত্রাক জনিত একটা রোগ আর কি, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কপার ছত্রাকনাশক আছে, কপার জাতীয় ছত্রাকনাশক, এই ধরনের ছত্রাকনাশকগুলো স্প্রে করতে হয়। তাহলে মোটামুটি যদি একটা গাছ মরে অন্য কোনো গাছ থাকে, কপার জাতীয় ছত্রাকনাশক দিলে তাহলে মোটামুটি এই রোগটা সহজে দমন করা যায়। আর লুৎপুর জর্দার, উনি পাংশা থেকে উনি জিজ্ঞেস করছিলেন যে উনি কিছু মানে ফুলকপি টমেটো এইসব চারা লাগাতে চাচ্ছে আর কি, যে এইগুলো আসলে কিভাবে করবো। আমরা এটা অলরেডি প্রথমে আলোচনা করছিলাম যে এই কপি জাতীয় বা টমেটো জাতীয় এগুলো এই ধরনের ফসলগুলোর ক্ষেত্রে আগে আমাদের অবশ্যই বীজতলাতে চারা তৈরি করে নিতে হবে। বীজতলা তৈরি করার সময় আপনাকে প্রথমে আপনাকে বীজটা ভালো জাতের বীজ কিনতে হবে, ভালো কোম্পানির আপনি যদি বীজ কিনেন অথবা আপনার আগে থেকে ভালো বীজ থাকে সেই ধরনের বীজগুলো যদি শোধন করে নেবেন, আর নয় ভালো জাত কোম্পানি থেকে ভালো জাতের বীজ কিনবেন। কিনে তারপর আপনি একটা বীজতলা তৈরি করার সময় এটা মাথায় রাখবেন যে বীজতলা তৈরি করার সময় কিন্তু আপনাকে ওখানে হয় কোনো ছত্রাকনাশক অথবা সবচেয়ে ভালো হয় আপনি যদি ট্রাইকোডারমা নামক একটা জৈব যেটা পাওয়া যায় আসলে, এখন আমরা যেটা সবসময় ইয়ে করি যে জৈব বালাইনাশক যেটাকে আমরা সাজেস্ট করি ট্রাইকোডারমা, যদি এই ধরনের ট্রাইকোডারমা পান, ট্রাইকোডারমা দিয়ে আপনি মাটিটা পুরোটার মধ্যে সরিয়ে দিবেন, তাহলে মাটির মধ্যে যে জীবাণুগুলো আছে এই জীবাণুগুলোকে মেরে ফেলতে পারবে। আর যদি আপনার বীজও ভালো থাকে আর মাটির জীবাণুগুলো যদি মারা যায় তাহলে আপনার ওখানে ভালো চারা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এই জন্য আপনারা মাটিটা অবশ্যই শোধন করবেন, শুধু বীজ শোধন করে না মাটি শোধন করে নেবেন, তাহলে সেখান থেকে ভালো ফলন চারা পাবেন। পরবর্তী আপনি চারাগুলো আপনার মেইন ফিল্ডে নিয়ে গেলে তখন ভালো ফলন পাবেন আশা করি। রাফিদিস হাসান, উনি ঢাকা থেকে কোশ্চেন করছেন, উনি জানতে চেয়েছেন যে সার প্রয়োগগুলো আসলে, এটা যদিও ফসল টু ফসল ভেরি করে, কোনোটাকে কম বেশি দিতে হয়, তারপর কমন যেটা আসলে সেটা হলো আপনার প্রতি শতকে অবশ্যই অবশ্যই আপনি গোবর বা কম্পোস্ট সার এগুলো আগে প্রথমে আগে দিবেন, অবশ্যই দিবেন, সেখানে 40-50 কেজির মতো এই কম্পোস্ট সার দিতে, যেমন জৈব সার যেটা হিসেবে বলি আমরা, এটা অবশ্যই দিবেন। আর এটার সাথে সাথে আপনি আর ইউরিয়া, তারপর টিএসপি, এমওপি এগুলো দিতে হয়, সেক্ষেত্রে আপনি ইউরিয়া 1-1.5 কেজি বা 2 কেজি ইউরিয়া সার দিতে পারেন প্রতি শতকে, 1 কেজির মতো টিএসপি এবং 1 কেজির মতো এমওপি সার আপনি প্রতি শতকে ইউজ করতে পারেন। তবে ইউরিয়া সারটা প্রথম যখন চাষ মানে করা হয় প্রথম চাষে দিবেন না, ওই সময় প্রথম জমি তৈরি করার সময় গোবর সার, টিএসপি এবং এমওপি দিবেন, আর ইউরিয়া সারটা পরবর্তীতে আপনি তিনটা ভাগে ভাগ করে তিনটা স্টেপে পরবর্তী আপনি ইউরিয়া সারটা পরবর্তী দিবেন, তাহলে এটা সব ধরনের ফসলের ক্ষেত্রে এটা মানে ভালো ফসল জন্য এটা ভালো হয় আর কি। আশরাফ ভাই ঢাকা থেকে জানতে চেয়েছেন যে বেগুনের চারা দূরত্ব কত?

0: বেগুনের চারা দূরত্ব জানতে চাইছেন। আসলে বেগুনের চারা দূরত্ব একটু বেশি দিতে হয়, কারণ আমরা দেখবেন যে গাছ যত বেশি জোপালো হবে তাদের দূরত্ব বেশি দিতে হবে।
1: বিটি বেগুনের কথা আমি জানতে
0: চাই। হ্যাঁ, বিটি বেগুন আসলে বেগুন যেটাই বলি কাছাকাছি তো দুইটাই মানে ওই একই রকম, জোপ বেশি হয় আর কি। এখানে বেগুন যখন হয় তখন যদি আপনার যদি গাছগুলো ছোট ছোট হয় তখন দূরত্ব কম দিলে হয়, দূরত্ব যদি বেশি কাছাকাছি হয়ে যায় তখন কিন্তু এক গাছের সাথে আরেক গাছের কাছে লাগলে রোগ বালাই বেশি বেড়ে যায়, পোকামাকড় আক্রমণ বেড়ে যায় এবং ফলনও কম হয়। এই জন্য যে গাছগুলো একটু জোপযুক্ত বেশি থাকে এগুলোর একটু দূরত্ব বেশি, আপনি মিনিমাম কমপক্ষে এক হাত আপনি দূরত্ব রাখতে হবে, এক হাতের বেশি যদি একবার দেন বেশি এবার দূরত্ব দিলে আবার হয় কি আবার ফলনটা কমে যাবে জমিতে, সেই হিসাবে আপনি কমপক্ষে এক হাত দূরত্ব রেখে তারপর চারাগুলো বেগুনের চারাগুলো আপনি লাগাতে পারেন মেন জমিতে।
2: আবার বীজতলা যদি বেশি ঘন হয়ে যায় তাতে কোনো সমস্যা আছে?
0: হ্যাঁ, বীজতলা অবশ্যই সমস্যা আছে, বীজতলা যদি ঘন বেশি হয় তাহলে আপনার ওখানের রোগ বালাই বেশি হবে, এই জন্য বেশি ঘন করা যাবে না। তারপরে মিন্টু ভাই উনি চাঁদপুর থেকে মনে বলতেছেন যে ওনার লাল শাকের পাতা মনে কুচকে যাচ্ছে, যে এখন বলে একটু গরম বেশি পড়ছে পাতা কুচকে যাচ্ছে, এটা গরম বেশি পড়লে রোদ যদি মানে বেশি পড়ে অনুসব পাতা কুচকে যেতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা আসলে এখন যদি টেম্পারেচার বেশির কারণে হয় তাহলে আপনি একটু পানি দিয়ে ওই জায়গাটা একটু ঠান্ডা রাখতে হবে। আর আরেকটা অনেক সময় পাতা কুচকে যায় সেটা হলো অনেক সময় ভাইরাস আক্রমণ বা পোকার আক্রমণের কারণে এরকম হয়। এখন যদি নিচের পাতাগুলো নিচের দিকে একটু খুলে দেখতে পারে যে ওখানে আসলে কোনো পোকা আছে কিনা, যদি এরকম কোনো পোকা না থাকে তাহলে অনেক সময় হয়তো টেম্পারেচার বেশি কারণে হয়, সেক্ষেত্রে আপনি হালকা একটু যদি ইরিগেশন যেটা আর কি স্প্রিংলার ইরিগেশন যদি দিয়ে রাখে মানে একটু পাতা
1: মানে তাপমাত্রা বেশি হলে এটা হতেও পারে,
0: এটা হতেই পারে এবং সেক্ষেত্রে একটু পানি দিয়ে এটাকে ঠান্ডা রাখলে এটা ঠিক হয়ে যাবে। খোকন চন্দ্র পাংশা থেকে উনি জানতে চেয়েছেন যে ওনার কলা গাছ পুকুরের পাড়ে মানে কলা গাছ তার মাঝখানে লাল শাক করতে চাচ্ছে আর কি। এটা করা যেতে পারে, পুরো যদি মাটিগুলো একটু ঝুরঝুরে থাকে, যেমন জানি লাল শাক যেখানে তৈরি করে সেখানে মাটিগুলো একটু যদি ঝুরঝুরে থাকে একটু মানে সহজে যেগুলো যদি শক্ত মাটি না হয় আর কি, শক্ত মাটিতে কিন্তু লাল শাক ভালো হয় না, শক্ত মাটির জন্য একটু ঝুরঝুরে মাটি হলে তাহলে সেক্ষেত্রে আপনি এগুলো লাল শাক করতে পারে, ওটা করা যাবে, উনি চাইলে করতে পারে সমস্যা নেই। আতিকুল ইসলাম ভাই আপনার থেকে জানতে চেয়েছেন যে উনি গত বছর মনে হয় একটু ছায়া এবং একটু রোদের জায়গায় লাল শাক করছিলেন কিন্তু বেশি একটা ভালো মানে
1: ফল
0: পায়নি। তো আসলে লাল শাক যেখানে করা হয় এখানে একটু রোদ বেশি লাগে, একটু রোদ একটু বেশি ছায়াযুক্ত জায়গাগুলোতে দেখা যায় এটার ফলনটা সেটা ভালো হয় না, তো সেক্ষেত্রে উনি আসলে যেখানে ছায়া যদি পরে বেশি সেই জায়গাতে উনি লাল শাক না করে অন্য ফসল করতে পারে, যে জায়গাগুলোতে যেগুলো আমরা জানি আদা বা যে হলুদ টুলুদ এইসব ছায়াযুক্ত জায়গা ভালো হয় উনি ওইগুলো করতে পারে, আর যেখানে রোদ বেশি পড়ে ওইসব ওই অতটুকু সাইডে উনি হয়তো শীতকালীন যে ফসলগুলো এগুলো করলে ওনার জন্য ভালো হবে।
2: আর শীতকালে যদি কুয়াশা পরে বেশি তাতে কি সবজির সমস্যা?
0: হ্যাঁ, যদি বেশি কুয়াশা পড়ে তাহলে রোগ বালাই বেড়ে যায়, যদি বেশি কুয়াশা পড়ে তখন ব্যাকটেরিয়ার আক্রমণটা বেড়ে যায় বিশেষ করে।
1: আশা করি শ্রোতা ভাই বোনেরা আপনারা যে প্রশ্ন করেছিলেন তার জবাব পেয়েছেন। আমাদের সময়সীমা তো প্রায় শেষ হতে চলল, আমরা ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন সহযোগী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর যদি আপনার কোনো আর পরামর্শ থাকে কোনো একটু বলতে পারেন এখনো আপনি।
0: জি, আমার শেষ পরামর্শ হলো কৃষক ভাইদের উদ্দেশ্যে যে আপনারা যারা এই শীতকালীন ফসল যারা চাষ করবেন অবশ্যই আপনারা ভালো জাতের ভালো বীজ ব্যবহার করবেন এবং বীজ অবশ্যই সঠিকভাবে সার প্রয়োগ করবেন এবং মানে নিজে না জেনে রোগ বালার জন্য শুধু শুধু অতিরিক্ত ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করবেন না, যতটুকু আপনার মানে কৃষি অফিসারদের সাথে পরামর্শ করে তারপর সঠিকভাবে আপনার ছত্রাকনাশক বালাইনাশকগুলো ব্যবহার করবেন।
1: খুব খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন প্রিয় শ্রোতা। এখন কিন্তু আমাদের একটা আজানের বিরতি নিতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব এবং আমার প্রতি কৃতজ্ঞ হও আর অকৃতজ্ঞ হও না, সূরা বাকারা। একটু পরেই শুনবেন ইশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: পবিত্র ঈশা রাজনের বিরতির পর আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন শীতকালীন সবজি চারা উৎপাদন রোগ ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার আজ পর্যন্তই। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি,
5: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরবারে। দুরবারে আমাদের আজকের নিবেদন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সাথে রয়েছি আমি নওশিন ফারহান নূর,
1: আমি তানভীর হাসান,
2: আমিও রয়েছি রাবিয়া সুলতানা শিউলি। সৈনিক ভাইরা, আজ দুরবারে অলংকার আধুনিক গানের অনুষ্ঠানে প্রথমেই লিখেছ আর না আসিতে, রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে। শিল্পী, গীতিকার, সুরকার আপেল মাহমুদ।

সুপ্রিয় শ্রোতা, দুর্বারে আজ শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কার। শোনাব এই মুহূর্তে মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে গান। গানটি কথা সাজিয়েছেন সিরাজুল ইসলাম, সুর করেছেন আজাদ রহমান।

প্রিয় শ্রোতা, দুর্বারে আপনারা উপভোগ করছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের গান শুনবেন সুমন রাহাতের কণ্ঠে। গানটির গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম, সুরকার আলী আফতাব লনি।

ট্রেনিং ফেরে দুর্বারে শুনছেন অলংকার আধুনিক কালের অনুষ্ঠান। এবারে এক পলকে তোমার দেখা পেলাম। শিল্পী অপু আমান, গীতিকার এ বি এম মাহবুবুর রহমান, সুর করেছেন মিল্টন খন্দকার।

প্রিয় শ্রোতা, শোনাতে চাই দুর্বারের আজকের আয়োজন, আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কারের একেবারে শেষ গান সোমনুর মনির কোনালের কণ্ঠে। গানটির গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: এ গানের সাথেই শেষ হয়ে গেল সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বারের আজকের আয়োজন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নওশিন ফারহান নূর,
1: আমি তানভীর হাসান,
2: সেই সাথে আমিও ছিলাম রাবেয়া সুলতানা শিউলি।
0: দাবার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। আজ জাপানের নিশিগনের করোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আইসিসি র্যাঙ্কিংয়ে গিয়ে থাকায় বাংলাদেশ মালয়েশিয়াকে টপকে গেমসের সেমিফাইনালে উন্নীত হয়। এর আগে একই ভেন্যুতে শ্রীলঙ্কা নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালটি বৃষ্টির কারণে বাতিল হয়। র্যাঙ্কিংয়ে গিয়ে থাকা শ্রীলঙ্কাকে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে। আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে ক্রিকেট ইভেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে। একই দিন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এশিয়ান গেমস আজ নারীদের চার গুণিতক ৪০০ মিটার রিলে ফাইনালে ভারতীয় নারী দল দুর্দান্ত গতিতে দৌড় শেষ করে স্বর্ণপদক জিতেছে। পুরুষদের পোল বেল্ট ইভেন্টে বাছাই পর্বে ভারতীয় প্রতিযোগী কুলদীপ ও মীনা ৫.২০ মিটার উচ্চতা অতিক্রম করে লড়াই টিকে রয়েছেন। পুরুষদের টেনিস এককে ভারতের দক্ষিণেশ্বর সুরেশ সরাসরি সেটে ইন্দোনেশিয়ার গুণানায়ককে হারিয়েছেন এবং পুরুষ দ্বৈতে জুকি ভ্রমরি ও দক্ষিণেশ্বর সুরেশ জুটি কাজাকিস্তান জুটির বিপক্ষে জয়লাভ করেছেন। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন ১৩২টি স্বর্ণ, ৫৩টি রৌপ্য ও ৪৫টি ব্রোঞ্জ সহ ২৩০টি পদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। এছাড়া স্বাগতিক জাপান ৪১টি স্বর্ণ, ৬৮টি রৌপ্য ও ৬৩টি ব্রোঞ্জ সহ ১৭২টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থান এবং দক্ষিণ কোরিয়া ২১টি স্বর্ণ, ২৬টি রৌপ্য এবং ৪৩টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। আগামীকাল গুয়াহাটিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা ২:৩০টায় খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি ৩রা অক্টোবর অনুষ্ঠিত হবে। আগামীকাল পচেফস্ট্রামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ছাড়া কোন বিকল্প নেই। তিন ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০তে এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। উল্লেখ্য, একদিনের সিরিজের পর অস্ট্রেলিয়া স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। নরসিংদীতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজ দিনব্যাপী কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। পুরুষ বিভাগে বেলাবত থানা দল চ্যাম্পিয়ন এবং শিবপুর থানা দল রানার্স আপ হয়। নারী বিভাগে পলাশ থানা দল চ্যাম্পিয়ন এবং শিবপুর থানা দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী রানার্স আপদের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়। উয়েফা নেশনস লীগে আজ বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় ১০টায় ফিনল্যান্ড বেলারুশের, মলদোভার আইসল্যান্ডের মোকাবেলা করবে। এছাড়া চেক প্রজাতন্ত্র ইংল্যান্ডের, স্পেন ক্রোয়েশিয়ার এবং স্কটল্যান্ড সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে। তিনটি ম্যাচই রাত ১:৩০টায় শুরু হওয়ার কথা রয়েছে। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ তাদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধে ৬:৩০টায় ম্যাচটি শুরু হবে। আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ইতিমধ্যে ১৫ সদস্যের দলের নাম ঘোষণা করেছে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী মাসের শেষের দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আগামী মাসের ১৮ তারিখে বাংলাদেশ সফরে আসবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিরুদ্ধে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপ আগামী ৫ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। এতে এ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা, বি গ্রুপে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ এবং ৫ নভেম্বর বাংলাদেশের গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে।
খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
1: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সবসময় সুস্থ থাকুন এমনটাই আমাদের কাম্য। বন্ধুরা, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, পাশাপাশি কিশোরীদের এগিয়ে চলার পথে অন্তরায়। কিশোরীদের জন্য বাল্যবিবাহ অভিশাপ স্বরূপ। বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আসুন সমাজের সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলি, বাল্যবিবাহ মুক্ত দেশ করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে বাল্যবিবাহ কিশোরী উন্নয়নে মূল প্রতিবন্ধক এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। অংশগ্রহণে দিলরুবা বেগম, সৈয়দ ফয়সাল আহমেদ এবং মুস্তাকিম স্বাধীন। সঞ্চালনে রয়েছেন জাবের আহমেদ পলাশ।
2: বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, বাল্যবিবাহ। এবং যে বাল্যবিবাহ হচ্ছে কিশোরী উন্নয়নের মূল প্রতিবন্ধক। আমরা জানি যে বিয়ের বয়স সীমা সার্বিকভাবে বৃদ্ধি পেল বাল্যবিবাহ, অর্থাৎ 18 বছর বয়সের নিচে শিশু ও কিশোর কিশোরীদের, বিশেষ করে কিশোরীদের বিয়ে এখনো বিভিন্নভাবে সমাজের আনাচি কানাচি নানাভাবে কিন্তু চালু রয়েছে। বিশ্বের সব সংস্কৃতিতেই বিয়ে আনন্দের একটি মুহূর্ত, যা প্রাপ্ত বয়সের একটি মাইল ফলক হিসেবে বিবেচিত। কিন্তু বাল্য বিবাহের প্রচলিত রীতি এরকম কোন আনন্দ উদযাপনের কারণ হতে পারে না। আমরা এর নানা দিক নিয়ে আজকে আলোচনা করতে চেষ্টা করব। স্টুডিওতে 3 জন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। দিলরুবা বেগম উপস্থিত আছেন, সৈয়দ ফয়সাল আহমেদ আর উপস্থিত আছেন মুস্তাকিম স্বাধীন। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানে। বাল্যবিবাহের যে ভয়াবহতা, সব থেকে বড় কথা হচ্ছে যে সামাজিক প্রতিরোধ, রাষ্ট্রীয় উদ্যোগ বাল্যবিবাহ প্রতিরোধে কিন্তু আছে, কিন্তু এখানে সামাজিক প্রতিরোধটা, সামাজিক উদ্যোগটা ব্যাপকভাবে দরকার। কারণ ঘটনাগুলো ঘটছে কিন্তু একেবারে আনাচে কানাচে। একটু প্রদর্শিত স্থানে যদি যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু প্রতিরোধ হচ্ছে অনেক স্থানেই। তো আমি প্রথমে দিলরুবা আপা আপনার কাছে একটু জানতে চাইব যে বাল্য বিবাহের বর্তমান আমাদের দেশের পরিস্থিতিটাকে আপনি মূল্যায়ন করেন কিভাবে আপনার অভিজ্ঞতা থেকে?
3: আসলে বিশ্বের যে কটা দেশে বাল্য বিবাহের প্রবণতা বেশি, বাংলাদেশ তার মধ্যে কিন্তু অন্যতম। আমাদের দেশে বাল্য বিবাহ একটা সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে বাল্য বিবাহের প্রবণতা খুব বেশি দেখা যায়। অনেক সময় হয় কি, এক শ্রেণীর দায়িত্বজ্ঞানহীন অভিভাবকদের অজ্ঞতার কারণে কিন্তু মেয়েরা বাল্যবিবাহের শিকার হচ্ছে এবং বৈবাহিক জীবনে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। যেসব কম বয়সী মেয়েদের বিয়ে হচ্ছে তারা বলেছে তারা বিভিন্নভাবে ভোগান্তিতে রয়েছে। কিশোরী উন্নয়নের মূল বিষয় শিক্ষা। বাল্যবিবাহের ফলে কিন্তু শিক্ষা অনেক সময় রোধ হয়ে যাচ্ছে। নারী অধিকারের কথা যদি আমরা ধরি, তাহলে সমাজ জীবনে নারীর ভূমিকা, এমনকি নিজের জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রেও তারা কিন্তু কোনো ভূমিকা পাচ্ছে না। অপরিণত বয়সে বিয়ে হয়, কিশোরী উন্নয়ন তো হয় না, বরঞ্চ মাতৃত্ব বা প্রযোজন স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা ছাড়াই এসব মেয়েরা মা হচ্ছেন। অল্প বয়সে মা হওয়ার কারণে মৃত্যুজনিত ঝুঁকির কথাও হয়তো তারা জানে না। শারীরিক গঠন পূর্ণাঙ্গ হওয়ার আগেই বিয়ে, অতঃপর সন্তান জন্ম দেওয়ার কারণে বাল্যবধূও কিন্তু পুষ্টিহীনতায় ভুগছে। যার ফলে আমরা বলতে পারি যে বাল্যবিবাহ কিশোরী উন্নয়নের যে বিষয়, সে তাতে কিন্তু একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করছে।
2: জি, ধন্যবাদ। ফয়সাল আহমেদ, আপনার কাছে একটু জানতে চাইব যে আপনারা অনেক ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন বিভিন্ন সময়ে, বাল্যবিবাহের কারণটি যদি আপনি একটি যদি বলতে পারেন দাপ্তরিকভাবে এবং ব্যক্তিগতভাবে দেশের নাগরিক হিসেবে ব্যাপারটাকে আপনি কিভাবে অনুভব করেন, যে বাল্যবিবাহের কারণটা কি, সেই কারণটাকে যদি আমরা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারি তাহলে সেখান থেকে এটি প্রতিরোধে আমরা ভূমিকা পালন করতে পারি কিনা?
4: ধন্যবাদ আপনাকে। আমরা যেভাবে বাল্যবিবাহর যে প্রেক্ষাপট এখন বাংলাদেশে আছে সেটা যদি আমরা একটু বিচার করে দেখি, তাহলে দেখব যে বাংলাদেশে এখন যতগুলো বিয়ে সংগঠিত হচ্ছে তার মধ্যে প্রায় 70% হচ্ছে বাল্যবিবাহ। এবং এটা খুবই আশঙ্কাজনক একটা বিষয়, এর মধ্যে শতকরা 15% হচ্ছে যাদের বিয়ে হচ্ছে তাদের 15 বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হচ্ছে, এবং 18 বছর হওয়ার মধ্যে অধিকাংশ যাদের বিয়ে হচ্ছে তারা 2 সন্তানের মা হয়ে যাচ্ছে। এর মূল কারণ যেগুলো আমরা দেখেছি আমাদের গবেষণায়, মূল কারণ হচ্ছে দারিদ্র প্রধান কারণ। তার চেয়ে আরেকটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের যে সংস্কৃতি, একটা বিবাহ সংস্কৃতি আছে আমাদের এখানে। আমরা মেয়েদেরকে নিয়ে বাবা মায়েরা যে অসচেতনতার কারণে তারা আশঙ্কার মধ্যে থাকে,
3: নিরাপত্তাহীনতায়
4: ভোগে। এবং আরো একটা বড় বিষয়, গ্রাম অঞ্চলে যদি দেখা যায় যে এখানে যৌতুক প্রবণতা অনেক বেশি, মনে করা হয় যে মেয়ের বয়স যদি বেড়ে যায় তাহলে যৌতুক বেশি দিতে হবে, যে কারণে তারা বাল্য বিবাহ হয়ে যায়।
2: আমি কি আপনার সাথে একটু আরেকটা কারণ আমার মনে পড়লো, যেটা যে গ্রামে মানুষের মধ্যে এরকম একটা ধারণা আছে, বিশেষ করে এই দাদা দাদি তাদের মধ্যে, যে আমার নাতি নাতনির বউ বা জামাই আমি একটু দেখে যেতে চাই।
4: হ্যাঁ, এটা এটা একটা বড় কারণ যে দাদি বা নানি যদি বিয়ে হয় তাহলে আমি আমার নাতি আমার নাতনি তাদেরকে আমরা মুখ দেখে যেতে চাই। আরেকটা কারণ আছে যেটা হচ্ছে মাইগ্রেশন, আমরা বলি এখন যে বাইরে বিভিন্ন জায়গায় কাজের কথা বলে তাদেরকে কিন্তু এই বিয়ে দিয়ে তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। বাবা মারা পরে কিন্তু আর তাদের খবর জানতে পারে না, মনে করছে যে বাইরে থেকে কাজ করছে, কিন্তু তারা কি অবস্থায় আছে বাবা মারা কিন্তু সেই খবরগুলো জানতে পারে।
2: প্রতিরোধে আমাদের ভাবনাটা কি হতে পারে, আমাদের করণীয় কি হতে পারে, বা সরকারের যে কার্যক্রম রয়েছে সেখানে সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
4: প্রতিরোধে ক্ষেত্রে যে বিষয়গুলোতে আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে, আমরা যে সাম্প্রতিক যে সময়গুলো যদি আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে এখন একটা কঠোর আইন করা হয়েছে কিন্তু এই আইনের কোন বাস্তবায়ন হচ্ছে না,
3: প্রয়োগটা
2: হচ্ছে কিন্তু সর্বাত্মকভাবে
4: হচ্ছে না। এর কারণ হচ্ছে যে যখনই কোন একটা বিয়ে হচ্ছে সেই বিয়েটাকে কিন্তু অবৈধ বলার কোন আইন নেই। 18 বছরের আগে রেজিস্ট্রেশন হচ্ছে না, কিন্তু যদি বিয়ে হয়ে যায় তাহলে তাকে অবৈধ বলার ধর্মীয় যে বিধিমালা আছে সেখানে কিন্তু অবৈধ বলার কোন সুযোগ নেই।
2: জনাব মুস্তাকিম স্বাধীন, গণমাধ্যমে আপনি আছেন, এক্ষেত্রে আমরা শুরুতেই যে দিকটার উপর একটু গুরুত্ব দেবার চেষ্টা করেছি যে সামাজিক সচেতনতা কিন্তু এটাকে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তো সেই জায়গা থেকে গণমাধ্যমের কি দায়িত্ব রয়েছে বাল্যবিবাহ প্রতিরোধে, আপনার মূল্যায়নটা যদি বলেন।
5: নিঃসন্দেহে গণমাধ্যমে মানে বাল্যবিবাহ প্রতিরোধে প্রধান ভূমিকা রাখতে পারে। আমি মনে করি মানে এই অর্থে যে আমরা অনেক তথ্য এবং পরিসংখ্যান দিয়ে হয়তো আলোচনা করতে পারব, এবং আমাদের আলোচনার বিষয়বস্তু এটা আমরা যত গভীরেই যাই আমাদের মূল বিষয় হল যে আমরা কতটা সচেতন হয়েছি। আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে সাধারণ নাগরিকরা যারা আমরা বেড়ে উঠছি, আমরা বেঁচে আছি বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে, আমার ধারণা আমি অধিকাংশ জেলা শহরগুলোতে ঘুরেছি এবং সেসব অঞ্চলের মানুষগুলোর উপরে তথ্য নিয়ে এবং বাল্যবিবাহ নিয়েই অনেক ফিচার সংবাদপত্রে প্রকাশ করেছিলাম। যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেটা হলো যে মানুষের ভিতরে সচেতনতা বোধটি কম, অনেকাংশেই কম। এই অর্থে যে এখনো বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষের মধ্যে ওই ধরনের একটা ধারণা আছে। আমার সহকর্মী যিনি আমার অতিথি এসেছেন উনি বলছিলেন যে অল্প বয়সে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে তার নিরাপত্তার বিষয়টি জোরদার হবে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ কথা ফয়সাল ভাই বলেছেন যে অর্থনৈতিক মুক্তির কৌশল হিসেবে মানে ছেলেটা বেকার আছে, ওকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে ওকে একটা দোকান টোকান কিছু করে দিলাম,
5: এই ধরনের একটা প্রবণতা এখন আছে। এবং এর জন্য কঠোর আইন এবং আইনের এখন যে ধারাটি আছে এই আইনের বিষয়গুলো নিয়েও হয়তো কর্তৃপক্ষরা ভাবতে পারেন। এই আইনের কঠোরতা একটা থাকতে হবে, এক। দুই হচ্ছে প্রত্যন্ত জায়গা থেকে বাংলাদেশের যে প্রান্তেই মানুষ বসবাস করুক পরিবার নিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধের জন্য যারা বিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই সব কাজী তারা প্রথমে জন্ম নিবন্ধন সনদটি তাদের দেখবেন। প্রত্যেকটি বিষয়ের সঙ্গে প্রত্যেকটি বিষয় রিলেটেড মানে সম্পর্কিত, যে জন্ম নিবন্ধন ছাড়া ওই কাজী বিয়ে পড়াবে না, অথচ জন্ম নিবন্ধন সঠিক কিনা সেটিও নিয়ে আসা হচ্ছে কোথা থেকে সেগুলো তদন্তের বিষয়। আমরা সেই প্রসঙ্গে না যাই, কিন্তু আমাদের গণমাধ্যম করছে কি, আমরা বেতার তারপর টেলিভিশন তারপরে এখন স্যাটেলাইট চ্যানেল, অনলাইন,
3: বিভিন্ন
5: যেকোনো, হ্যাঁ, সংবাদপত্র, যে কোনো জায়গাতে আমাদের বিনোদনের জায়গা, সংস্কৃতির জায়গাগুলো আরো প্রসারিত করতে হবে, যেখানে মানুষের সচেতনতার জায়গাটি এখন আমার মনে হয় যে এখন অনেক সচেতন, মানে কিশোরী বয়সের ছেলেমেয়েরা বাংলাদেশে এখন অনেক সচেতন, অনেক অঞ্চলেই তারা কিন্তু এগুলোর প্রতিরোধে বিভিন্ন ধরনের উদ্যোগ তারা নিয়েছে এবং এগুলোর মানে অর্জনও আছে। যে এমন কিছু প্রত্যন্ত অঞ্চল আমি আপনাকে বলছিলাম যে পরিসংখ্যানমূলক তথ্য দিয়ে হয়তো অনেক আলোচনা করা যাবে, কিন্তু সচেতনতার জায়গাটি কিন্তু এখনো তৈরি হয়নি। তৈরি করতে গেলে কিন্তু গণমাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় অর্থাৎ বিভিন্ন কৌশলে মানুষের কাছে এটা পৌঁছাতে পারে। হতে পারে
6: গণনাটক, কিছু পরিবার আছে রক্ষণশীল সমাজ ব্যবস্থা কিছু কিছু গ্রামাঞ্চলে গড়ে উঠেছে যে ধারা থেকে তারা বেরিয়ে আসতে চায় না আর কি।
5: এবং সেই সব জায়গাগুলোতে আপনি বিনোদনের কৌশলগুলো বদলাতে হবে, মানুষের ভিতরে মানুষের যে

0: পালাগান হতো, বিনোদনের সুযোগগুলো ছিল, যে গ্রামের পরিবেশ এবং শহরের পরিবেশ, এই দুটো জায়গার ভেতরের, তারপর একেবারে কর্মব্যস্ত অঞ্চলগুলোর পরিবেশ, সব ক্ষেত্রে কিন্তু কিশোরীরা বেড়ে উঠছে। সুতরাং ওইসব জায়গার পরিবেশ ভেদে গণমাধ্যমগুলো কিন্তু তাদের প্রচারের জায়গাগুলো ঠিক সেইভাবে কৌশল বুঝে প্রচার করতে হবে, যে এই পরিবেশের কিশোরীরা কি কি ধরনের চাহিদা তাদের দরকার, তাদের নিরাপত্তা, তাদের সুস্থতা, তাদের বেড়ে ওঠা, এবং এই সব কিছুর সঙ্গে তাদের পরিবার কতটা সচেতন, এই ধরনের বিষয় নিয়ে আসলে হয়তো কিশোরীরা আরো উপলব্ধি করবে, তারা সচেতন হবে এবং সব জায়গাগুলোতে পৌঁছে যাবে তথ্যগুলো।
1: জি সৈয়দ ফয়সাল
2: আহমেদ, আমি মনে করি শুধু আইন করলে বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ করা যাবে না, এর পাশাপাশি পরিবারে বাবা মাকে অনেক বেশি সচেতন হতে হবে, তাদেরকে সচেতন করার কার্যক্রম আমাদেরকে নিতে হবে, শিক্ষা আমাদেরকে নারীর শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরো বাড়াতে হবে, সামাজিকভাবে একটা সচেতনতার প্রয়োজন। যেভাবে বলা হয়েছে যে কাজী সাহেব রেজিস্ট্রেশন করার আগে বয়স দেখবেন, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যেগুলো দেখেছি যে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন না, কিন্তু মাদ্রাসা থেকে একজন হুজুর এসে বা স্কুলের ধর্মশিক্ষার শিক্ষক এসে বিয়ে পড়িয়ে দিচ্ছে। তো সামাজিকভাবে আমাদেরকে এই সচেতনতাগুলো অনেক বেশি বাড়াতে হবে, না হলে আমরা এই দুষ্ট চক্রের ভিতরেই আবর্তেই আমরা ঘুরতেই থাকব।
1: যে আমাদেরও প্রত্যাশা থাকবে যে আপনারা আলোচনায় যেসব বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন, আমরা সামাজিকভাবে সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন হব, আমরা বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব, এবং সরকার বাল্যবিবাহের প্রতিরোধে যেসব পদক্ষেপ সরকারের রয়েছে, যেসব উদ্যোগ রয়েছে, সেগুলিতে জনগণ হিসেবে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সরকারের যে কর্মকাণ্ড রয়েছে সেটিকে সফল করে তুলব। সেই আশাবাদে আজ আমরা এখান থেকে বিদায় চাইছি। ধন্যবাদ দিলরুবা আপনাকে, ধন্যবাদ স্বাধীন ভাই আপনাকে, ধন্যবাদ ফয়সাল আহমেদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু যারা আপনারা এতক্ষণ এই অনুষ্ঠান শুনলেন।
3: আলোচনা শুনলেন শ্রোতা বন্ধুরা। জনসংখ্যা যে কোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে পারলে তা হয় দেশের উন্নয়নে সহায়ক। এবারে শোনাব জনসংখ্যার গান, শিল্পী ইফফাত আরা নার্গিস, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার দীপক কুমার।

0: শুনলেন জনসংখ্যার গান। প্রিয় বন্ধুরা, ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে। বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া ফুলের টব, ডাবের খোলা সহ পানি জমতে পারে এমন জায়গায় সবসময় সচেতন থেকে পানি জমতে দেওয়া যাবে না। আর অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। আমাদের সচেতনতা দিয়েই আসুন আমরা থাকি নিরাপদ, এমন আহ্বান জানিয়ে বিদায় নেব আজকের আয়োজন থেকে। তার আগে বলে যাই, আজকের সুখী সংসার গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম সজীব দত্ত, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহনাজ পারভীন। শুরুতেই শিরোনাম। একনেকে 15,823,57,00,000 টাকার 13টি প্রকল্প অনুমোদন, উন্নয়ন প্রকল্পে পরামর্শ ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির। অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষায় যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করলে পদক্ষেপ নেওয়া হবে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব নিয়ে নিউ ইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এবং বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হওয়ায় এশিয়ান গেমসে পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 15,823,57,00,000 টাকা ব্যয় সম্বলিত 13টি প্রকল্প অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর আগারগাঁওয়ে এনএসসি সম্মেলন কক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 8টি নতুন, 3টি সংশোধিত এবং 2টির মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেনস্ট টিবি, এইচআইভি এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রৌফাবাদ, চট্টগ্রাম হোস্টেল ভবন সম্প্রসারণ ও সক্ষমতা প্রকল্প। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্পগুলোর ডিপিপিতে অন্তর্ভুক্ত পরামর্শ ব্যয় পর্যালোচনা করে তা উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও যথাযথ কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বিলম্বের জন্য দায়ী কর্মকর্তা ও বাস্তবায়নকারী সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসরকে জানান, বিকেলে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘ মহাসচিব সহ শীর্ষ কর্মকর্তা ও আন্তর্জাতিক অর্থনৈতিক এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সাথে বৈঠক সহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জন্য তাকে অভিনন্দন জানান এবং বক্তব্যটিকে দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিক নির্দেশনামূলক বলে উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, ভাষণটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং প্রধান বৈশ্বিক ইস্যুগুলোতে বাংলাদেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমি কন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, এআই যাতে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহৃত না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সেন এইচি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অবকাঠামো, বাণিজ্য বিনিয়োগ, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কাছে জাপানের সম্রাট নারুহিতোর একটি অভিনন্দন বার্তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত সাইদা সেন ইচি। অভিনন্দন বার্তায় সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্রাট নারুহিতো আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সুখ ও সফলতা কামনা করেন। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কি প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আজ জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও এর গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে। জনগণের জন্য উপযুক্ত যে প্রক্রিয়া সংসদ বিবেচনা করবে সেটি গ্রহণ করা হবে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হয় বিশ্ব হার্ট দিবস 2026। দিবসটির এবারের প্রতিপাদ্য, একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকরাত হোসেন বলেন, অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন, তাই এই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশে হৃদরোগের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। 1.5 কোটির বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। প্রতিবছর দেশে যত মানুষ মারা যান তাদের প্রায় 3 জনের 1 জনের মৃত্যুর কারণ হৃদরোগ। শুধু বয়স্কদের মধ্যেই নয়, তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। এই অবস্থায় হৃদস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে মঙ্গলবার পালিত হয় বিশ্ব হার্ট দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বিশ্ব হার্ট দিবস 2026 উপলক্ষে মঙ্গলবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই।
3: হার্ট নিয়ে কোন রকম সময় ক্ষেপণ না করাটি আমাদের মানুষের সবচেয়ে দায়িত্ব। জীবনকে বাঁচাতে হলে আল্লাহর রহমতে তো এই জিনিসটার উপর আপনারাও জোর দিবেন, আপনারা জোর দিচ্ছেন, আপনারা আরো জোর দিবেন, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে।
2: স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, শুধু হৃদরোগ নয়, সংক্রামক ও অসংক্রামক সব ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণেই জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4: নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমার মনে হয় হার্ট ডিজিজের মৃত্যু এখন সবচেয়ে বেশি, খুব মারাত্মক হৃদরোগ। আমরা এটাকে খুব অবহেলা করি, ইটস এ ভেরি ব্যাড পার্ট অফ আওয়ার। আমরা সেমিনার করি, আমরা আমাদের ডাক্তার, আমাদের বন্ধু বান্ধব সবাই আমরা সচেতন, কিন্তু সচেতনতাকে আমরা উপলব্ধি করি বাস্তবায়িত।
2: এর আগে স্বাস্থ্যমন্ত্রী সুপার স্পেশালাইজড হাসপাতাল BMU প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব হার্ট দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, অপতথ্য রোধে সরকার নতুন সাইবার সুরক্ষা আইনের আইনি পরিকাঠামো প্রণয়নে কাজ করছে। এর বিষয়ে ইতিমধ্যে অংশীজনদের নিয়ে মত বিনিময় শুরু হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে অত্যন্ত সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নেবে। সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ঘটনার সময় পুলিশের কোন গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
5: এই সরকার পুলিশ বাহিনীকে যে পরিস্থিতির মধ্যে পেয়েছে, যে অবস্থায় পেয়েছে, সেটাকে বিবেচনায় নিয়ে আমি বলছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সর্বোচ্চ চেষ্টা করছে, বাহিনী চেষ্টা করছে এবং তারা ভালো কাজ করছেন বলে আমরা মনে করি। এর মধ্যে কোন রকম কোন ঘটনা ঘটে না, কোন রকম কোন দায়িত্ব অবহেলা বা অন্য কিছু হয় না, সেটা কিন্তু আমরা দাবি করছি না। কোথাও কোথাও হচ্ছে এবং যেখানে যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0: রাড্ডার ঘটনায় তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সরকার আইনি পদক্ষেপ নেবেও বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ব্রিফিংয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সাধারণ মানুষের উপর চাপ কমাতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 55 লাখ পরিবারকে সহায়তা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন ডাক্তার জাহিদুর রহমান। বোয়িং বা এয়ারবাস কেনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কারো কোনো শর্ত বা চাপের মুখে বোয়িং বা এয়ারবাস কেনার সিদ্ধান্ত নিচ্ছে না। দেশের চাহিদা বিবেচনা করেই এসব কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করলে পদক্ষেপ নেবে সরকার। তিনি আজ সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, পেশাদার সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের মান উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বর্তমানে নামে বেনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ ও অনলাইন পোর্টাল খুলে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। রেমিটেন্সের ধারাবাহিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি এবং সার্বিক লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত, এই তিন সূচকে শক্তিশালী হয়েছে বাংলাদেশের বৈদেশিক খাত। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে অব্যাহত রয়েছে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি। বৈদেশিক খাতের এই শক্তিশালী অবস্থানের পেছনের কারণ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এখন শুনুন একটি প্রতিবেদন।
7: রেমিটান্সের টানা দ্বিতীয় অর্থবছরেও শক্তিশালী প্রবৃদ্ধি বাংলাদেশের বৈদেশিক খাতে নতুন স্বস্তি তৈরি করেছে। 2025-26 অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় $3,559 কোটি, আগের অর্থবছরের তুলনায় বেড়েছে $526 কোটি। চলতি অর্থবছরের শুরুতেও সেই ধারা অব্যাহত রয়েছে। জুলাই আগস্ট মাসে দেশে এসেছে প্রায় $583 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 19% বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাদেশ বেতারকে বলেন, 2024 সালের 5 আগস্টের পর ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর বিষয়ে প্রবাসীদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল তারই প্রতিফলন দেখা যায় রেমিটান্স প্রবাহে।
8: তাদের মধ্যে আবার বলতে শুনলাম যে আমরা বহু বছর যাবৎ দেশের বাইরে আছি এবং এই দীর্ঘ সময় আমরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাইনি, কিন্তু এখন থেকে আমরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবো। এবং এই যে আহ্বান, সেটা দাবানলের মতোই প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ছিল এবং তারই একটা রিফ্লেকশন দেখতে পেলাম যে আগস্ট পরবর্তী সময় একটা বড় উল্লম্ফন দেখতে পেলাম রেমিটেন্স প্রবাহে।
7: তবে এক বছরের উল্লম্ফনের পর রেমিটেন্সের প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হতে পারে এমন ধারণাও ছিল কেন্দ্রীয় ব্যাংকের, কিন্তু সেই ধারণাও ভুল প্রমাণিত হয়েছে।
8: প্রবাসীরা অনেকটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তারা দেশে টাকা পাঠিয়েছে, কিন্তু আমাদের ধারণা ছিল যে 25-এর পহেলা জুলাই থেকে 26-এর 30-এ জুন পর্যন্ত যে অর্থ বছর, সেখানে আমরা হয়তো বা সেই ঊর্ধ্বগতির আর দেখতে পাবো না। কারণটা হলো যে একটা অপটিমাম লেভেলে বোধহয় পৌঁছে গিয়েছিল 30-এ জুন 2025-এ, কিন্তু আমাদের সেই ধারণাও ভুল প্রমাণ করে 30-6-2026-এ দেখলাম পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় বড় ধরনের এনহ্যান্সমেন্ট রেমিটেন্স প্রবাহে।
7: কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে শুধু রেমিটেন্সের পরিমাণ বাড়াই নয়, আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বাড়াও বৈদেশিক খাতের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রবাহ ধরে রাখতে রেমিটেন্স পাঠানো আরো সহজ ও আকর্ষণীয় করার উদ্যোগও নেওয়া হচ্ছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
6: বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। নিউ ইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের বিভিন্ন বিষয়েও আলোচনায় স্থান পায়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 6 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচনে বিএনপি জামায়াত সহ 6 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কমিশন। আজ ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এদের মধ্যে বিএনপি থেকে 2 জন সহ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফত আন্দোলন এবং বাংলাদেশ কংগ্রেসের 1 জন করে প্রার্থী রয়েছেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য নিউ ইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রকে জব্দকৃত ইরানি তহবিল ছাড়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলোর নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে তেহরান। আরাকচি বলেন, আগামী 4-5 দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হলে প্রণালীটি পুনরায় খুলে দেওয়া হবে এবং 1 সপ্তাহের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি সহ একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা শুরু করা হবে। এদিকে মার্কিন প্রশাসন ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল এবং দেশটির জব্দকৃত তহবিল ছাড় করার প্রস্তাব দিয়েছে, সংবাদ মাধ্যমের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইয়াং এর সঙ্গে স্বাক্ষরিত একটি বিতর্কিত চুক্তির আওতায় মালয়েশিয়া সরকার মিয়ানমারের প্রায় 5,000 আশ্রয়প্রার্থীকে নিজ দেশে প্রত্যাবাসন শুরু করেছে। মানবাধিকার গ্রুপ এই প্রত্যাবাসনের নিন্দা জানিয়ে বলছে, ফেরত যাওয়া আশ্রয়প্রার্থীরা সহিংসতা, নিপীড়ন ও মিয়ানমার সেনাবাহিনীতে জোরপূর্বক নিয়োগের সম্মুখীন হতে পারে। এশিয়ান গেমসের খবর। আজ জাপানের নিশিনে এশিয়ান গেমসের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে বৃষ্টিবিঘ্নিত কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠেছে। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী শ্রীলঙ্কা ও বাংলাদেশ কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠল। অন্যদিকে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে নেপাল ও মালয়েশিয়া। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ পাকিস্তানের এবং ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা 6টায় মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহ, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একটিকে 15,823,57,00,000 টাকার 13টি প্রকল্প অনুমোদন। উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষায় যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করলে পদক্ষেপ নেওয়া হবে, বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা বোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব নিয়ে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। খবর শেষ হলো।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি নাকিবুল ইসলাম চৌধুরী। আজকের সংবাদ পর্যালোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে দুটি পরস্পর সম্পর্কিত বিষয়। একদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন নিয়ে সরকারের আশ্বাস, অন্যদিকে অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের আহ্বান। সাম্প্রতিক সময়ে ডিজিটাল পরিসর যেমন মানুষের যোগাযোগ, শিক্ষা, ব্যবসা ও মত প্রকাশের নতুন ক্ষেত্র তৈরি করেছে, তেমনি সাইবার অপরাধ, বিভ্রান্তিকর তথ্য এবং প্রযুক্তির অপব্যবহারের নতুন চ্যালেঞ্জও সামনে এনেছে। এই বাস্তবতায় সরকারের দুই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকের বক্তব্য জনমনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর কনসালটেশন সভায় সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের এই আইনের আওতায় হয়রানি না করার আশ্বাস দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন কোনোভাবেই দমনমূলক আইনে পরিণত হবে না এবং এই আইনের অপব্যবহার করে সাংবাদিকদের হয়রানি করা হবে না। তিনি স্পষ্টভাবে বলেছেন, গণমাধ্যমকে লক্ষ্য করে এই আইন প্রণয়ন করা হচ্ছে না, বরং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, গণমাধ্যম কর্মী, মানবাধিকার সংগঠন ও অংশীজন নিয়ে আইনটি চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বা গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাবও আলোচনায় এসেছে এবং তা বিবেচনার মধ্যে রয়েছে। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা ও সাইবার আইন নিয়ে অতীতের অভিজ্ঞতা নানা বিতর্কের জন্ম দিয়েছিল। সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং নাগরিক সমাজের একটি অংশের অভিযোগ ছিল, কিছু ক্ষেত্রে আইনের প্রয়োগ মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে উদ্বেগ সৃষ্টি করেছে। সেই প্রেক্ষাপটে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গুরুত্বপূর্ণ, কারণ তিনি শুধু আশ্বাসই দেননি বরং আইন প্রণয়নের আগে বিস্তৃত পরামর্শ প্রক্রিয়ার কথাও বলেছেন। একটি গণতান্ত্রিক সমাজে আইন যেমন অপরাধ দমন করবে, তেমনি নাগরিক অধিকারও সুরক্ষিত রাখবে। এই ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অন্য এক অনুষ্ঠানে প্রায় একই রূপ মন্তব্য তুলে ধরে অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে বাংলাদেশ সহ বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেছেন, ডিজিটাল যুগে তথ্যের অভাব নেই, বরং সঠিক তথ্যের পাশাপাশি ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই বাছাই ছাড়া তথ্য ছড়িয়ে দেওয়া ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা একদিকে উন্নয়ন ও উদ্ভাবনের নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে, অন্যদিকে ভুয়া ছবি, ভুয়া ভিডিও, পরিচয় জালিয়াতি এবং মানহানিকর কন্টেন্ট তৈরির ঝুঁকিও বাড়াচ্ছে। তথ্য প্রতিমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন যে ভুয়া পরিচয় ব্যবহার এবং এআই প্রযুক্তি অপব্যবহারের মাধ্যমে মানুষের ছবি ও পরিচয় ব্যবহার করে তাদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে, ফলে প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি এর অপব্যবহার ঠেকাতে সচেতনতা, নৈতিকতা এবং কার্যকর আইনগত কাঠামোর প্রয়োজনীয়তাও বাড়ছে। লক্ষ্য করার বিষয় হল, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বক্তব্য একে অপরের পরিপূরক। একজন বলছেন, সাইবার অপরাধ মোকাবেলায় আইন প্রণয়ন, তবে তা যেন স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকি না হয়। অন্যজন বলছেন, অপতথ্য ও এআই এর অপব্যবহার রোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং সত্য তথ্যের চর্চা বাড়াতে হবে, অর্থাৎ নিরাপত্তা ও স্বাধীনতা এই দুইয়ের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরির প্রয়োজনীয়তার কথাই তারা তুলে ধরেছেন। সব মিলিয়ে বলা যায়, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়ে সরকারের আশ্বাস এবং অপতথ্য ও এআই এর অপব্যবহার রোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান সময়োপযোগী। এখন নাগরিকদের প্রত্যাশা আইন প্রণয়নের প্রতিটি ধাপে অংশীদারদের মতামত যথাযথভাবে বিবেচিত হবে এবং এমন একটি পরিবেশ তৈরি হবে যেখানে সাইবার নিরাপত্তা নিশ্চিত হবে, আবার মত প্রকাশের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতাও সমানভাবে সুরক্ষিত থাকবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
11: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
12: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান পর্যায়ক্রমে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান শুনছেন মিডিয়ামে 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। আমাদের আয়োজনমালায় এখনকার নিবেদনে রয়েছে দেশাত্মবোধক গান। শ্রোতাবন্ধু, গানটি শুনবেন রবীন্দ্রনাথ বিশ্বাসের কথায় কিরণচন্দ্র রায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, এই গানটির মধ্য দিয়ে শেষ করব আজকের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমস্ত আয়োজন। এখন থেকে অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.8 মেগা।

শ্রোতা বন্ধু, এই গানটির মধ্য দিয়ে শেষ করব আজকের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমস্ত আয়োজন। এখন থেকে অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.8 মেগাহার্টজ।

শ্রোতা বন্ধু, এই গানটির মধ্য দিয়ে শেষ করব আজকের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমস্ত আয়োজন। এখন থেকে অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.8 মেগাহার্টজ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমাদের আয়োজন মালায় আপনাদের জন্য এখনকার নিবেদনে রয়েছে একটি দেশাত্মবোধক গান, সাইদুর রহমান সাইদের কথায় নাসরিন আক্তার নিনার কণ্ঠে।

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এখন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জীবন্তিকা ইন্টারনেটের সদ্য ব্যবহার নিশ্চিতকরণ ও অপব্যবহার রোধ বিষয়ক, শুনবেন বেলা 2:50। রচনা অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, যথারীতি বেলা 1:05। ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি, সন্ধ্যে 6:10। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, বিকেল 4:50, সন্ধে 6:55 এবং FM 88.8 MHz রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়াও আধুনিক গান শুনবেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও সাইদা আক্তার নেলির কণ্ঠে দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান আরও শুনতে পাবেন বিকেল 3:05 এবং বিকেল 4:05। নজরুল সঙ্গীত শুনবেন বেলা 2:30 আমির হোসেন এবং লীলিনা বিশ্বাসের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20 জয়শ্রী চক্রবর্তী ও অশোক সাহার কণ্ঠে। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং শুনতে পাবেন সকাল 9:45। পল্লীগীতি শুনবেন ভারতী বিশ্বাসের কণ্ঠে বেলা 2:40। এছাড়া দুপুর 12:40 শুনবেন মেহেরুননেসা বেগম ও SM জহিরুল ইসলাম জহিরের কণ্ঠে। এছাড়া FM 88.8 MHz NSK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শ্রোতা বন্ধু, জানিয়ে দেওয়া হল আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।

ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة إذا

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না। আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সুরা হামিম সাজদা আয়াত 33-34।
2: শ্রোতা বন্ধু, এই ছিল আমাদের আজকের সমস্ত আয়োজন। যাবার আগে জানিয়ে দিতে চাই, এ পালার অধিবেশন ঘোষণায় ছিলাম এস এম শাহরুজ্জামান, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।